0: বক্তা প্রফেসর ডক্টর এস এম আব্দুল্লাওয়াল, ইউজিসি সদস্য প্রফেসর ডক্টর আব্দুল্লাল মামুন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর তোজাম্মেল হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ডক্টর এমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী, মালয়েশিয়া বাংলাদেশ উন্নয়ন বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডক্টর মঞ্জুরুল হক সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও 200+ নবীন শিক্ষার্থী সভায় উপস্থিত ছিলেন। বিশ্ববরণী বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের 175 জন্মবার্ষিকী আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। তিনি 1861 সালের এই দিনে খুলনার পাইকগাঁও উপজেলার আড়লি গ্রামে জন্মগ্রহণ করেন। এ উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে পাইকগাছার আড়লি বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বাসভবনে তার আবহমূর্তিতে মাল্যদান, আলোচনা সভা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ রচনা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া মূলবাড়ি প্রাঙ্গণে বিজ্ঞানী আচার্য চন্দ্র প্রফুল্ল জন্মবার্ষিকী, কর্ম ও বিজ্ঞান বিষয় এবং সামাজিক ক্ষেত্রে তাঁর অবদান বিষয়ক ভিডিও চিত্র প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 2024 সালের বৈষম্যবাদী ছাত্র আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে আসেন। এবারে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শুনুন আমাদের বাগেরহাট জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
1: সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালকে কেন্দ্র করে 2024 সালের জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। মেধাবী শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন প্রথম দিকে শান্তিপূর্ণ থাকলেও আন্দোলন থামাতে দমনপীড়ন শুরু করে সরকারের অনুসারীরা। বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপর হামলা, গ্রেপ্তার ও গুলি ছোড়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে শিক্ষার্থীদের উত্তেজনা বৃদ্ধি পায়। স্বল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের বৈষম্যহীন দেশ গড়ার আন্দোলন স্কুলিংয়ের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। অন্যান্য জেলার মতো বাগেরহাটেও ছাত্র জনতা আন্দোলন শুরু করে। আন্দোলন দমাতে ফেসিবাদের দোসররা শিক্ষার্থীদের ভয় ভীতি দেখাতে শুরু করে। ভয়ভীতিতেও যখন শিক্ষার্থীদের থামানো যাচ্ছিল না, তখন শুরু হয় হামলা, মারধর করা হয় নারী শিক্ষার্থীদেরও। এমনকি জুলাই আন্দোলনের পক্ষে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বাড়িতেও করা হয় তল্লাশি। জুলাইয়ের সেই ভয়াবহ স্মৃতি মনে উঠলে আজও আঁতকে ওঠেন আন্দোলনকারীরা।
2: ওইখানকার আমরা 7 জন দায়িত্ব ছিলাম, তখন আমাদের সরাসরি হত্যার হুমকি দেয় এবং গুলির ক্রসফায়ারের অর্ডার দিয়ে দেয়। বিভিন্ন ভাবে আওয়ামী লীগ, ছাত্র লীগ আমাদেরকে নিঃশন্ত ভাবে হামলা করেছে, আমাদের মেয়েদেরকে আহত করেছে, আমাদের মেয়েদেরকে হত্যা করেছে। আমরা এখনো ঠিক মতো ঘুমাতেও পারি না। আমরা যখন চিন্তা করি আমাদের ভাইদের হত্যা করেছে আমাদের পাশ থেকে গুলি করে।
3: জুলাইয়ের পক্ষে বিভিন্ন সময় যারা নিউজ করেছে, যে সকল ঘটনা তুলে ধরেছে, এমনকি তাদের বাসা পর্যন্ত যে সার্চ করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক, প্রশাসনিক লোকজন, এই সময়টা সাংবাদিকদের পক্ষে কঠিন সময় ছিল, যে ছাত্রদের পক্ষে দাঁড়ানো, ন্যায়ের পক্ষে দাঁড়ানো, এই সময় যেন এই বাংলায় আর কখনো কোনোভাবে ফেরত না আসে।
4: 1400-এর অধিক মানুষ শহীদ হয়েছে যারা আত্মত্যাগ করেছে শুধুমাত্র বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য। আমরা চাই সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠুক।
1: জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও দেশের প্রয়োজনে আন্দোলনে নেমেছিলেন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক এস এম সাদ্দাম হোসেন।
5: জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে এই বাগেরহাটের বুকে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন আমরা গড়ে তুলেছিলাম। আমাদের নিরস্ত্র ভাইদের উপরে আওয়ামী লীগ, যুবলীগ, গুন্ডা লীগ, হেলমেট লীগ, সকল লীগ মিলে বারবার হামলা করে।
1: সরকারি হিসেবে জুলাই আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে বাগেরহাটের 9 জন আন্দোলনকারী নিহত হয়েছেন। নিহতদের পরিবার, আহত জুলাই যোদ্ধা ও আন্দোলনকারীদের প্রত্যাশা, প্রিয় দেশ যেন আর ফ্যাসিস্টদের হাতে না যায়। শেখ শাহনশাহ সোহান, বাংলাদেশ বেতার, খুলনা।
0: সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ঈশ্বরপুর ঘুমঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল কৃষক তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়। এই কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রী প্রস্তাবিত কৃষক কার্ডের মাধ্যমে ক্ষুদ্র প্রান্তিক কৃষকেরা নগদ প্রণোদনা, বিনামূল্যে কৃষি উপকরণ, ডিজিটাল কৃষি পরামর্শ, কৃষি ঋণ ও সেচ সুবিধা সহ মোট 10 প্রকারের সরকারি সেবা পাওয়া যাবে। আগামী 5 আগস্ট পর্যন্ত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির একটি দল গতকাল চুয়াডাঙ্গা 10 নং সীমান্তে অভিযান চালিয়ে 39 পিস স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে। জব্দকৃত স্বর্ণের ওজন প্রায় 6 কেজি 968 গ্রাম, যার বাজার মূল্য আনুমানিক 13,32,63,000 টাকা। খেলার খবর, ফুটবল। চুয়াডাঙ্গা সদর উপজেলার আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বদরগঞ্জ জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গতকাল ইমরান একাদশ টাইব্রেকারে 5-3 গোলে রনি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবার

0: তবে সে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২:১০ বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থান ২০২৪ বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই ৩৬। গ্রন্থনা এন এ এম সারোয়ারে আক্তার, উপস্থাপনায় কিশোর বারুই।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত শুনছেন আমাদের এই অনুষ্ঠান, তাদের নিশ্চয়ই মনে রয়েছে গত ২৬ জুলাই আমরা জুলাই আন্দোলনের দিনলিপি নিয়ে আলোচনা করেছিলাম। তবে আলাপের শেষটা না হয়নি সেদিন। আমরা দেখেছিলাম ২৬ জুলাই আন্দোলনে কিছুটা স্থিতাবস্থা এসেছিল, তবে ২৭ জুলাই থেকে ফের জোরদার হতে থাকে আন্দোলন। ফেসবুক প্রোফাইল লাল করা, মার্চ টু ঢাকা কর্মসূচি, সমন্বয়কদের গ্রেফতারের পরের নির্ভীক অনর অবস্থানে থেকে ছাত্রছাত্রীদের আন্দোলন চালিয়ে যাওয়া, রাস্তায় নেমে আসা পেশাজীবীদের ঢল, সবকিছু জানান দিচ্ছিল স্বৈরাচারের পতন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু সেই সময়টুকুতে দেশের পথে প্রান্তরে জন্ম নিয়েছে অসংখ্য বেদনার গল্প, হারাবার কান্না, ক্ষোভের দীর্ঘশ্বাস। তবে সেই সাথে সেই সময়ে মানুষ দেখেছে দল মতের ঊর্ধ্বে ওঠা এক ঐক্যবদ্ধ বাংলাদেশ। সূচনা কেবল সরকারি চাকরিতে নিয়োগের কোটা বিরোধী অবস্থান থেকে হলেও ঐতিহাসিক জুলাই আন্দোলনের পরতে পরতে জমে রয়েছে গভীর ক্ষত, প্রবঞ্চনা, দুঃশাসনের বিরুদ্ধে পুষে রাখা ক্ষোভ, আর অসংখ্য মানুষের জীবনে রয়ে গেছে অজানা হারানোর গল্প। কেউ চোখ হারিয়েছেন, কেউ পা, কেউ বা আজও শরীরে বয়ে চলেছেন স্প্রিন্টারের টুকরো। একটা ঘটনা বলি। ২০ জুলাই দুপুরবেলা রাজধানীর চিটাগাং রোড এলাকায় গোলাগুলি ও সংঘর্ষ চলছিল। পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে চলছিল পাল্টাপাল্টি ধাওয়া, মুহুর্মুহু গুলির আওয়াজ ও ককটেল বিস্ফোরণ চলছে। দুপুরে ভাত খেয়ে বাসা থেকে বের হয় ছোট্ট হোসেন মিয়া, যার বয়স মাত্র ১০ বছর। পপকর্ন, আইসক্রিম আর চকলেট ফেরি করে সে। বিকেল ৫:৩০টার পর থেকে খোঁজ নেই হোসেনের। বাবা মানিক মিয়া সন্তানের খোঁজে বের হন, না কোথাও নেই। সংঘর্ষের কারণে অন্তত ২ ঘন্টার উল্টো পথে এসে দেখেন তার ছেলে এখনো বাসায় ফেরেনি। বাসায় ছোট্ট দুই মেয়েকে তালাবন্দি করে মানিক মিয়া স্ত্রী মালিকা বেগমকে সঙ্গে নিয়ে সন্তানের খোঁজে বের হন। চিটাগাং রোড সহ আশপাশের এলাকা তন্ন তন্ন করে খুঁজেও হদিস মেলেনি হোসেনের। এরপর রাত ৯টার দিকে কেউ একজন এসে মুঠোফোনে হোসেনের ছবি দেখান। মানিক আর মালিকা সন্তানের আহত অবস্থার ছবি দেখে চিনতে পারেন। তারা জানতে পারেন হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেরি না করে স্বামী স্ত্রী একটি পিক আপে করে যাত্রাবাড়ি পর্যন্ত যান। সেখানে গিয়ে আরও বিপদ, সড়কে কোনো গাড়ি নেই। কিছু সময় হেঁটে, কিছু সময় জিরিয়ে নিয়ে এগিয়ে চলেন। পথে পথে সংঘর্ষ। পরে এক রিক্সাওয়ালাকে হাতে পায়ে ধরে রাত ১২:৩০টায় ঢাকা মেডিকেলে পৌঁছান তারা। ঢাকা মেডিকেলের সব জায়গা খুঁজে হোসেনকে পেলেন না। চিকিৎসকদের কাছে গেলে তারা বলেন চিটাগাং রোড এলাকা থেকে গুলিবিদ্ধ অনেককেই আনা হয়েছে, আহত সবাই চিকিৎসা চলছে। দিবাগত রাত ২টা পর্যন্ত চিকিৎসা চলছে ভেবেই স্বামী স্ত্রী বসেছিলেন হাসপাতালে। ওদিকে ঘরে ছোট্ট দুই মেয়েকে তালাবন্দি করে রেখে এসেছেন তারা। এ সময় একজন এসে জিজ্ঞেস করেন তারা কেন এখানে বসে আছেন। তখন তারা হোসেন মিয়ার কথা, নিজেদের সন্তানের কথা বলেন। এ সময় লোকটা তাদের লাশ ঘরের কাছে নিয়ে যান। অনেকগুলো মরদেহের সঙ্গে ছোট্ট হোসেনের মরদেহ দেখে বাবা মানিক মিয়া জ্ঞান হারান। মা মালেকা বেগমের চিৎকারে ভারী হয়ে ওঠে ঢাকা মেডিকেলের পরিবেশ।

এমনি অনেক গল্প জমা রয়েছে জুলাই আন্দোলনের ইতিহাসের পরতে পরতে। কেউ ইতিহাস লেখেন কলম দিয়ে, কেউ লেখেন রক্ত দিয়ে, আর কেউ লেখেন একজোড়া সেরা স্যান্ডেল, ঘামে ভেজা শার্ট আর খালি পেট নিয়ে। জুলাই আন্দোলনের ইতিহাস খুললে আমরা দেখি ছাত্রদের মুখ, দেখি মিছিলের ঢেউ, দেখি স্লোগানে কাঁপতে থাকা রাজপথ। কিন্তু সেই ছবির ঠিক পেছনে আরও একটি ছবি আছে, একটু ঝাপসা, একটু নীরব। সেই ছবিতে আছে এক রিক্সাওয়ালা, যার হাতের তালু শক্ত হয়ে গেছে হ্যান্ডেল টানতে টানতে। আছে এক দিনমজুর, যার কাঁধে এখনো শুকিয়ে যাওয়া সিমেন্টের ধুলো। আছে এক চা দোকানি, যার দিনের লাভ কখনো 30 টাকা, কখনো 500। কেউ তাদের ডাকেনি, কোনো মঞ্চে তাদের নাম ঘোষণা করা হয়নি। তারা কেউ, তবু তারা এসেছিলেন। যে মানুষটি প্রতিদিন ভোরে বের হন এই চিন্তায়, আর যদি রিক্সা না চালান তাহলে সন্তানের জন্য দুধ কেনা হবে না, সেই মানুষটি সেদিন নিজের রিক্সায় একজন রক্তাক্ত তরুণকে তুলে নিলেন। সেদিন তিনি ভাড়া নেননি, সেদিন তিনি সময়ও নষ্ট করেননি। সেদিন তার রিক্সার চাকায় শুধু লোহা ঘোরেনি, ঘুরেছিল একজন মানুষের বেঁচে থাকার শেষ আশাটুকু। একজন দিনমজুর জানেন কাজ না করলে ঘরে চুলো জ্বলবে না রাতে, তবু তিনি সেদিন কাজের জায়গায় না গিয়ে দাঁড়িয়েছিলেন মানুষের পাশে। কারণ জীবনের সেদিন রুটি নয়, ন্যায় বিচার ছিল তার প্রথম পছন্দ। একজন চা দোকানি গরম কেটলি নামিয়ে বলেছিলেন আগে পানি খান। একজন ফলওয়ালা নিজের ঝুড়ি থেকে ফল বাড়িয়ে দিয়েছিলেন আহতদের দিকে। একজন ওষুধের দোকানের কর্মচারী বলেছিলেন টাকার কথা পরে হবে, আগে মানুষটাকে বাঁচান। জুলাইয়ের সেই দিনগুলোতে শহরের অনেক দরজা বন্ধ ছিল, কিন্তু খোলা ছিল মানুষের দরজা। ধাওয়া খেয়ে ছুটে আসা অচেনা ছেলেটিকে কেউ নিজের ঘরে ঢুকিয়ে রেখেছেন, কেউ দরজা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে থেকেছেন যেন ভেতরে লুকিয়ে থাকা প্রাণটিকে কেউ খুঁজে না পায়। কেউ রক্তমাখা জামা খুলে নিজের ছেলের একটি শার্ট এনে দিয়েছেন। সেই মুহূর্তে আত্মীয়তার সংজ্ঞা বদলে গিয়েছিল, রক্তের সম্পর্কের চেয়ে বড় হয়ে উঠেছিল মানুষের সম্পর্ক। হাসপাতালের করিডোরে লেখা হচ্ছিল আর এক ইতিহাস, যেখানে এক রিক্সাওয়ালা অপেক্ষা করছেন যতক্ষণ না চিকিৎসক বলেন রোগী এখন নিরাপদ, যেখানে একজন শ্রমিক রক্ত দিয়ে নিঃশব্দে চলে যাচ্ছেন নিজের কাজে, যেখানে একজন মা কাঁদছেন নিজের সন্তানের জন্য, আর পাশে তার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আরেকজন মা তাকে সাহস দিচ্ছেন, ধৈর্য ধরতে বলছেন।

0: শ্রোতা বন্ধুরা, সমবেত কণ্ঠে শুনছিলেন ফরিদা ফারহানার কথায় লেখা এই গানটি। বিদায়ের আগে তাই যেতে যেতে কিছু কথা বলবো। জুলাই আন্দোলন আমাদের একটি গভীর সত্য শিখিয়েছে, ইতিহাস কেবল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই লেখা হয় না, ইতিহাস লেখা হয় রিকশার প্যাডেলে, ইতিহাস লেখা হয় শ্রমিকের রুক্ষ হাতে, ইতিহাস লেখা হয় চায়ের কাপে বাড়িয়ে দেওয়া এক গ্লাস পানিতে, ইতিহাস লেখা হয় সেই মানুষগুলোর চোখে যারা সারা জীবন শুধু পরিশ্রমই করেছেন কিন্তু প্রয়োজনে অন্যায়ের সামনে মাথা নত করেননি। জুলাই আমাদের জানান দিয়ে গেছে, একটি গণ আন্দোলনের বিজয় মানে কোনো নির্দিষ্ট নেতৃত্বের বিজয় নয়, এ বিজয় মানবতার, এ বিজয় সকলের। এ বিজয় তখনই অর্জিত হয় যখন দেশের আনাচে কানাচে প্রতিটি হৃদয়ে বলে ওঠে, এই দেশ আমারও। বিদায়ক্ষণে জানিয়ে রাখি, আজকের এই আলাপনে আপনাদের সাথে ছিলাম আমি কিশোর বাড়ুই। সকলে ভালো থাকবেন, শুভ সকাল।
1: এতক্ষণ শুনলেন জুলাই গণ অভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36। গ্রন্থনা করলেন NAM সারওয়ারে আক্তার, উপস্থাপনায় ছিলেন কিশোর বাড়ুই। অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং প্রযোজনায় ফাহাদ হোসেন মোল্লা।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আয়োজনটালিতে এখন রয়েছে বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। প্রথম গানের শিল্পী নাহিদ সুলতানা, গানের কথায় দীপঙ্কর ঘোষ, সুর করেছেন প্রদীপ রাহা।

বর্ণালী অনুষ্ঠানে আপনারা শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। এবারে গানের শিল্পী কামাল হাসান, গানে কথা সাজিয়েছেন কাসিদুজ্জামান সেলিম, সুর করেছেন শেখ আলী আহমেদ।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর্শ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে বর্ণালী অনুষ্ঠানে, যেখানে স্থানীয় শিল্পীদের গান আপনাদেরকে শোনানো হচ্ছে। এবারের গান শুনবেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, গানের কথায় অশোক কুমার দে, সুর করেছেন মোহাম্মদ কামরুল ইসলাম বাবলু।

এই গানটির মধ্য দিয়ে শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন সকাল ৯টার বাংলা সংবাদ, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সৈয়দা শাহান আরা। দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও কর তিন দিনের প্রথম বাংলাদেশ সফর শেষে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং রোহিঙ্গা সংকট সমাধানে অব্যাহত সহযোগিতার বিষয়ে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। 30 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত সফর শেষে ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল এক বিবৃতিতে একথা জানায়। দূতাবাস আরও জানায়, এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতাকে তুলে ধরেছে। সফরকালে সার্জিও কর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন, যা বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে ক্রমবর্ধমান পরিধির প্রতিফলন। গতকাল প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সার্জিও কর দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা এবং সামগ্রিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করা ওয়াশিংটনের অন্যতম অগ্রাধিকার। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ করে গুদামজাতকরণ, সয়াবিন, তুলা, গম এবং তথ্য প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের অব্যাহত বিনিয়োগ কামনা করেন। প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের বিনিয়োগ বাংলাদেশের সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলবে। দুই পক্ষ যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন DFC এর মাধ্যমে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA এর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা ফিরে আসছে, এ কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতার মাত্রা Level 3 থেকে Level 2 নামিয়ে এনেছে। কক্সবাজার সফরকালে তিনি 1 মিলিয়নেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিককে আশ্রয় দেওয়া এবং তাদের মানবিক সহায়তা অব্যাহত রাখায় বাংলাদেশের প্রশংসা করেন। রোহিঙ্গা সংকটের দ্রুত, টেকসই ও রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে সার্জিও কর বলেন, এজন্য আসিয়ান প্রতিবেশী দেশ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তার অর্ধেকেরও বেশি প্রদান করায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী 4 থেকে 5 বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি গতকাল রাজস্থানের তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে, এ বিষয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্ত প্রতীক হিসেবে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে জুলাই আন্দোলন এবং গুলিবিদ্ধ দুই চোখ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, স্বৈরাচার ইস্যাদ বিরোধী সংগ্রাম থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং অবাধ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর পেছনে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। জহিরুদ্দিন স্বপন বলেন, বেগম খালেদা জিয়া শত জুলুম ও নির্যাতন নীরবে সহ্য করেও তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ন্যস্ত করেছে বিএনপির স্থায়ী কমিটি। গতরাতে রাজস্থানের গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলার খবর ক্রিকেট। ডারবানে 3-ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দলের কাছে 65 রানে হেরেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবরও প্রচারিত হবে সকাল ১০টায়।
1: স্টুডিও ঘড়িতে এই মুহূর্তে সময় ঠিক সকাল ৯টা বেজে ৫ মিনিট হয়ে ১০ সেকেন্ড। বাংলাদেশ বেতার খুলনা।

0: বৃষ্টি এলো যেই, মেঘলা মেয়ে ভাসল জলে মনের অজান্তেই। মেঘলা মেয়ে বৃষ্টি ছুঁয়ে কাঁদল ভীষণ একা, কাজল ধুয়ে বিষণ্নতার বাদল দিল দেখা। শ্রাবণের এই মিষ্টি সকালে যেখান থেকে আমাদের আয়োজনের সাথে হয়েছেন যুক্ত, সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি, সেই সাথে বলছি শুভ সকাল। যখন তখন বৃষ্টি নামতে পারে, সেই বৃষ্টি নামার প্রস্তুতি নিয়েই কিন্তু আপনাকে বাইরে বের হতে হবে। আপনি নিরাপদে বাইরে বেরিয়ে আবার ঘরে ফিরে আসবেন, সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আপনাদেরই পছন্দ করা জনপ্রিয় সব ছায়াছবির গান নিয়ে সাজানো অনুষ্ঠান রূপালী। আর রূপালীর আয়োজন নিয়ে আজকে আপনার সাথে রয়েছি, আমরা দুজন রয়েছি, আমি কিশোর,
1: নূরজাহান আক্তার,
0: প্রকৌশল তত্ত্বাবধান রয়েছেন খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে রয়েছেন প্রদীপ কুমার মৃধা। চমৎকার একটি সময় আমরা কাটাবো সেই প্রত্যাশা নিয়ে, কিন্তু আপনার সাথে পথ চলা, কোন কোন মাধ্যমে বন্ধুদের সাথে আমরা যুক্ত হতে পারি?
1: হ্যাঁ, দুটি মাধ্যমে আমরা বন্ধুদের সাথে কথা বলে থাকি, একটি হচ্ছে চিঠির মাধ্যম আর একটি ফোনের মাধ্যম। তো চিঠি লেখার ঠিকানাটি আমি জানিয়ে দিচ্ছি নতুন বন্ধুদের উদ্দেশ্যে। প্রযোজক রূপালী, প্রযত্তে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000, এই ঠিকানা। এছাড়াও আমাদেরকে বন্ধুরা ফোন করবেন
0: 01974129700 নম্বরে। হ্যাঁ, কথা কান আড্ডায় কাটবে পুরোটা সময়, আর এই যে তথ্যের জানাশোনার মধ্য দিয়ে আমরা অবশ্যই পার করবো আপনাদেরকে সাথে নিয়ে। তো হাতে চিঠি রয়েছে,
1: সময় জুড়ে যেহেতু বন্ধুদের সাথে থাকার আমরা ওয়াদা করেছি, তো আর দেরি কেন, বন্ধুদের কিন্তু চিঠি আমাদের হাতে আজকে এসে পৌঁছেছে। প্রথমে আজকে যে চিঠিটা আমি হাতে তুলে নিয়েছি, যদি একটি চিঠি বন্ধুদের, তারপরও আমরা আশা করি বন্ধুরা আগামীতে আমাদেরকে আরো বেশি বেশি লিখবে। তো যে চিঠিটি পড়ছি বন্ধুদের, এই চিঠিটি লিখেছে মোহাম্মদ সালাউদ্দিন লালন, পানপাতা রেডিও শ্রোতা ক্লাব, ভালুকাগাছি, মাছিয়া, মাছপাড়া, পুটিয়া, রাজশাহী থেকে। বন্ধুর সাথে কিন্তু অনেক বন্ধু রয়েছেন, রয়েছেন শামিমা, সাদিয়া, মরিয়াম, পরাগমুন, টোকন, সুফল, আলিম, বুলবুল, অনু, স্বদেশ, প্রকাশ, মানিক, আফজাল, মিলনবাবু, শেখ রেজাউল, সীমা, চাঁদনি, জ্ঞানেন্দ্র পাল, ঝন্টু এবং টিউলিও কথা।
0: আচ্ছা আচ্ছা, অনেক বন্ধু একসাথে, অনেক ধন্যবাদ এভাবে সুন্দর করে লেখার জন্য।
1: এই যে দেখো, চিঠির মাধ্যমটা এমন যে একসাথে কিন্তু অনেক বন্ধুর নাম আমরা পড়তে পারি এবং জানতে পারি যে কে কে আমাদের সাথে আছে, কিন্তু ফোনে কিন্তু এতটা বলার সুযোগ নেই যে কে কে আমাদের সাথে আছে, শুধুমাত্র একটি বন্ধুর নামই আমরা,
0: যিনি ফোন করবেন তিনি নাম বলে আপনার অনুরোধটি করে ফেলবেন। তো কোন গান শুনতে চেয়েছেন চিঠি বন্ধু?
1: হ্যাঁ, বন্ধু গান শুনতে চেয়েছেন ছোট্ট সংসার, এই ছায়াছবি থেকে। তো শোনানো যাবে কি?
0: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। চমৎকার করে যেহেতু চিঠি লিখেছেন এন্ড্রু কিশোর এবং কনক চাপার কণ্ঠে রয়েছে আপনাদের পছন্দ করা গান, চলুন সকলে মিলে শুনে আসি।

0: রয়েছেন আপনি রূপাদের আয়োজনে, আর শুনছেন আপনাদেরই পছন্দ করা জনপ্রিয় সব ছায়াছবির গান। আবারও গান শোনাবো, তবে আপনাকে বলে রাখি অবশ্যই আপনার সাথে ফোনে আমরা কথা বলবো, তবে নম্বরটি আর একবার বলি 01974129970 নম্বরে কথা হবে আপনার সাথে। তো আবারও গানে যাই।
1: তো এই মুহূর্তে গান শোনাবো মধু মিলন, এই ছায়াছবি থেকে শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন মিলন বাবু বয়রাবাজার খুলনার বন্ধু ফেরদৌসী রহমানের কণ্ঠে।
0: নিশ্চয়ই বন্ধুর সাথে রয়েছেন, শুনি সবাই মিলে।

0: হ্যাঁ, আমরা কি এখন একটু কথা বলে নেবো?
1: হ্যাঁ অবশ্যই, আমরা বন্ধুদের সাথে বলেছিলাম ফোন ইনে কথা বলবো 01974121970 এই নম্বরটিতে। ইতিমধ্যে বন্ধুরা আমাদেরকে জানান দিচ্ছে যে বন্ধুরা
0: সাথে
1: রয়েছে, তো আমরা দেরি না করে বন্ধুদের সাথে কথা বলে নি না?
0: কে রয়েছেন প্রথমে?
1: ওয়ালাইকুম আসসালাম।
2: কেমন আছেন আপনারা?
1: জি আমরা সবাই ভালো আছি। জি বলেন। আচ্ছা, গোলাগুলি ছায়াছবি থেকে বন্ধু গান শুনতে চেয়েছেন, যে কোনো একটি?
0: বগুড়া থেকে বন্ধু?
1: আচ্ছা ঠিক আছে বন্ধু, এভাবে সাথে থাকবেন, আশা করি আপনার গানটি শুনতে পাবেন যে কোনো আয়োজনে। তো বন্ধুরা আপনারা রয়েছেন আমাদের সাথে, এই মুহূর্তে কে আছেন?
0: হ্যাঁ শুভ সকাল। আচ্ছা বলুন। হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা বলুন। আচ্ছা ঠিক আছে,
1: লাট সাহেব ছবি থেকে বন্ধু গান শুনতে চেয়েছেন, তো ঠিক আছে বন্ধু, অসংখ্য ধন্যবাদ ফোন ইনে অংশগ্রহণ করার জন্য। এবারে কে আছেন? হ্যালো,
3: নমস্কার।
1: আদাব। জি বিজন দাদা বলেন। আচ্ছা ঠিক আছে, পৃথিবী তোমার আমার,
0: সংক্ষেপে বিস্তারিত বলার জন্য অনেক ধন্যবাদ। এবারে কে যুক্ত হলেন আমাদের সাথে? হ্যালো, হ্যাঁ আদাব, কেমন আছেন? হ্যাঁ বলুন। আচ্ছা
1: অসংখ্য ধন্যবাদ আপনাকেও সাথে থাকার জন্য। জি আচ্ছা, আপনি আপনার অনুরোধটি বলেন।
4: বলতেছি আমার ছবির নাম প্রেম সজনী।
1: প্রেম সজনী?
4: হ্যাঁ। কেন্দ্রকিশোর শিল্পী?
1: জি।
4: দাগ দিয়েছেন দয়াল আমারে, দাগ দিলি দয়াল।
1: হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। প্রেম সজনী ছায়াছবি নাকি প্রাণ সজনী হবে হয়তো, প্রেম সজনী বলে সম্ভবত নেই, যাই হোক আমরা ঠিক করে নিচ্ছি। বন্ধুরা আপনার সাথে থাকলে অবশ্যই আমাদের গান শুনতে পাবেন। প্রাণ সজনী ছায়াছবি থেকে বন্ধু গান শুনতে চেয়েছেন মিলন, আপনি সাথেই থাকবেন। হ্যালো,
5: হ্যালো দিদি, শুভ সকাল।
1: শুভ সকাল।
0: না না দাদা, কেমন আছেন আপনি?
5: দাদা ভালো আছি।
0: আচ্ছা
1: কোথা থেকে বলছেন বন্ধু?
5: নিখিল বিশ্বাস।
1: নিখিল বিশ্বাস কোথা থেকে? হ্যাঁ আপনার ঠিকানাটা বলেন।
0: মোড়েলগঞ্জ বাগেরহাট।
1: ঠিক আছে নিখিল, আসলে অনেকদিন পরে বন্ধু আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, যার কারণে আমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছিল, যাই হোক আমরা কিন্তু আপনার নামটি লিখে নিয়েছি। আর আমাদের সাথে থাকলে অবশ্যই আগামী কোনো আয়োজনে আপনার অনুরোধের গানটি শুনতে পাবেন। জি আদাব।
6: কথা বলছিলাম দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।
1: জি
6: কেমন আছেন আপনারা সবাই?
1: জি আমরা সবাই ভালো আছি।
0: হ্যাঁ দাদা কেমন আছেন?
1: অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এভাবে পুরোটা আয়োজন জুড়ে থাকেন এই আশা করি আমরা, এবং আগামী আয়োজনে আপনাদের সাথে আবারও কথা হবে আমাদের। তো আমরা কিন্তু আরো দু একটি ফোন কল নিয়ে নিব, তাই না বন্ধুরা? আপনারা রয়েছেন আমাদের সাথে রূপালীর আয়োজনে ফোন ইন পর্বে, আপনাদের সাথে কথা হচ্ছে 01974121970 এই নাম্বারটিতে।
0: আমরা অবশ্যই আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি, আপনি যখন আজকে যেহেতু অফিস ডে রয়েছে, অর্থাৎ কর্মদিবস আপনার শুরু হচ্ছে। সুতরাং এই মুহূর্তে আপনার যে যে উপাদানগুলো সেই উপাদানগুলো অবশ্যই সাথে করে নিতে ভুল করবেন না, এবং হাতে একটু সময় বেশি নিয়ে বের হবেন বা একটু আগে বের হবেন, যাতে করে তাড়াহুড়ো করে অফিসে যেতে না হয় এবং অতিরিক্ত যাত্রী হয়ে কোনো যানবাহনে ভ্রমণ করতে না হয়। নিরাপদ হোক আপনার আজকের দিনটি।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, জি নামটি বলেন। জি আমরা ভালো আছি। চুয়াডাঙ্গা থেকে কোন বন্ধু আছেন আমাদের সাথে? জি মিসকিন আলী শেখ। জি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে,
0: ঠিক আছে, আমরা আবারও বন্ধুদের সাথে ফোনে যুক্ত হব। তবে এই মুহূর্তে আর কথা না বলে চলো গান শুনি আসি, নাকি বলো?
1: হ্যাঁ, আরেকটা বার আমরা পরে না হয় বন্ধুদের সাথে কথা বলার চেষ্টা করব। তো এই মুহূর্তে গান শুনব মগের মুল্লুক। এই ছায়াছবি থেকে বন্ধু শুনতে চেয়েছিলেন ডলি শান্তনের কণ্ঠে গান, অনুরোধকারী শ্রোতা অনুবিশ্বাস, রায়ের মহল খুলনার বন্ধু। আশা করি বন্ধু আমাদের সাথেই আছেন।

0: শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজন। আয়োজনে প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে গানটি শুনবেন আঘাত।
1: আঘাত পাল্টা আঘাত বাণীচিত্র থেকে গান শুনবেন। আর গানটি শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা হলেন দীপঙ্কর নন্দন প্রতাপ, খুলনার বন্ধু। আপনি, আপনার সাথে একটু আগেই কথা হচ্ছিল, নিশ্চয়ই আপনারা সাথে রয়েছেন সেই 11 জনই। শুনতে থাকুন আপনাদের পছন্দ করা গান কনক চাপা এবং মনির খানের কণ্ঠে।

0: বাংলাদেশে প্রতি বছর পানিতে ডুবে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমাদের দেশে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হল পানিতে ডুবে মৃত্যু। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেশিরভাগই ঘটে পুকুর ও খালে, বিশেষত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এবং 1 থেকে 2 বছর বয়সী শিশুদের। পানিতে ডুবে মৃত্যুর প্রধান কারণ হল ডুবন্ত ব্যক্তির শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। পানি শ্বাসনালী ও ফুসফুসে ঢুকে যাওয়ার কারণে মূলত এমনটি হয়ে থাকে। এছাড়া স্বরযন্ত্র ও শ্বাসনালীর অনৈচ্ছিক পেশি সামান্য পানির সংস্পর্শে আসা মাত্র তীব্র সংকোচনের কারণে শ্বাসনালীতে বায়ু চলাচলের পথ বন্ধ হয়ে যেতে পারে। এভাবে 2 থেকে 3 মিনিট শ্বাস বন্ধ থাকলে মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আর 4 থেকে 6 মিনিট যদি শ্বাসক্রিয়া বন্ধ থাকে তাহলে মৃত্যু ঘটে। পানিতে ডুবে এই মৃত্যু কিন্তু প্রতিরোধযোগ্য। এ ধরনের মৃত্যু ঠেকাতে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। কেউ পানিতে ডুবে গেলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন, আশেপাশের মানুষের সাহায্য চান এবং ডুবন্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব পানি থেকে তুলে নিয়ে আসুন। পানি থেকে ডুবন্ত ব্যক্তিকে তোলার পরই তাকে সোজা করে শুইয়ে দিয়ে খেয়াল করতে হবে যে তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিনা। তার নাম ধরে ডাক দিয়ে দেখা যেতে পারে যেন সে সাড়া দিতে পারে। যদি শ্বাস প্রশ্বাস না থাকে বা শ্বাস নেওয়া কষ্টকর হয় তাহলে লক্ষ্য করতে হবে যে শ্বাসনালীর কোথাও কিছু আটকে আছে কিনা। এজন্য আঙ্গুল দিয়ে মুখের মধ্যে কাদা মাটি বা কোনো অপদ্রব্য থাকলে তা বের করে দিতে হবে। এরপরও শ্বাস না নিলে মাথা টানটান করে ধরে মুখ হা করাতে হবে। এবার উদ্ধারকারী ব্যক্তিকে মুখ ভরে শ্বাস নিতে হবে এবং ডুবন্ত ব্যক্তির নাক হাত দিয়ে চেপে মুখের সঙ্গে এমনভাবে মুখ লাগাতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। শিশু বা কম বয়সী কেউ ডুবে গেলে নাক মুখ সম্পূর্ণ একসঙ্গে মুখের মধ্যে পড়তে হবে। এ অবস্থায় উদ্ধারকারী জোরে শ্বাস নিয়ে ডুবন্ত ব্যক্তির মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। দেখতে হবে যে শ্বাস দেওয়ার ফলে ডুবন্ত ব্যক্তির পেট ফুলে যায় কিনা। যদি পেট ফুলে যায় তাহলে কৃত্রিম উপায়ে এভাবে শ্বাস দেওয়া ঠিক মতোই হচ্ছে। ডুবন্ত ব্যক্তি নিজে থেকে শ্বাস না নেওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যেতে হবে। কৃত্রিম ভাবে শ্বাস প্রদানের পাশাপাশি হাত ধরে অথবা গলার এক পাশে হাত দিয়ে দেখতে হবে যে নাড়ির স্পন্দন আছে কিনা। যদি না থাকে তাহলে দ্রুত বুকের মধ্যভাগ থেকে সামান্য বাঁ পাশে হাত রেখে জোরে জোরে চাপ দিতে হবে যেন বুক বেশ খানিকটা দেবে যায়। 1 থেকে 2 বছরের শিশু হলে তার বুক 2 হাত দিয়ে জোরে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে হবে। এভাবে প্রতি 30 বার চাপ দেওয়ার পর আগের মতো 2 বার করে শ্বাস দিতে হবে। নাড়ির গতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এরকম চক্রাকারে চালাতে হবে। আক্রান্ত ব্যক্তি দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে, তাই তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য ওই ব্যক্তিকে পানি থেকে তুলে কাপড় চোপড় দিয়ে ভালো করে ঢেকে রাখা উচিত। রোগীর অবস্থা ভালো থাকলে, শ্বাস প্রশ্বাস নিলে এবং হৃদস্পন্দন চালু থাকলে তাকে কুসুম গরম, দুধ, চা এসব খেতে দেওয়া যেতে পারে। আক্রান্ত ব্যক্তিকে পানি থেকে তুলে উল্টো করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করা মোটেও ঠিক নয়। এতে ওই ব্যক্তি বমি করে ফেলতে পারে, যা আবার ফুসফুসে প্রবেশ করে পরবর্তী সময়ে জটিলতা সৃষ্টি করতে পারে। আবার সাঁতারে পারদর্শী নয় এমন কোনো ব্যক্তি ডুবন্ত মানুষকে উদ্ধার করতে যাওয়া উচিত নয়, কারণ এতে দুজনের জীবনই বিপন্ন হতে পারে। রোগীর ফুসফুস ও শ্বাসনালী থেকে পানি বের করার জন্য খুব বেশি সময় না নেওয়াই শ্রেয়। প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে, আর রূপালীর আয়োজনে শুনছেন আপনাদেরই পছন্দ করা জনপ্রিয় সব ছায়াছবির গান। আবারও একটা গান আপনাদেরকে শোনাবো আপনাদেরই পছন্দ করা, তার ওপারে আপনাদের সাথে আবারও ফোন ইন নিয়ে ফিরে আসব, তাই প্রস্তুত কিন্তু থাকবেন।
2: তো এবারে কোন গানটি শোনাবে?
1: এবারে গান শোনাবো বশির আহমেদের কণ্ঠে ময়নামতি বাণীচিত্র থেকে, আর গানটি শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা হলেন পলাশ সরকার, কাঞ্চননগর, ডুমুরিয়ার বন্ধু। কথা হচ্ছিল আপনার সাথে একটু আগেই, আপনার আজকে মন অনেক বেশি ভালো মনে হয়েছে কথা বলার সময়, তো গান শুনে নিশ্চয় আরো ভালো হয়ে যাবে মন, শুনতে থাকুন।

0: কথা দিয়েছিলাম যে ফিরে আসবো আপনার সাথে সরাসরি ফোনে কথা বলার জন্য। কে রয়েছেন ফোনের অপর প্রান্তে, কোন বন্ধু?
1: ওয়ালাইকুম সালাম।
2: কেমন আছেন
1: আপনারা? জি আমরা ভালো আছি। কে বলছেন? জি ইব্রাহিম ভাই,
2: গান শুনতে চাই। ছবির দিক থেকে
0: অনেক ধন্যবাদ ফোন করার জন্য। এবারে যিনি যুক্ত হচ্ছেন অবশ্যই তার সাথে কথা হয়ে যাবে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম
3: ভাইয়া। কথা বলছি মিলন কুমার মন্ডল, উত্তর পাত্রা পাংশা থেকে।
1: পাংশার বন্ধু? উত্তর পাত্রা পাংশা। জি জি। আচ্ছা ঠিক আছে বন্ধু, চেষ্টা করব আপনার পছন্দের গানটি শুনিয়ে দেওয়ার। শেষ রক্ষা ছায়াছবি থেকে বন্ধু গান শুনতে চেয়েছেন, নিয়ে নিচ্ছে এবারে ফোন কলটি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ। জি আচ্ছা, এতটাও দূর না, আমরা জানি যে ফরিদপুর অনেক দূর না।
0: ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি জি বলুন।
1: অসংখ্য ধন্যবাদ,
0: অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আর এভাবে সবসময় সাথে থাকবেন সেই প্রত্যাশা রইল।
1: ওয়ালাইকুম আসসালাম। জি আমরা সবাই ভালো আছি।
4: আমি শামিম রেজা,
1: ভেড়ামারা কুষ্টিয়া।
4: আমাকে শোনাবেন
1: কোন গানটি?
4: অহংকার।
1: আত্ম অহংকার।
4: অহংকার ছায়াছবি থেকে এন্দ্র কিশোরের কণ্ঠে যে কোনো একটি গান, আর আপনার শুদ্ধ পানিতে এক গ্লাস পানি।
1: অসংখ্য ধন্যবাদ বন্ধু আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য, আর আপনার গানটি শুনিয়ে দেওয়ার চেষ্টা থাকবে। আত্ম অহংকার ছায়াছবি থেকে বন্ধু গান শুনতে চেয়েছেন, এবারে নিয়ে নিচ্ছি কে আছেন ফোনে। হ্যালো, জাহানার আপু নয়, নূরজাহান আপু আছি। জি কে বলছেন?
0: হ্যাঁ আদাব ভাই,
1: বন্ধু এবারে ফোন কলে কে আছেন?
0: ফোন কলটি থেকে রয়েছেন?
5: হ্যালো, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে।
0: অনেক ধন্যবাদ, আর আপনার এই ফোন কলটির মধ্য দিয়ে এখনকার মতো ফোন ইন থেকে বিদায় নিচ্ছি সকলে। যাদের সাথে কথা হলো তাদের মন নিশ্চয়ই অনেক ভালো, যাদের সাথে কথা হয়নি মন একদম খারাপ করবেন না, আগামী আয়োজনে নিশ্চয়ই কথা হয়ে যাবে। তবে এই মুহূর্তে মন ভালো করার জন্য রয়েছে আরো একটি চমৎকার গান, হ্যাঁ আপনাকে শোনাবো।
1: ফুল নেবে না, অশ্রু নেবে ছায়াছবি থেকে।
0: হ্যাঁ ফুল দেবো না, অশ্রু নেবো ছায়াছবির গান, এন্ড্রু কিশোর এবং কনক চাপার কণ্ঠে। শুনতে চেয়ে তুহিন, আপনি কুষ্টিয়া থেকে অনুরোধ করেছিলেন।

0: অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় করণীয়। অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, তাই আগুন ব্যবহারে সতর্ক হন। অগ্নি দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা বৈদ্যুতিক গোলযোগ, তাই নিয়মিত বৈদ্যুতিক সংযোগ ও লোড পরীক্ষা করুন। যেখানে সেখানে সিগারেটের জ্বলন্ত অংশ না ফেলে নিরাপদ স্থানে ফেলুন। রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলুন। ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলা থেকে বিরত রাখুন। খোলা বাতির ব্যবহার বন্ধ রাখুন। আগুন ছোট হোক বা বড় হোক, ফায়ার সার্ভিসকে দ্রুত সংবাদ দিন। হাতের কাছে সবসময় দুই বালতি পানি এবং বালু মজুদ রাখুন। অগ্নি নির্বাপনে সতর্ক হন।
1: হ্যাঁ, রূপালী আয়োজনে আপনাকে আরো একটি গান শোনাবো। এবারের গান শুনতেছি, অনুরোধকারী শ্রোতা হলেন মাগুরার বন্ধু রেনু। নিশ্চয়ই রেনু সাথে রয়েছেন সাহেব নামে গোদাম বাণীচিত্রের গান, এস আই টুটুল এবং মিলার কণ্ঠে।

0: এই গানটি শুনতে শুনতে আজকের মতো তো বিদায়ের কথা বলতে হচ্ছে।
1: হ্যাঁ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো রূপালীর আয়োজন থেকে বিদায় নিচ্ছি। শুভ সকাল।
0: বাংলাদেশ বেতার খুলনা এপালার অনুষ্ঠান ঘোষণায় আজ ছিলাম কিশোর বাড়ুই। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে ছিলেন প্রদীপ কুমার মৃধা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

بسم اللہ الرحمن الرحیم, السلام علیکم. বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এপালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছে কিশোর বাড়ুই, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে রয়েছেন প্রদীপ কুমার মৃধা। শ্রোতা বন্ধুরা, শুরুতেই বাংলা সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নার্গিস সুলতানা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব এবং মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ চলছে। তিনি বলেন, পুলিশকে জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আজ সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচ প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাস্তবতায় চেইন অব কমান্ড বজায় রেখে বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে নবীন পুলিশ কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু উপস্থিত ছিলেন। তিন দিনের বাংলাদেশ সফর শেষ করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গড়। এ সফরকালে দুদেশের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং রোহিঙ্গা সংকট সমাধানে অব্যাহত সহযোগিতার বিষয়ে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল এক বিবৃতিতে জানায়, এই সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতা ফুটে উঠেছে। সফরের শেষ দিনেও সার্জিও গড় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গতকাল তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন এক প্রেস ব্রিফিংয়ে জানান, বিনিয়োগের সুযোগ অনুসন্ধান এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষস্থানীয় কোম্পানির ৪৫ জন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশ সফরে আসবেন। এই প্রতিনিধি দল সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। এই সফরকালে সার্জিও গড় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক এবং কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। রাষ্ট্রপতি নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ন্যস্ত করেছে বিএনপির স্থায়ী কমিটি। গতরাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব গণতন্ত্রের মূর্তমান প্রতীক হিসেবে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে জুলাই আন্দোলন এবং গুলিবিদ্ধ দুই চোখ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং অবাধ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর পেছনে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। দেশের গণপরিবহনে গতকাল থেকে জিপিএস ডিভাইস সংযুক্ত এবং তা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত এবং আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর পরিবহন ব্যবস্থাপনা গড়ে তুলতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পেরুর দক্ষিণাঞ্চলে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছে। দেশটির পুলিশ জানায়, গতকাল বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি বিখ্যাত নাস্কা লাইন্স প্রত্নতত্ত্ব এলাকার উপর দিয়ে উঠছিল এবং এ সময় এটিতে ২ জন পাইলট ও ১১ জন যাত্রী ছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি এবং নিহতদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। পুলিশ জানায়, বিমানটি ভয়ঙ্করভাবে বিধ্বস্ত হওয়ার কারণে কেউ জীবিত নেই। উদ্ধারকারী দল শেষ খবর পাওয়া পর্যন্ত ৪টি মৃতদেহ উদ্ধার করেছে। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের বিরুদ্ধে যে কোনো মার্কিন সামরিক হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে পৃথক টেলিফোন আলাপে আরাকচি বলেন, তেহরান যে কোনো ধরনের হামলার সমুচিত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। এদিকে পারস্য উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান পরিচালনার অনুমতি না দিতে সংশ্লিষ্ট দেশগুলোকে সতর্ক করেছে তেহরান। আজ পোর্ট অফ স্পেনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। এদিকে ঢাকা আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছে আমাদের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। নাটক ত্যাগ শুনবেন বেলা 2 বেজে, দুঃখিত বেলা 3:05। কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ দেলোয়ার হোসেন দুলাল, প্রযোজনায় শেখ সিরাজুল ইসলাম। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনবেন বেলা 1:05। স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান বেলা 2:30। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর 12:15 এবং রাত 9:20। আধুনিক গান শুনবেন এএস বাপ্পির কণ্ঠে দুপুর 12:30। ছায়াছবির গান বিকেল 4:05। নজরুল সঙ্গীত শুনবেন দীপান্বিতা সাহার কণ্ঠে দুপুর 12:20। বাউল গান শুনবেন নিশিকান্ত বৈরাগীর কণ্ঠে দুপুর 12:40। এছাড়া বাউল গান শুনবেন সন্ধ্যে 6:10। এছাড়া FM 88.8 MHz NSK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনবেন রাত 9টায়। শুনলেন আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন থেকে প্রতি সোমবার ও বৃহস্পতিবার প্রভাতী অনুষ্ঠানে সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত প্রচারিত হবে। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন মিডিয়াময়ে 537.63 মিটারে, 558 kHz, একই সাথে FM 88.8 MHz, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল। বাংলাদেশ বেতার খুলনা।

0: অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি বৃষ্টি আক্তার। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আইন শৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করা এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা। তিনি গতকাল ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মকর্তাদের এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, যেকোনো মূল্যে মহেশপুর সীমান্ত সুরক্ষিত রাখতে হবে এবং মানব পাচার, চোরাচালান ও মাদক ব্যবসা সম্পূর্ণ বন্ধ করতে হবে। মানব পাচারে যেসব আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সংসদ সদস্য ফাহিমা নাসরিন মুন্নি, অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল বাশার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াজেদুর রহমান, 58 বিজেপি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক খালেদ সাইফুল্লাহ সজীব এবং মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বিশ্ববরেণ্য বিজ্ঞানী স্যার আশ্চর্য প্রফুল্লচন্দ্র রায়ের 165তম জন্মবার্ষিকী আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। তিনি 1861 সালের এই দিনে খুলনার পাইকগাছা উপজেলার রারুলি গ্রামে জন্মগ্রহণ করেন। এ উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে পাইকগাছার রারুলি বিজ্ঞানী আশ্চর্য প্রফুল্লচন্দ্র রায়ের বাসভবনে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান, আলোচনা সভা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া মূল বাড়ি প্রাঙ্গণে বিজ্ঞানী আশ্চর্য প্রফুল্লচন্দ্র রায়ের জীবনী, কর্ম, বিজ্ঞান বিষয় ও সামাজিক ক্ষেত্রে তার অবদান বিষয়ক ভিডিওচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু, আমাদের জীবনধারণের জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান অক্সিজেন আমরা গাছ থেকেই পাই। অথচ নগরায়ন ও আধুনিকতার দোহাই দিয়ে দিন দিন আমরা গাছ কেটে ফেলছি, যা আমাদের জলবায়ু ও পরিবেশের উপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলছে। তাপমাত্রা বৃদ্ধি, অতিবৃষ্টি কিংবা অনাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগের মূল কারণ পরিবেশের ভারসাম্যহীনতা। তিনি গতকাল খুলনার খালিশপুর নিউজ প্রিন্ট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। চেয়ারম্যান বলেন, শিল্পনগরী খুলনাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব নগরীতে রূপান্তর করতে কেডিএ নিরলসভাবে কাজ করছে। তবে শুধু সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগে পুরো শহরকে সবুজ করা সম্ভব নয়। এজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটি বাড়ি এবং প্রতিটি নাগরিকের এগিয়ে আসা প্রয়োজন। খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথের সহযোদ্ধারা অনেক বন্ধু এখন কথায় কথায় সরকারের বিরুদ্ধে রাজপথে নামার হুমকি দিচ্ছেন। তারা প্রতিনিয়ত শিষ্টাচার বহির্ভূত ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছেন। তিনি গতকাল যশোর টাউন হল মাঠে জেলা যুবদল আয়োজিত অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতি বিরোধী এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অধ্যাপক নার্গিস বেগম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। অথচ বর্তমান সরকার কাজ শুরু করতে না করতে প্রতিটি পক্ষ অনবরত বিরূপ মন্তব্য করে চলেছে। তারা সরকারের সমালোচনা করলেও রাজপথ থেকে শেখ হাসিনা ও তার দোসরদের চিরতরে নির্মূল করা কিংবা পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে একটি শব্দ উচ্চারণ করে না। জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। খুলনার দাকোপে জেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ফলদ গাছের চারা বিতরণ কর্মসূচির গতকাল উদ্বোধন করা হয়। সংসদ সদস্য আমির এজাজ খান প্রধান অতিথি এবং জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এ সময় উপজেলার 6টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে 600 ফলদ গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন গতকাল খুলনার ডুমুরিয়া উপজেলার খড়নিয়া এলাকায় অবস্থিত হরিবট্টা নদীর পলি অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি চলমান পলি অপসারণ কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় করেন। বিভাগীয় কমিশনার সংশ্লিষ্টদের কাজের অগ্রগতি অব্যাহত রাখার নির্দেশ দেন এবং স্থানীয়দের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। মেহেরপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় মেহেরপুর সদর উপজেলা ফুটবল একাদশ টাই ব্রেকারে 3-0 গোলে মেহেরপুর পৌরসভা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা 6:05 ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী রুনা লায়লা, গানের কথায় রয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

শুনছিলেন দেশাত্মবোধক গান রুনা লায়লার কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা। আর্জেন্টালিতে এখন রয়েছে নজরুল সঙ্গীত, শুনবেন দীপান্বিতা সাহার কণ্ঠে।

দীপানিতা সাহার কণ্ঠে শুনলেন পরপর দুখানি নজরুল সঙ্গীত। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আইজুন্ডালিতে এখন রয়েছে আধুনিক গান, শুনবেন এ এইচ বাপ্পির কণ্ঠে। প্রথম গানের কথা সাজিয়েছেন রফিকুর রশিদ।

আপনারা শুনছেন এএইচ বাপ্পির কণ্ঠে আধুনিক গান। এবারের গানে কথা সাজিয়েছেন মোহাম্মদ জাকারিয়া।

পরপর দুখানি আধুনিক গান শুনলেন এ এইচ বাপ্পির কণ্ঠে। কথায় ছিলেন রফিকুর রশিদ ও মোহাম্মদ জাকারিয়া। বাংলাদেশ বেতার খুলনা।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা আয়োজনটালিতে এখন রয়েছে বাউল গান, শুনবেন নিশিকান্ত বৈরাগীর কণ্ঠে। প্রথম গানের কথা সাজিয়েছেন অশোক কুমার দে।

নিশিকান্ত বৈরাগীর কণ্ঠে আপনারা পরপর দুখানি বাউল গান শুনলেন। প্রথম গানের কথায় ছিলেন অশোক কুমার দে, দ্বিতীয় গানের কথায় ছিলেন আক্কাশ দেওয়ান, শেষ হল বাউল গান। এ অনুষ্ঠান আপনারা শুনছেন মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ, শিল্পী নাজমুন্নাহার বিউটি, কথা সাজিয়েছেন কাজী নজরুল ইসলাম।

আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। শিল্পী ছিলেন নাজমুন নাহার বিউটি। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কুরআন। বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে জোহরের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যে বেলায় একটার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

প্রিয়শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আমাদের আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাণিজ্যিক কার্যক্রম বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন মেলাতে শোনাবো আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান, আর পাশাপাশি আপনাদের সাথে আমরা ফোন ইন পর্বে সরাসরি কথা বলব 01974121970 এই নম্বরটিতে। আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে আছেন প্রদীপ কুমার মৃধা। তো বন্ধুরা, কথা নয়, চলুন আমরা চোখ ফিরাই মূল আয়োজনে। আমরা কিন্তু আপনাদেরকে এমনিতেই খুঁজে পেয়েছি, যদিও গানে গানে সুরে সুরে ঠিক এন্ড্রুকিশোর সাবনি আসমিন খুঁজে ফিরছে তাদের ভালোবাসা মানুষকে। মদন কুমার আর মধুমালা এই ছবির গান শুনতে চেয়েছেন সুফল বিশ্বাস রায়ের মহল খুলনা থেকে। চলুন মধুমালা মদন কুমার ছবির গানটি শুনে আসি।

রাজাপুর খুলনার বন্ধু মোহাম্মদ বিল্লাল, আপনি শুনতে চেয়েছেন অনন্ত ভালোবাসা ছবির গান। চলুন আপনার পছন্দের গানটি এই মুহূর্তে শুনে আসি ডলি শান্তনী এবং এন্দ্র কিশোরের কণ্ঠে।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভিতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য 01974121970 এই নম্বরটিতে। তো প্রথম বন্ধু কে আছেন তার সাথে কথা বলে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন।
1: আপনি ভালো আছেন?
0: হ্যাঁ, বলুন ভাইয়া, কি গান শোনাবো
1: আপনাকে? আমি বুলবুল আহমেদ।
0: বুঝতে পেরেছি।
1: আমারা থেকে আপু।
0: হ্যাঁ
1: হ্যাঁ, ছবির নাম কঠিন পুরুষ।
0: কঠিন
1: পুরুষ ছবি থেকে আসিব কোন সোনা কন্ঠে, গানের কথা। ভালোবাসার মাঝে দুটি হৃদয় বাঁচে।
0: আচ্ছা, ভালোবাসার মাঝে দুটি হৃদয় বাঁচে, একেবারে সত্যি কথা। ভালোবাসা না থাকলে সেখানে আবার মানুষ বাঁচে নাকি? তো এবারে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, শুভ দুপুর, কে বলছিলেন?
2: আমি নিখিল বিশ্বাস, উত্তর বিলপাবলা, আড়ংঘাটা খুলনা।
0: আচ্ছা, আড়ংঘাটা খুলনা, বিলপাবলা। হ্যাঁ বলুন। নয়ন ভরা জল, নয়ন ভরা জল থেকে যে কোনো একটি গান আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করব। তবে একটু অপেক্ষা করতে হবে, আমাদের গানের তালিকাতে আজকে কিন্তু এটা নেই, তাই আপনাকে অপেক্ষা করতে হবে আগামী আয়োজনের জন্য। হ্যালো, হ্যাঁ আফজল ভাই, ভলিউমটা কমিয়ে কথা বলবেন। হ্যাঁ বলুন, কি গান শুনতে চান আপনি?

0: এটা ভালো লাগে, যাই হোক আমার গান শোনাবেন
1: গান শুনিয়ে দেব, একদম মন খারাপ করবেন না। কে রয়েছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন লুত্র ভাই।
0: একটা খুব ভালো লাগে সাথে কাটার, একটা আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে,
1: ধন্যবাদ।
0: আমি মোহাম্মদ লুৎফা জোরদার,
1: ভালো একটা বন্ধু পেলে অবশ্যই জীবনটা পার করে দেওয়া যায়, ছোট্ট একটা জীবন তো ঠিকই পার হয়ে যায়। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন?
2: আমি মোহাম্মদ মশুর রহমান,
1: গল্লামারি খুলনা থেকে, তাই তো? বলুন।
2: ফুলের মতো বউ এই ছবি থেকে একটা গান শুনতে।
1: যে কোনো গান? আচ্ছা ঠিক আছে, ফুলের মতো বউ ছবি থেকে যে কোনো একটি গান শুনতে চেয়েছেন আমাদের বন্ধু মশিউর রহমান, আমরা শোনাবো। হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম,
3: দিদি কেমন আছেন?
1: এই তো ভালো, বলুন। আব্দুর রহমান, তাই তো? আব্দুর রউফ। আচ্ছা, আপনি কোথেকে যেন বলছিলেন?
3: বগুড়া, জয়ন্তীবাড়ি বগুড়া।
1: জয়ন্তীবাড়ি বগুড়া থেকে, ঠিক আছে, ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই, আমরা শোনাবো পছন্দের গান। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? জি শুভ দুপুর।
4: আপুরা ভালো আছে?
1: সবাই ভালো আছি, কে বলছিলেন?
4: আমি এমডি ওহিদুজ্জামান।
1: হ্যাঁ,
4: মোড়া বাজার এটা মারা কুষ্টিয়া থেকে বলছি আপু।
1: হ্যাঁ বলুন।
4: ওহিদুজ্জামান গান শোনাবেন, ছবির নাম অংশীদার।
1: অংশীদার
4: ছবি থেকে সাবিনা আসমিনের কণ্ঠে গানের কথা, তোমারে পরশে জীবন।
1: তোমার পরশের জীবন আমার ধন্য হলো। আচ্ছা ঠিক আছে, হ্যালো,
5: নমস্কার।
1: জি আদাব, বলুন। আনন্দদা
5: আনন্দরপাল বলছি ফতেপুর থেকে।
1: সাবধান থাকতে হবে, শুধুমাত্র শোনার জন্য শুনলে হবে না, প্রত্যেকটা বন্ধুকে বলবো সাবধান হতে হবে। আচ্ছা,
5: যাই হোক, ছায়াছবির নাম হলো তুমি কত সুন্দর,
1: তুমি কত সুন্দর,
5: সুন্দর ওই ছবি থেকে একটি গান শোনাবেন, আর আপনি ভালো থাকুন দিদি।
1: আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, নিশ্চয়ই সাথে থাকবেন বন্ধুরা। যে কোনো সতর্ক বার্তা আমরা আপনাদেরকে যেগুলো বলে থাকি এগুলো কিন্তু শুধুমাত্র বলার জন্য বলা নয়, আপনাদের সাবধানতার জন্য বলা। আর এই এই কাজগুলো যদি আমরা একটু মেনে চলি তাহলে সাবধান যদি থাকি আমাদের জীবন থেকে অনেক বিপদ কেটে যেতে পারে। কে আছে? হ্যালো, হ্যালো, বোঝা বোঝা যায়নি আপনার নামটা, আরেকবার বলুন। ছবির নাম
4: কিন্তু
1: আপনার, কিন্তু আমি সত্যি বোঝা যায়নি আপনার কথাবার্তা সব বুঝ। এস এম ওয়াসি আপন ভাই
4: ছবি থেকে।
1: হ্যাঁ, অনেক সময় আমরা শুনতে পাই না, এই জন্য বারবার করে জিজ্ঞাসা করি, এই জন্য আন্তরিক ভাবে দুঃখিত। হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
1: জি, ওয়ালাইকুম আসসালাম,
6: আমি খুলনা ট্রাক টার্মিনাল কাঁচা বাজার থেকে মোহাম্মদ পলাশ বলছি।
1: মোহাম্মদ পলাশ, কাঁচা বাজার খুলনা থেকে, তাই তো? আমরা এই মুহূর্তে শেষ ফোনটি নিয়ে ফিরে যাব গানের কাছে। কে বলছিলেন? হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম,
7: পাবনার আতাইকলা থেকে মোহাম্মদ তাওহিদ হোসেন বলছিলাম।
1: মোহাম্মদ তাওহিদ হোসেন পাবনা থেকে, তাই তো? হ্যাঁ বলুন।
7: গান শোনাবেন চাঁদের মতো বউ, এই ছবি থেকে এন্ডু কিশোর এবং কনক চাপার কণ্ঠে।
1: কোন গানটি? হ্যালো,
7: কি জাদু করেছো আমাকে?
1: আচ্ছা, কি জাদু করেছো আমাকে? আচ্ছা, অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। আর কথা নয়, এই মুহূর্তে গানের কাছে ফিরে যাচ্ছি। মনির খান এবং কনক চাপার কণ্ঠে রয়েছে গান আব্বাজান ছবি, শুনতে চেয়ে জনি আপনি মহেশপুর ঝিনাইদহ থেকে অনুরোধ করেছেন।

প্রিয় শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান, বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শুনছিলেন আপনাদেরই ভীষণ পছন্দ করা, ভালো লাগার কিছু গান। এবার প্রাণের চেয়ে দামি কিছু যে আর নেই সেটি আমরা এখন বলবো, ঠিক যেমনটি বলেছিলেন রুনা লায়লা। চলুন জলপরি ছবির গানটি এই মুহূর্তে শুনে আসি। রেজাউল আলম ঝন্টু আপনি হরিণাকুণ্ডু ঝিনাইদাহ থেকে অনুরোধ করেছেন।

এবারে নরম গরম এই ছবির গান শোনাব আপনাদেরকে মিনা বড়ুয়া এবং মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে জ্ঞানেন্দ্র পাল আপনি মহেশপুর ফতেপুর ঝিনাইদহ থেকে অনুরোধ করেছেন।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদী থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা তোর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

বিজ্ঞাপন তরঙ্গে এবারে আপনাদেরকে শোনাবো গাড়িয়াল ভাই ছবির গান। এই গানটি শুনতে চেয়ে লায়েব মল্লিক আপনি বাবুখালী বাজার মাগুরা থেকে অনুরোধ করেছিলেন শিল্পী রুনা লায়লা।

এবারে রয়েছে মায়ের মর্যাদা ছবির গান। বুলবুল আহমেদ, আপনি কাজীপাড়া ভেড়ামারা কুষ্টিয়া থেকে অনুরোধ করেছিলেন উদিত নারায়ণ এবং সাধনা সরগমের কণ্ঠে এই গানটি শোনানোর জন্য।

প্রিয় শ্রোতা, শুনছিলেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান, বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আপনারা অবশ্যই এই গানগুলো, বাকি যে গানগুলো রয়েছে সেগুলো শুনতে পাবেন, এবং সেই সাথে আপনাদের সাথে আরও একবার ফোন ইন পর্বে আমরা যুক্ত হব। তবে তার আগে বেলা দুটো বাংলার সংবাদ শোনানোর জন্য কিছুক্ষণের মধ্যে আপনাদের ঢাকা বেতার কেন্দ্রে নিয়ে যাব। বন্ধুরা, আমাদেরকে শুনতে শুনতে আরেকটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, আমাদের বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে কিন্তু বন্যা হচ্ছে। চলুন আমরা বন্যার্তদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আমাদের সামান্য সহযোগিতায় তাদের জীবন অন্তত কিছুটা হলেও স্বচ্ছন্দতা আসবে। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা দুটো বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো বাংলাদেশ বেতার খবর পড়ছি শামশেদ জাহান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তি বান্ধব এবং একটি মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ চলছে। তিনি বলেন, পুলিশকে জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আজ সকালে রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 27তম বিসিএস পুলিশ ব্যাচ এর প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ মহান মুক্তিযুদ্ধ ও 2024 সালে ছাত্র গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাস্তবতায় চেইন অফ কমান্ড বজায় রেখে বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে নবীন পুলিশ কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান, আস্থা ও অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও শোয়ে মোর সঙ্গে বৈঠকে একথা বলেন। বৈঠকে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, পণ্য আমদানি রপ্তানি বৃদ্ধি, নৌপরিবহন যোগাযোগ জোরদার, এলএনজি আমদানি এবং পারস্পরিক বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, রাজধানীর চারপাশে নদীপথে আবারও যাত্রীবাহী ওয়াটার বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, রাজধানীর চারপাশের নদীগুলোকে শুধু যাতায়াতের মাধ্যম নয়, পর্যটন বান্ধব জলপথ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ রেলওয়েতে চলতি মাসেই প্রায় 200টি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হতে যাচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা পাবনা এবং ঢাকা খুলনা রুটে দুটি নতুন আন্তনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে রেলপথ কর্তৃপক্ষ। রেলওয়ে সূত্র জানায়, নতুন এই ট্রেনগুলো চালু হলে পশ্চিমাঞ্চলের যাত্রীদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং যাতায়াত সহজ হবে। রেলওয়েতে নতুন কোচ যুক্ত হওয়ার পর রেলপথ মন্ত্রণালয় ঢাকা পাবনা এবং ঢাকা খুলনা রুটে আন্তনগর ট্রেন চালু করার পরিকল্পনা করছে। এছাড়া ঢাকা গোপালগঞ্জ রুটে একটি কমিউটার ট্রেন চালু এবং ঢাকা খুলনা ট্রেন সার্ভিসটি মংলা পর্যন্ত সম্প্রসারণের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ 2025-এর শূন্য পদে সুপারিশ প্রাপ্ত 14,384 জন শিক্ষকের যোগদান তারিখ 29শে অক্টোবর পরিবর্তন করে আগামী 1 অক্টোবর ধার্য করা হয়েছে এবং 2 অক্টোবরে তাদের পদায়ন করা হবে। আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়ের 2 শাখার উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাচিত প্রার্থীগণ আগামী 1 অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। নির্বাচিতদের যথাসময়ে নিয়োগপত্র প্রেরণ করা হবে। যোগদানের পর 2 অক্টোবর পদায়নের পর পরবর্তী সময়ে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রেরণ করা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানে নতুন করে হামলার পরিকল্পনা বাতিল করেছেন। ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান, অবিলম্বে হরমুজ প্রণালী উন্মুক্ত করা সহ ইরানের পরমাণু হুমকি নির্মূল করতে দ্রুত একটি চুক্তিতে উপনীত হওয়ার লক্ষ্যে তিনি ইরানের উপর হামলা বন্ধের সিদ্ধান্ত নেন। যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব চূড়ান্ত ও সমানুপাতিক হারে দেওয়া হবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির এমন হুঁশিয়ারির পরই এই ঘোষণা এল। ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ হামলা স্থগিতের জন্য অনুরোধ করেছেন বলে ট্রাম্প দাবি করেন। তিনি আরও বলেন, হরমুজ প্রণালী পুনরায় চালু সহ একটি চুক্তির চূড়ান্ত ধাপে পৌঁছানো গেছে। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় আজ অন্তত 8 জন নিহত এবং দের আলবালা শহরের একটি মেডিকেল গুদাম ধ্বংস হয়েছে। এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, গতকাল গাজার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়ে হামাস নুখবা স্পেশাল ফোর্সেস সেল কমান্ডারকে হত্যা করেছে। আজ পোর্ট অব স্পেনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া, সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: প্রিয় শ্রোতা, বেলা 2টো বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। শুনছেন আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আবারও শোনাব গান, রয়েছে প্রথমে মহামিলন ছবির গান, শিল্পী সালমা জাহান এবং এম এ খালিক। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন বিজন গোমস্তা, কাকচিরা বরগুনার বন্ধু।

0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আরো একবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য। তো কে রয়েছেন এই মুহূর্তে প্রথম বন্ধু? হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ দুপুর, কে বলছিলেন? জি, আপনাকেও ধন্যবাদ।
1: হ্যাঁ, বাল্যশিক্ষা
0: ঠিক আছে, আমার এই গানখানি যদি ভালো লাগে। আমরা আসলে এমন স্পষ্টভাবে এবং খুব সংক্ষেপে অনুরোধী কথাটি জানতে চাই যেন অন্য বন্ধু সুযোগ পাই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম,
2: রাজমিস্ত্রী মোহাম্মদ আব্দুল সামাদ।
0: জি বলুন সামাদ ভাই।
2: জি আপনি ভালো আছেন?
0: জি
2: আপু, আমাকে গান শোনাবেন হচ্ছে চিরশত্রু।
0: চিরশত্রু,
2: হ্যাঁ চিরশত্রু।
0: হ্যাঁ, কি গান?
2: টনিও রুনালালের কণ্ঠে।
0: হ্যাঁ,
2: লাল শাড়িতে বহু বহু সেজ।
0: আচ্ছা ঠিক আছে, অনেক পুরনো একটি গান শুনতে চেয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ, আমরা শুনিয়ে দেব। হ্যালো,
3: হ্যালো,
0: জি আসসালাম আলাইকুম। আচ্ছা ঠিক আছে, দালাল ছবি থেকে যে কোনো একটি গান শুনতে চেয়েছেন আমাদের এই বন্ধু, আমরা অবশ্যই শুনাবো, তবে অপেক্ষা করতে হবে পরবর্তী বন্ধু কে আছেন। হ্যালো, হ্যালো,
2: ফারুক শেখ।
0: ফারুক শেখ, মোহাম্মদ ফারুক শেখ, কোথা থেকে? হ্যাঁ বলুন। ইসাখালী বলমারি থেকে ইতিহাস ছবি থেকে যে কোনো একটি? আচ্ছা ঠিক আছে, ইতিহাস ছবির গান শুনিয়ে আমরা সত্যি ইতিহাস হয়ে যাব, আপনাদের পছন্দের গান শোনাবো। কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ কে বলছিলেন?
4: আমি খুলনা প্রেস ক্লাব থেকে অনিক দাস।
0: অনিক দাস, খুলনা প্রেস ক্লাব থেকে। হ্যাঁ বলুন। পুত্রবধূ ছবির গান শুনতে চেয়েছেন আমাদের এই বন্ধু, আমরা অবশ্যই শোনাবো। হ্যালো,
5: ওয়ালাইকুম
0: আসসালাম, বাহাদুরপুর কুষ্টিয়া। ঠিক আছে, আমাদের সাথে থাকবেন, আমরা অবশ্যই শুনিয়ে দেব আপনাদের পছন্দের গান। আমরা এই আজকের আয়োজনের সবশেষ বন্ধুর ফোনটা নিয়ে নিয়েছি। হ্যালো,
2: ছবি থেকে শোনাবেন এন্ড্রু কিশোর ও কনক চাপা, গানের শিরোনাম হচ্ছে দিন দিনে।
0: আচ্ছা, আপনার ছবিটার নাম কিন্তু শুনতে পাইনি। বিপদজনক, আচ্ছা ঠিক আছে, বিপদজনক ছবি গান শুনতে চেয়েছেন, বিপদজনক ভাবে না, আমরা খুব শান্তভাবে এবং নিরাপদভাবে গানটা শুনিয়ে দেবার চেষ্টা করব, যদি আমাদের সংগ্রহে থাকে তো। আচ্ছা আর কথা নয়, আমরা আবার ফিরব গানের কাছে, অনেক বন্ধু অপেক্ষায় রয়েছেন তাদের পছন্দের গান শোনার জন্য। এবারে মোহাম্মদ আব্দুর রহমান পাংশা রাজবাড়ির বন্ধু, আপনার অনুরোধের গান শোনাবো, নেওয়া হয়েছে সত্যের মৃত্যু নেই ছবি থেকে, শিল্পী আব্দুল মান্নান রানা।

প্রিয় শ্রোতা, আমরা প্রায় প্রান্তিকে চলে এসেছি, শোনাবো আরও দুই একটি গান। এবারে অগ্নি সাক্ষী ছবির গান রয়েছে আপনাদের জন্য কনক চাপার কণ্ঠে, আর এই গানটি শুনতেছি ইমন, আপনি চট্টগ্রাম থেকে অনুরোধ করেছেন।

এবারে লাওয়ারিশ এই ছবির গান রয়েছে। আলামিন, আপনি বয়রাবাজার খুলনা থেকে অনুরোধ করেছেন শিল্পী রুনা লায়লা এবং এন্ড্রু কিশোর।

আবারও ইন্দ্রকিশোর এবং অরুণা লায়লার কণ্ঠে। আর এই গানটি শুনতেছি অঞ্জন কুমার, আপনি ছোট সন্ন্যাসী রামপাল থেকে অনুরোধ করেছেন।

আরো ছিল জাফর পালন, কাকচিরা বরগুনা বন্ধুর, কাশেম মালার প্রেম ছবি গান, আর অচেনা ছবির গান ছিল যে গানটি শুনতেছি ওসমান খান। আপনি মহেশপুর ঝিনাইদহ থেকে অনুরোধ করেছেন, কিন্তু সত্যি আন্তরিকভাবে দুঃখিত যে গান দুটি আমরা শোনাতে পারিনি সময় স্বল্পতার কারণে। বিদায় নিতে হচ্ছে আমাদের এই আজকের আয়োজন থেকে। শুনছিলেন এতক্ষণ বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান। আগামীকাল ঠিক একই সময়ে বেলা একটা পাঁচ মিনিটে আপনাদের সাথে কথা হবে এই আয়োজনে। নিশ্চয় ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শিব প্রত্যাশায় শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বেলা 2:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে স্বাস্থ্য বিচিত্রা, স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান সঞ্চালনায় ডাক্তার এম বি জামান।

0: আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি বর্ষাকালীন সবাই ভালো আছেন। আমরা ডাক্তাররা দুজন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে আমরা আসতে স্বাস্থ্য বিচিত্র স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। আজকে আমরা নিয়ে আসছি আপনাদের শিশু বিশেষজ্ঞ, শিশু সার্জারি রোগে অভিজ্ঞ ডাক্তার এইচ এম জাফর শরীফ। তার কাছ থেকে আমরা শুনতে চাইবো এই সময় শিশুদের যত্ন কীভাবে নিতে হবে, অথবা এই সময় শিশু সার্জারি কী কী রোগ হয়, যে রোগগুলো সাধারণত প্রাদুর্ভাব বেশি পায় আমরা তার কাছে জানতে চাইবো। শ্রোতা বন্ধুরা, আগে বলে নিই, আপনারা অবশ্যই আমাদেরকে ফোন করবেন 01974121970। আবারও বলছি শ্রোতা বন্ধুরা, 01974121970 এই নম্বরে ফোন করে আপনি অবশ্যই শিশু সার্জারি, শিশু স্বাস্থ্য সুরক্ষার জন্য যে যে জিনিসগুলো আমরা জানতে চাইবেন আপনারা আমাদের কাছে সেইগুলো আমাকে প্রশ্ন করবেন আশা করি। জাফর ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি তো শিশু সার্জারি রোগ বিশেষজ্ঞ, শিশুর যত্নে দিবা যত্ন বলেন বর্ষাকালীনে যে যে সার্জারিগুলো সেটা সম্পর্কে যদি শ্রোতা বন্ধুকে একটু বিরিপ দিতে, শ্রোতা বন্ধুরা বুঝতে পারতো, তারপর হয়তো তারা আপনার কাছে অনেক কিছু জানতে চাইতো।
1: জি ধন্যবাদ। আসলে আমরা এখন বছরে এমন একটি সময় আছে যখন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, আর এবছরে বৃষ্টিপাত একটু বেশি, তো এ সময় বাতাসের আর্দ্রতা বেশি থাকে এবং সাথে সাথে চারিদিকে পানি থাকার কারণে পানিবাহিত রোগগুলো বৃদ্ধি পায়, সাথে সাথে কিছু শিশু সার্জারির রোগও এই সময় বাড়ে। তো সেক্ষেত্রে এই বর্ষার সময়টা, বিশেষ করে এখন যে ভরা বর্ষার মৌসুম চলছে, এ সময় বাচ্চাদের বিশেষ কিছু যত্ন নিতে হয়, সে প্রসঙ্গেই আজকে আমরা আলোচনা করব।
0: যদি একটু শ্রোতা বন্ধুকে বিস্তারিতভাবে বলতেন তাহলে আরো ভালো হতো, যদি ভেঙে ভেঙে বলতেন।
1: জি, আমরা সাধারণত বাচ্চাদের রোগকে দুটি ভাগে ভাগ করি। একটি হচ্ছে সার্জারি বিষয়ক যে রোগগুলো, অর্থাৎ যার ক্ষেত্রে অপারেশন অথবা ওষুধের মাধ্যমে করা যায়, বাচ্চাকে সুস্থ করা যায়। আর একটি হচ্ছে মেডিকেল বা পেডিয়াট্রিক্স যে সমস্যাগুলো, অর্থাৎ বাচ্চাদের বিভিন্ন যে অসুখ সেগুলো। তো সেক্ষেত্রে আমরা যদি বলি, বর্ষার সময় প্রধানত যে পানিবাহিত রোগগুলো হয়, যেমন বিভিন্ন ধরনের ডায়রিয়া, এর মধ্যে ভাইরাল ডায়রিয়া আছে, ব্যাকটেরিয়াল ডায়রিয়া আছে, তাছাড়া যে আপনার শ্বাস প্রশ্বাসের যে প্রদাহ সমূহগুলো, বিভিন্ন ধরনের নিউমোনিয়া এবং এর সাথে সাথে যে ভাইরাস জ্বরগুলো সেগুলো রয়েছে। এইছাড়া এই সময় বাচ্চাদের বিভিন্ন ধরনের পেটের, অর্থাৎ সার্জিক্যাল যে অসুখগুলো হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। এছাড়া বাচ্চাদের নাড়ি আটকে যাওয়া, বা আমরা যেটা সহজ ভাষায় বলি নাড়িতে প্যাঁচ খেয়ে যাওয়া, এই সময়গুলো, এই অসুখগুলো এই সময় বেশি হয়।
0: আচ্ছা, এখন তো ফলের সিজন, ফলে কাঁঠাল খেলে যেমন পেট গরম হয়ে যায়, এইটার ব্যাপারে যদি একটু বলতেন।
1: জি, অনেক অনেক সময় খাবার কারণে বাচ্চাদের পেটের মধ্যে, বাচ্চাদের আমরা জানি পেটের নালীগুলো সরু, তো সেক্ষেত্রে ওখানে খাবার দলা বেঁধে আটকে যেতে পারে। আমরা এটা পাই মাঝে মাঝে স্টোনের মতো, ফিকোলিথ বলে, অর্থাৎ খাবার বা কোনো কিছু যখন আমাদের মলে রূপান্তরিত হয়, সেটা শক্ত হয়ে নাড়ির মধ্যে আটকে যায়, তখন অনেক সময় বাচ্চাদের পেট আটকে, পেট ফুলে যায়, বমি হয়, অনেক সময় অপারেশনও লাগে।
0: এক্ষেত্রে অপারেশন ছাড়া কোনো পথ নেই, তাই তো?
1: প্রথমে আমরা চেষ্টা করি বিভিন্ন ধরনের ওষুধ, যেগুলো দিলে হয়তো জিনিসটা ভেঙে যাবে, সেরকম ওষুধ দিয়ে চেষ্টা করি। অনেক সময় এটা ভেঙে গিয়ে বাথরুম হওয়া শুরু করলে বাচ্চা আস্তে আস্তে ভালো হয়ে যায়, তবে অপারেশন লাগে মাঝে মাঝে।
0: আচ্ছা, ছোট বাচ্চা যেমন অনেক সময় দেখা যায় পয়সা গিলে ফেলে, এটা সবচেয়ে কমন সমস্যা।
1: জি,
0: পয়সা গিলে ফেলা অথবা কানের দুল গিলে ফেলা, বাচ্চা খেয়ে ফেলতেছে অথবা চকলেট, আস্ত চকলেট খেয়ে ফেলছে, এক্ষেত্রে আপনি এরকম রোগীগুলো পান, এক্ষেত্রে আপনার প্রথম থেকে কিভাবে চিকিৎসাটা শুরু?
1: জি, আমরা এগুলো অনেক পাই, বিশেষ করে কয়েন, অর্থাৎ পয়সা অথবা কানের দুল, এমনকি পিন পেরেক অনেক কিছুই খাই। তো বেশিরভাগ ক্ষেত্রে কিছু করা লাগে না, ওষুধ দিলে, যে ওষুধে বাথরুমটা বাড়িয়ে দেয় সেই ওষুধ দিলে এটা বেরিয়ে আসে। তবে একটা জিনিসের ক্ষেত্রে সতর্ক থাকতে হয়, সেটা হচ্ছে ঘড়ির ব্যাটারি, যেটা চ্যাপটা ব্যাটারি, এই ব্যাটারিটাই সার্কিট পূর্ণ হওয়ার কারণে এই ব্যাটারি খেলে নাড়ি ফুটা হওয়ার একটা ভয় থাকে। এজন্য অবশ্যই আপনাকে জানতে হবে যে বাচ্চা কি খেয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই শুধু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে এটা নিজে নিজে বেরিয়ে যায়, কোনো অপারেশন লাগে না।
0: ওই যে আপনি বলেন বাচ্চাদের নাড়ি পেঁচিয়ে যাওয়া, এক্ষেত্রে একটা অপারেশন করে না, এই অপারেশনটা সম্পর্কে যদি একটু বলতেন যে কি কখন করেন বা কিভাবে এটা করেন আপনারা?
1: জি, বাচ্চাদের নাড়ি পেঁচিয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। তো যে প্রধান কারণগুলোর মধ্যে একটি হচ্ছে, 6 মাসের বাচ্চা যখন নতুন খাবার খেতে দেওয়া হয় বাচ্চাদের, সে সময় নাড়ির ভিতরে নতুন খাবার আসার কারণে ফুলে গিয়ে নাড়ির নালীটা চিকন হয়ে যায় এবং ওখানে আটকে যায়, তখন একটা নাড়ি আরেকটার মধ্যে নাড়ির মধ্যে ঢুকে যায়। এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি ইন্টারসাসেপশন। তো সেই ক্ষেত্রে বাচ্চা পায়খানার সাথে রক্ত আসে প্রচুর পরিমাণ, জেলির মতো রক্ত আসে, জেলি এবং রক্ত মিশ্রিত মল ত্যাগ করে, সেই ক্ষেত্রে দ্রুত বাচ্চাকে রেডি করে আমরা রিসাসিটেশন বলি, মানে যেটুকু রক্তক্ষরণ হয়েছে সেটুকু পরিপূর্ণ করে দ্রুত অপারেশনের দিকে যেতে হয় এবং নাড়িটা একটা থেকে একটা বের করে দিতে হয়, কখনো নাড়ি পচে গেলে কেটে জোড়া লাগাতে হয়।
0: এই অপারেশনগুলো এখন খুলনায় হচ্ছে?
1: খুলনায় নিয়মিত হচ্ছে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত এই অপারেশনগুলো হচ্ছে প্রতিদিন, আজকেও আমরা করেছি।
0: আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে একটু জিজ্ঞেস করি, তারপর আমরা শ্রোতাদের প্রশ্ন নিতে যাবো, সেটা হচ্ছে কি অনেক সময় দেখা যায় বাচ্চাদের ওই যে পায়খানা রাস্তা বন্ধ হয়ে যায়, এক্ষেত্রে আপনারা অপারেশন করেন,
1: জি
0: এই অপারেশনটা সাকসেস রেট বা এই অপারেশনটা কিরকম?
1: জি, একটি আছে আমরা বলি অ্যানোরেক্টাল ম্যালফরমেশন, অর্থাৎ জন্মগতভাবে মলদ্বার বন্ধ থাকে, সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তিন ধাপে অপারেশন করা লাগে। প্রথম ধাপে পেটে মলদ্বার তৈরি করে দিতে হয়, দ্বিতীয় ধাপে যেখানে মলদ্বার রয়েছে ও যেখানে নর্মালি থাকে স্বাভাবিক সেখানে তৈরি করতে হয় মলদ্বার, তৃতীয় ধাপে পেটের মলদ্বারটা বন্ধ করতে হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে মলদ্বারের মতো ছোট ছিদ্র থাকে, সেটা একবারেই মলদ্বার তৈরি করা সম্ভব হয়।
0: ঠিক আছে, তো শ্রোতা বন্ধুদের আমরা প্রশ্ন নিয়ে আসি, দেখি শ্রোতা বন্ধু আমাদের কাছে কি জানতে চাচ্ছে, কারণ শ্রোতা বন্ধুরা ফোন দিচ্ছে অনেকগুলা, দেখি তারা কি জানতে চাচ্ছে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। ওয়ালাইকুম আসসালাম শ্রোতা বন্ধু, বলেন, শুনছি।
2: ভাইয়া ভালো আছে?
0: জি আলহামদুলিল্লাহ,
2: জি ভালো থাকেন। কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাকরিয়া বাজার জেলা বরগুনা। ভাইয়া
0: জি বলেন, শুনছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্যার বলছেন।
1: জি ধন্যবাদ, আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন। শিশুদের কবার খাওয়াতে হবে, এটি আসলে নির্ভর করে শিশুর বয়সের উপরে। যদি একদম ছোট শিশু হয় তাহলে শিশু যতবার প্রস্রাব করে একদম ছোট শিশুর ক্ষেত্রে এবং তারপরেই সাধারণত খাওয়ার জন্য সে কান্নাকাটি করে ততবারই খাওয়াতে হয় এবং ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ। এরপরে আস্তে আস্তে বাড়তি খাবার খাওয়াতে হয়, সেক্ষেত্রে দিনের মধ্যে চার থেকে ছয় বার আমরা সাধারণত খাওয়াই, এর মাঝে মাঝে অল্প অল্প দুধ খাওয়ানো যেতে পারে। আর শিশু যখন আরও বড় হয়ে যায় 10-11 বছর, তখন স্বাভাবিক একটা প্রাপ্ত পূর্ণবয়স্ক মানুষের মতোই তিনবার খাবে এবং সাথে দুবার নাস্তা করতে পারে খাবারের মাঝে।
0: আচ্ছা, এখানে একটা কথা বলে চিপসের কথা বলছে, চিপস জুস এগুলো খাওয়াবে কিনা এটার ব্যাপারে দেখুন।
1: জি, আসলে এখন আরগুলো সাধারণত মানসম্মত হয় না, ফলে এগুলো শিশুদের না খাওয়ানোই ভালো। তারপরও শিশুরা খেতে চাই, যদি নেহাত খাওয়াতেই হয় তাহলে অল্প পরিমাণে খাওয়াতে হবে।
0: জি আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
2: ওয়ালাইকুম আসসালাম, কথা বলছি রিজাউল বালিয়া তালা থেকে।
0: জি রিজাউল সাহেব বলেন, শুনছি।
2: খুব ভালো লাগছে। আর আমার প্রশ্ন আসছে,
1: ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। সাধারণত পাঁচ মাসের পরে আমরা কোনো বাড়তি খাবার খাওয়াই না, আমরা ছয় মাস থেকে বাচ্চাকে বুকের দুধের সাথে সাথে বাড়তি খাবার খাওয়াই। তবে যদি বাচ্চার বুকের দুধে পর্যাপ্ত খাবার না হয় সেই ক্ষেত্রে আসলে সমস্যা হয়। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মা বিভিন্ন কারণে শারীরিক অসুস্থতার কারণে বা বিভিন্ন কারণে পর্যাপ্ত পরিমাণে দুধ দিতে পারে না বাচ্চাদের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে অন্য যে শিশু খাদ্য দুধগুলো আছে, যদিও আমরা এগুলো কখনো রেকমেন্ড করি না, বলি না, তারপর অনেক সময় খাওয়াতে হয় বাধ্য হয়ে, তবে বাড়তি খাবার ছয় মাসের আগে খাওয়ানো যায় না।
0: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। আচ্ছা, এখানে এই বাড়তি খাবারের কথা, দুধের কথা বললেন, বাড়তি খাবার বলতে বাড়তি খাবারের বাইরে যদি না খেতে পারে তো সেক্ষেত্রে এই দুধটা কি খাওয়ানো যায় কি না, মানে কৌটা দুধ যেগুলো পাওয়া যায়?
1: জি, প্রতিটি কৌটার দুধের গায়ে আসলে লেখা থাকে যে মায়ের দুধের বিকল্প কিছু নেই। সেজন্য আমরা চিকিৎসকরা কখনোই প্রেসক্রিপশনে লিখি না বা আমরা সরাসরি রেকমেন্ড করি না, কিন্তু বাস্তবতাটা একটু ভিন্ন। বাস্তবতা হচ্ছে অনেক মারা, বিশেষ করে আমাদের দেশে তো অপুষ্টির হার রয়েছে কিছুটা, অনেক মারা পারে না পর্যাপ্ত পরিমাণে বুকের দিতে। সেই ক্ষেত্রে যে ভালো যেগুলো বাজারে পাওয়া যায়, ভালো উন্নত যে দুধগুলো সেগুলো দেওয়া যেতে পারে, তবে অল্প পরিমাণে চেষ্টা করতে হবে বুকের দুধের মাধ্যমেই চাহিদাটুকু সম্পন্ন করতে।
0: তোমার মায়ের দুধের বিকল্প কিছু নাই, এটা মূল কথা।
1: জি
0: আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: তোমার ভাই ভালো আছেন?
0: জি আলহামদুলিল্লাহ।
2: হ্যাঁ, আমি মোহাম্মদ লুৎফর জর্দার, বরখলা পাংশ।
0: জি বলেন লুৎফর সাহেব।
2: আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। হাজি মোহাম্মদ মিন্টু ভাই শুনতেছে, আমরা জানতে চাচ্ছি ভাইয়া,
0: হ্যাঁ,
2: কারের কাছে যে যে আমার গ্রাম অঞ্চল দেখা যাচ্ছে কিছু কিছু শিশু বুকের দুধ পায় না, বুঝছেন, গরুর দুধ হইলে আপনার হইলে কৃষির ভিতর নিয়ে খাওয়ায়, বুঝছেন, বোতলের ভিতর নিয়ে, যে ক্ষতি হবে কিনা, আবার হইলো গে আপনার কি খাওয়ায়, তো এটা কি খাওয়ানো যাবে কিনা, মানে চারি মাস, বুঝছেন, এটা একটু বললে খুশি হবেন, ভালো থাকবেন, কোথাও
1: না জি, চার মাস বয়সের বাচ্চাদের ক্ষেত্রে গরুর দুধ না খাওয়ানোই ভালো, কারণ গরুর দুধে অনেক ধরনের অ্যান্টিজেন থাকে, অর্থাৎ যদি বাংলায় বলি তাহলে এমন অনেক উপাদান থাকে যেগুলোর সাথে শিশু পরিচিত না, যার ফলে শিশুর ডায়রিয়া হতে পারে, বিভিন্ন ধরনের অ্যালার্জি হতে পারে। সাধারণত এক বছরের নিচে আমরা গরুর দুধ খাওয়াই না। আর অন্য যে জিনিসগুলো বললেন, সুজি বা এগুলো, এগুলো পরিহার করা উচিত সম্পূর্ণরূপে।
0: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: জি
2: সেলিম রেজা শৈলকুপা ঝিনাইদহ থেকে।
0: জি বলেন সেলিম সাহেব, শুনছি আপনার কথা।
2: জি আমার কাছে আমার আজকের প্রশ্ন, এই বুঝি যে হচ্ছে জানি যে এই বাচ্চাদের হচ্ছে গে, আমার বাচ্চার বয়স হচ্ছে 8 বছর, এই কৃমিনাশক ট্যাবলেট সম্পর্কে ঠান্ডা পড়লে নাকি এরকম কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইতে হয়, স্যার যদি একটু বলতেন।
0: কৃমিনাশক ওষুধ নিয়ে আচ্ছা 8 বছর বাচ্চা।
1: জি ধন্যবাদ।

0: কৃমিনাশক ওষুধ আসলে ঠান্ডা খাওয়ানোর সাথে না, এটার মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের দেশের যে সরকারিভাবে কৃমিনাশক যে ইয়েটা করা হয় সেটা সাধারণত নভেম্বর মাসের দিকে করা হয়, ওই সময় একটু শীত শীত থাকে, তবে কৃমি নিয়মিত খাওয়া উচিত এবং শুধু বাচ্চা খেলে হবে না, পরিবারের সবাইকেই খেতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে, কারণ আমাদের দেশে তো বারবার কৃমির সংক্রমণ হয়।
1: ডোজটা কেমন? এটা
0: ডোজ হচ্ছে বড়দের ক্ষেত্রে একটি ট্যাবলেট, আমরা অ্যালবেন্ডাজল পাওয়া যায় একটি ট্যাবলেট, ছোটদের ক্ষেত্রে এক চামচ এবং এক সপ্তাহ পরে প্রয়োজনে আরেক চামচ খেতে পারবে, তবে এটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া।
1: হ্যালো, আসসালামু আলাইকুম। এই কৃমির ওষুধ নিয়ে একটা ঝামেলা আছে, অনেক সময় তিন দিন পর পর খাইতে বলে, রাত্রেবেলা খেতে বলে, ভরা পেটে খেতে বলে, এইগুলোর কোনো ই আছে কিনা?
0: কৃমির বিভিন্ন ধরনের ওষুধ আছে, সাধারণত আমাদের সরকারিভাবে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে অ্যালবেন্ডাজল। তো এক্ষেত্রে আবার একটি প্রবলেম আছে, যদি কোনো কোনো এই অ্যালবেন্ডাজল যেটি করে যে কৃমিটাকে একদম মেনে না ফেলে, মানে মেরে ফেলে কিন্তু অবশ করে ফেলে, যার ফলে ওরা একটা জায়গায় আটকে যায়। এখন যদি কোনো বাচ্চার অনেক কৃমি থাকে পেটে, সেক্ষেত্রে দেখা যায় এরকম নুডলসের মতো পেঁচিয়ে ওইটা নাড়ির মধ্যে আটকে যায়। এখন দেখবেন কৃমিনাশক যখন ইয়ে চলে, মাঝে মাঝে দু একটা বাচ্চা আমরা পাই যে কৃমিনাশক ওষুধ খাওয়ার পরে পেটের ব্যথা হচ্ছে, ফুলে গেছে, তবে এটারও খুব চিকিৎসা খুব সহজ, বাথরুম ক্লিয়ার করে ওটা বের করে দেওয়া যায়। এবং সতর্ক থাকতে হবে খাওয়ানোর ক্ষেত্রে, সাধারণত এগুলো কোনো সমস্যা হয় না তেমন, এবং এখন যে ডোজে সেটি একটি মাত্র ওষুধ খাওয়ানো হয়।
1: তার মানে এখন আমরা একটা জিনিস জানলাম যে একটা মাত্র ডোজই খাওয়াইতে হবে। জি, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম
1: আসসালাম। জি আলহামদুলিল্লাহ।
2: আমি একদম আশা করতাম আশা কাজীপাড়া দশের সদর দশের থেকে।
1: জি আশা স্যার বলেন।
2: জানতে চাচ্ছি যে ওই যে বাচ্চাদের দাদু কাটা হয়, এই দাদু কাটা অপসারণ করা যায় কত বছর বয়সে করবে, এক নম্বর প্রশ্ন। আর দুই নম্বর প্রশ্ন, অনেক বাচ্চার হাত ছিদ্র হয়, এই ছিদ্রটাকে অপারেশন করা করতে হবে বলে ডাক্তার, এটা নাকি বাংলাদেশে হয় কিনা বিষয়ে জানতে চাচ্ছেন।
1: আচ্ছা আচ্ছা,
0: জি ধন্যবাদ, আপনি দুটি সুন্দর প্রশ্ন করেছেন। প্রথমে আসি তালুকাটা। তালুকাটা এবং ঠোঁট কাটা একসাথে থাকে সাধারণত, বেশিরভাগ বাচ্চার দুটো একসাথে থাকে, কোনো কোনো বাচ্চার একটি থাকে। তো ঠোঁট কাটার ক্ষেত্রে ঠোঁট কাটাটা অবশ্যই ছয় মাস থেকে নয় মাসের মধ্যে ঠিক করতে হয়, আর তালুকাটা নয় মাস থেকে বারো মাস। কোনো অবস্থাতেই তালুকাটাটা আঠারো মাস অতিক্রম করতে নেই, কারণ আপনি যদি একবার আঠারো মাস অতিক্রম করেন তাহলে এই বাচ্চার কথাটা নাকে নাকে হয়ে যাবে, আমরা ন্যাজাল ইন্টোনেশন বলি। এই যে নাকে কথাটি হয়, অর্থাৎ আপনি যদি আপনার নাক চেপে কথা বলেন যেমন শোনাবে সেরকম, এই যে নাকে নাকে কথা হয় এটা আর কখনো ঠিক হয় না, এই জন্য অবশ্যই আঠারো মাসের আগে অপারেশন করতে হবে। আমাদের এখানে সরকারিভাবে এবং বিভিন্ন বৈদেশিক সাহায্য সংস্থার মাধ্যমে স্মাইল ট্রেন প্রজেক্ট আছে, এখানে সম্পূর্ণ বিনামূল্যে এই অপারেশনটি করা হয়। এবার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে হার্টের ছিদ্র। হার্টের ছিদ্র অনেক ধরন আছে, এএসডি বা যে ছিদ্রগুলো এগুলোর অপারেশন করা লাগে না, এগুলো নিজে নিজে সেরে যায়। কিছু কিছু ক্ষেত্রে যেখানে বাচ্চা নীল হয়ে যায় সেক্ষেত্রে অপারেশন করা লাগে, বাংলাদেশে জাতীয় ন্যাশনাল এনআইসিবিডি যেটি আমরা বলি এবং হার্ট ফাউন্ডেশন, এই দুই জায়গায় সরকারি পৃষ্ঠপোষকতায় সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন হয়, শুধু কিছু ওষুধ কেনা লাগে।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম
1: আসসালাম।
2: ভাই
1: জাফর সাহেব বলেন।
2: ভাই আমি জানতে চাচ্ছি মায়ের ছাল দুধ খাওয়ালে কি উপকার হয়, না খাওয়ালে কি ক্ষতি হয়, এবং বাচ্চা শিশু জন্মের পর কি ওই মধু এবং চিনি পানি খাওয়ালে কি উপকার আছে না ক্ষতি হবে?
1: আচ্ছা, ছাল দুধ আর চিনি পানি।
0: জি ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। শাল দুধ অত্যন্ত একটি উপকারী, কোলেস্ট্রাম বলি আমরা, অত্যন্ত উপকারী একটি বস্তু, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি এবং অনেক প্রোটিন থাকে, যেগুলো ওই সময় বাচ্চার জন্য প্রয়োজন, কারণ এতদিন বাচ্চা মায়ের পেটে থাকার কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা সবকিছু মায়ের মাধ্যমে হতো, কিন্তু যখন সে জন্মগ্রহণ করে তাকে নিজেই তৈরি করা লাগে, এজন্য অবশ্যই তাকে শাল দুধটা খেতে হবে। আর না খাওয়ালে কি হবে, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, বারবার অসুখে আক্রান্ত হবে, এবং কম ওজন হলে অনেক খারাপ ধরনের ইনফেকশন সেপসিস বলি আমরা সেটি হতে পারে। আর চিনি পানি বা মধু এটা অবশ্যই পরিহার করা উচিত, এর এটি
1: জন্মের পরে মাথা চিরা খাওয়া এটা উচিত না,
0: এটা আমাদের একটা অনেক দিনের অভ্যাস, কিন্তু এটা উচিত না আসলে,
1: এটা উচিত না মানে এটা আসলে বাচ্চা খুব সমস্যা তৈরি করে। আসসালামু আলাইকুম।
2: আসসালামু
1: আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
2: আপনারা আমি একটা মাস সম্পর্কে নাশাব কাজীপাড়া দেশের সদর দেশের থেকে
1: বলছি। জি আসসালামু আলাইকুম। বলেন।
2: বলছি যে ওই ছয় মাস বছর আগে, ছয় মাস বয়সের আগে তো বাচ্চার তো ওই মায়ের দুধ ছাড়া কিছু তো খাওয়া যাবে না, এরপরে ছয় মাস পরে কি কি খাবার দেবো একটু এমনি বিষয় জানতে পারবো?
1: আচ্ছা, ছয় মাস পরে কি কি খাবার খাওয়াবে সে বাচ্চাকে?
0: জি, বাচ্চাদের ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধ, আর ছয় মাস পরে আপনি ধীরে ধীরে স্বাভাবিক যে খাবার সেগুলোই খাওয়াই। আমরা খিচুড়ি রান্না করে দিই, কেউ কেউ পিসপাস বলে, ধরেন একটু চাল, ডাল, একটু তেল, একটা শাক মিষ্টি কুমড়া এগুলো দিয়ে আপনি সিদ্ধ করে ঘেটে বাচ্চাকে, যেহেতু দাঁত থাকে না, নরম করে খাওয়াতে পারবেন। আর এছাড়া আস্তে আস্তে, একবারে খুব বেশি খাবার খাওয়াতে নেই, একটি খাবারই বেশ কিছুদিন খেয়ে আস্তে আস্তে আপনি স্বাভাবিক বাসায় যা খাওয়া হয় সেগুলোই খাওয়াতে পারবেন।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম
2: স্যার। আমার বাচ্চার বয়স 2 বছর 3 মাস, কথা বলে না। জন্মের পর থেকে মায়ের বুকের ফুটপায় নেই, বাইরের খাবার খায়। এই কতদিনে কথা বলবো? বয়স হলো 2 বছর 3 মাস।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। স্যার বলছেন
0: জি, আমরা মায়ের বুকের দুধ সাধারণত আমাদের, যদি আপনি দেখেন বিজ্ঞান অনুযায়ী অথবা ধর্মীয় ইয়েতেও যদি দেখেন, সাধারণত 2 বছর পর্যন্ত বলা হয়েছে যে বাচ্চাদের বুকের দুধ খাওয়াতে। কোনো কোনো বাচ্চা একটু বেশি খায়, তবে সাধারণত 2 বছর পর্যন্তই আপনার খাওয়ালে হয়। এরপরে ততদিনে আসলে তার স্বাভাবিক যে আমরা খাই, খাওয়া দাওয়া করি, সেই অভ্যাসটা গড়ে ওঠে, তখন আর দুধের প্রয়োজন হয় না। তখন বাইরের যে দুধগুলো, গরুর দুধ বা ফর্মুলা মিল্ক, এগুলো খেলেই তার চাহিদা, ক্যালসিয়াম বা অন্যান্য প্রোটিনের চাহিদা পূরণ হয়।
1: কথা বলতে পারতেছেন 2 বছর 3 মাসের, এটা সে কবে কথা বলতে পারে, এটা জানতে চাচ্ছি।
0: আচ্ছা আচ্ছা, এখানে একটি কথা আছে। কথা কিন্তু সাধারণত অনেকে ধারণা করে আমরা মুখ বা জিভের মাধ্যমে বলি, এটা তো বলি, কিন্তু কথার মূল বলার অংশটা হচ্ছে আমাদের ব্রেনের একটা অংশ আছে, সেটি নিয়ন্ত্রণ করে। তো বাচ্চাদের ক্ষেত্রে কথা বলা নির্ভর করে, কোনো কোনো বাচ্চা 2 বছরে কিছু কিছু শব্দযুক্ত অক্ষর এগুলো বলতে পারে, শব্দযুক্ত করে করে একটা বাক্য বলা অল্প অল্প পারে, আর কোনো কোনো বাচ্চা হয়তো 3 বছরে। কিন্তু আপনি যদি দেখেন 3-4 বছরের পরে বলছে না, তখন অবশ্যই আপনার নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হোক, সদর হাসপাতাল হোক, ওখানে শিশু বিকাশ কেন্দ্র বলে একটি কর্নার আছে, ওখানে নিয়ে যেতে হবে। ওখানে স্পিচ থেরাপি দেওয়া হয়। অনেক সময় বাচ্চারা একা একা থাকলে কথা বলে না, এই জিনিসগুলো খেয়াল করা প্রয়োজন।
1: মানে এক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা উন্নতি হয়েছে, চিকিৎসা করালে এটা ভালো হয়ে যাবে।
0: জি
1: আচ্ছা ঠিক আছে। আমরা আরেকটা প্রশ্ন নিয়েছি শ্রোতা বন্ধুর কাছ থেকে, দেখি আমাদের শ্রোতা বন্ধু কি জানতে চায় আমাদের কাছ থেকে। হ্যালো আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম। ডুমুরিয়া থেকে বলছি।
1: জি
2: আমার বাচ্চা আসলে ছোটবেলা থেকে শিশু হাসপাতালে মানে খুব কষ্ট হয়ে মানুষ হয়েছে, কিন্তু এখন তো খাবার খেতে চায় না।
1: বয়স কত বাচ্চার? আপনার বাচ্চার বয়স কত?
2: হ্যাঁ,
1: বাচ্চার বয়স
2: 6.5 বছর।
1: এখন খেতে চায় না, এটা সমস্যা তাই তো?
2: হ্যাঁ, খেতে চায় না। তার উপরে ভাজা ফুলো খাইছে, মানে ওই পেঁয়াজ ভাজা, আলু ভাজা এসব খাইছে, তার উপর পায়খানা কঠিন।
1: আচ্ছা ঠিক আছে, স্যার বলছে আপনি তো।
0: জি ধন্যবাদ। এটি আসলে অনেকেরই সমস্যা, শুধু আপনার একার নয়। এই বয়সী বাচ্চাগুলো সাধারণত কিছু খেতে চায় না, বা খেলেও যেগুলো উপকারী সেগুলো খেতে চায় না, মুখরোচক খাবার খেতে চায়। তো সেক্ষেত্রে যেটি বললেন না, বাথরুম হয় না, এটির মূল কারণ হচ্ছে যে সে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি অর্থাৎ ফাইবার আছে, তন্তু বা আঁশ আছে, এরকম খাবার সে খাচ্ছে না। সেক্ষেত্রে যেটি করতে হবে, আসলে খুব জোর না দিয়ে অল্প অল্প করে খাইয়ে আস্তে আস্তে অভ্যাস গড়ে তুলতে হবে। সাধারণত দেখা যায় ছোটবেলায় খুব জোরাজোরি করলে বাচ্চার খাওয়ার প্রতিটা ভীতি তৈরি হয়, তখন আর সে খেতে চায় না। তো আপনি অল্প অল্প করে যেটি সবজির মধ্যে নিশ্চয়ই কোনো না কোনোটা তার ভালো লাগে, সেটি দিয়ে আস্তে আস্তে শুরু করেন, করলে দেখবেন একটা সময় নিশ্চয়ই সে স্বাভাবিক খাবার অভ্যাস, খাদ্য অভ্যাস গড়ে তুলবে।
1: আর এই অবস্থায় কনস্টিপেশন হলে তো সমস্যা, ছোট বাচ্চা
0: সমস্যা। জি, সেক্ষেত্রে মাঝে মাঝে কিছু ওষুধ আছে আমরা যেগুলো খেলে, যেমন ইজি লাইফ, অ্যাভোলাক, এই ধরনের ওষুধগুলো আমরা দিই মাঝে মাঝে। আপনি ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের একজন ভালো শিশু বিশেষজ্ঞ আছেন, ওনার সাথে যোগাযোগ করলে আপনি এই সহায়তা পাবেন।
1: আসসালামু আলাইকুম।
2: আসসালামু
1: আলাইকুম। ওয়া
2: আলাইকুম আসসালাম। আমি আবারো বলছি
0: খিচুনি বা অন্যান্য উপসর্গের ভয় রয়েছে, তখন আপনি সাপোজিটরি বয়স এবং ওজন অনুসারে ব্যবহার করতে পারবেন।
1: জি শ্রোতা বন্ধু বলেন, শোনা যাচ্ছে না, একটু জোরে বলেন।
2: হ্যাঁ, আমি সালাম ভাই বলছি।
1: জি,
2: আমি বলতে চাচ্ছি বাচ্চার বয়স 6 মাস।
1: জি,
2: কিন্তু মায়ের বুকে দুধ কম পাচ্ছি।
1: জি,
2: বুকে দুধ বৃদ্ধি পাওয়ার কোনো ব্যবস্থা কি আছে নাকি?
0: জি, বুকের দুধ বৃদ্ধি পাওয়ার ব্যবস্থা রয়েছে। তার একটি হচ্ছে যে প্রচুর পরিমাণে পানি এবং তরল সমৃদ্ধ খাবার খেতে হবে মাকে। কালো জিরা খুব একটি ভালো ওষুধ, কালো জিরা খেলে আপনার কালোজিরা ভর্তা বা তরকারির সাথে খেলে এটাই বুকের দুধ বাড়ে। আর সাথে সাথে আপনি অমিডন বিভিন্ন ধরনের ট্যাবলেট পাওয়া যায়, এগুলো খেলেও আস্তে আস্তে বুকের দুধ বাড়ে।
1: সবজির কথা লাউ তরকারি বলে,
0: জি জি, লাউ একটি খুবই মানে এটি আমাদের হাদিসেও আছে, লাউ একটি খুবই ভালো তরকারি এবং এটি খেলে বুকের দুধ বাড়ে, পর্যাপ্ত পরিমাণে বাড়ে।
3: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। ছোট বাচ্চা বলতে কয় বছর? আপনি ছয় মাসের
2: বাচ্চা?
3: ছয় মাসের পরে? আচ্ছা ঠিক আছে,
1: ছয় মাস পরে ফলের জুস।
0: ছয় মাস পরে ফলের জুস বলতে আসলে আমাদের বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় এগুলো কোনোটাই ভালো না, সেক্ষেত্রে আপনি যদি নিজে জুস বানিয়ে খাওয়ান খাওয়াতে পারেন, তবে ছয় মাস পর পরই খাওয়ানো, একটু আস্তে আস্তে ধীরে ধীরে খাওয়ানো ভালো,
3: অভ্যস্ত করা ভালো, কারণ ওই মধ্যে তো স্টমাক তো অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে না। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম।
0: জি, আমরা সাধারণত গরুর দুধ এক বছরের পরে খাওয়াই, কোনো কোনো ক্ষেত্রে দুই বছরের পরেও খাওয়ানো হয় যদি কারো অ্যালার্জি থাকে অথবা দুধ খেলে পাতলা পায়খানা হয় সেই সব বাচ্চাদের ক্ষেত্রে। আপনি ছয় মাস পরে মধু খাওয়াতে পারবেন পর্যাপ্ত অল্প পরিমাণে করে, আর গরুর দুধটা এক বছর পরে খাওয়ানোই ভালো।
3: জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। হ্যালো, আপনার লাইন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে একটা কথা আমাকে বলবেন, সেটা হচ্ছে কি অনেক সময় ওই যে মা চাচিরা ই করে যে পাতলা লেই করে খাওয়ায়, এই লেইটা কতটুকু ছয় মাস পরে কতটুকু উপকারী হয় লেইটা?
0: জি, এখন কিসে লেই বলতে সুজি?
3: হ্যাঁ,
0: সুজি বা যে নিয়েটা চালের গুঁড়ো এগুলো অনেকে খাওয়ায়, এটা আসলে ক্ষতিকারক। এজন্য ক্ষতিকারক যে এতে অন্যান্য প্রোটিন এবং অন্যান্য যে উপাদানগুলো খাদ্যে সেগুলো শরীরে যায় না, বাচ্চা ফুলে যায়। দেখতে হয়তো ভালো লাগে, মনে হয় বাচ্চাটা শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, কিন্তু বাচ্চাতে এই বাচ্চাগুলোর অপুষ্টি থাকে, এই বাচ্চার পানি জমে শরীরটা ফুলে যায়, যার ফলে অবশ্যই এই সুজি বা চালের গুঁড়ো এগুলো লেই বানানোটা এবং এটা বানিয়ে খাওয়ানোটা পরিহার করা উচিত।
3: হ্যালো সাগম,
2: নমস্কার।
3: জি
2: মঙ্গল থেকে বলছিলাম।
3: জি বলেন, শুনছি শ্রোতা বন্ধু। রবিবার দিন হয়? রবিবার দিন হয়, প্রতি সপ্তাহে রবিবার আড়াইটা থেকে তিনটা স্বাস্থ্য বিচিত্রা,
2: তিনটের সময়
3: আড়াইটা থেকে তিনটা হয়, তিন আধা ঘন্টা।
2: আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, নমস্কার নমস্কার। আমি প্রস্তুত ছিলাম না, এই জন্য কোনো প্রশ্ন করতে পারছি
3: না। আচ্ছা আচ্ছা, জি
2: রাখি, নমস্কার।
3: আচ্ছা আরেকটা কথা এখানে একটু বলে দিই, সেটা হচ্ছে কি অনেক সময় আছে না যে বাচ্চাদের মানে ঝাল খাওয়ার কারণে পায়খানা অনেক সময় আটকে যায়, অনেক সময় সাপোজিটরি বা গ্লিসারিন সাপোজিটরি ব্যবহার করে, এই গ্লিসারিন সাপোজিটরি ব্যবহার করাটা কতটুকু উত্তম বাচ্চাদের?
0: অনেক এখন দেখা যায় বেশি ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় একদিন দুদিন পরে বাথরুম করে, তো মারা উদ্বিগ্ন হয়ে যায়, বিশেষ করে নতুন মা যারা প্রথমবার মা হয়েছেন তারা উদ্বিগ্ন হয়ে যান, তারা বারবার ডুশ ব্যবহার করেন, কিন্তু ডুশগুলো বেশি ব্যবহার না করাই ভালো, একদম নিতান্ত যদি না হয় তখন ব্যবহার করা ভালো। তাছাড়া একটা অসুখ আছে হাসপ্রাং ডিজিজ, সেটাতে বাচ্চারা পায়খানা করে না, এই কিন্তু সেটা খুব কম বাচ্চাদের হয়, আর বাকি সব বাচ্চারা একটু আসলে যত্ন নিয়ে একটু খাওয়া বাথরুম স্বাভাবিকভাবে করে, কাজে ডুশটা খুব বেশি না দেয়া ভালো।
3: জি আসসালামু আলাইকুম।
4: ওয়া আলাইকুম আসসালাম। আমি আবারো সুমন বলছি ডুমুরিয়া থেকে।
3: জি
4: বলছিলাম যে পোষণ্ড না আমার আসলে গা মাথা ঘোরে, এটা কিসের লক্ষণ হতে পারে? এটা কি কিডনির লক্ষণ নাকি?
0: বাচ্চা যদি প্রচন্ড গা মাথা ঘোরে এটা একটা লক্ষণ হতে পারে, বাচ্চার অপুষ্টি রক্ত শূন্যতার জন্য হতে পারে। সেক্ষেত্রে আপনার দেখতে হবে, এই যেটি বললাম ডুমুরি হাসপাতালে খুব সহজে আপনি একটা সিবিসি করলে হিমোগ্লোবিন দেখলে আপনি বুঝতে পারবেন, যদি রক্ত শূন্য হয় তখন গা মাথা ঘোরে। কৃমির জন্য সাধারণত গা মাথা ঘোরে না, তবে রক্ত শূন্যতার জন্য ঘোরে। কিছু কৃমিতে রক্ত শূন্যতা হয়, সেটা
3: রক্ত শূন্যতা কৃমি থাকলে বেশি হয় যদি সে মানে ব্যালেন্সড খাবার না খায়, ফ্রুটস না খায়, বিভিন্ন ভ্যারাইটির খাবার না খায়, তাহলে তো হতেই পারে, স্বাভাবিকটা। আর এই সময় হওয়াটা আসলে খুবই কষ্টদায়ক বাচ্চাদের, এটা হওয়া মানে সে
0: অনেক সময় কমে যায় শরীরের বৃদ্ধিটা কমে,
3: হ্যাঁ শরীর ইমিউনিটি ক্ষমতা হয় না, আবার তার গ্রোথও কমে যাচ্ছে ওদিক দিয়ে, তার শরীরে আবার ওদিকে দেখা যায় স্কিনও সমস্যা তৈরি হচ্ছে। হ্যাঁ শ্রোতা বন্ধু, আপাতত প্রশ্ন আর মনে হয় নাই শ্রোতা বন্ধুদের কাছ থেকে, দেখি না তোর কোনো প্রশ্ন। আচ্ছা এখন আমরা তোর আরেকটা প্রশ্ন
0: ছড়াই কাজে, এই ধরনের স্কুলে বা বিভিন্ন জায়গায় একটা বাচ্চার হলে বাচ্চারা তো একসাথে থাকে বসে, তখন এই স্ক্যাবিস গুলো, স্ক্যাবিস একটি মূল প্রবলেম, যদি এটা অনেক বেশি হয়ে চামড়া ইনফেকশন হয় তখন কিডনিতেও প্রবলেম হয়। এজন্য প্রথম ক্ষেত্রে যে আঙুলের মাঝে মাঝে পায়ে বিভিন্ন জায়গায় যে চুলকানি হয়, গুটি গুটি পানি ঠোসা মতো পড়ে, এই ক্ষেত্রে প্রথমে চিকিৎসা করলে এটা সারিয়ে ফেলা খুব সহজ।
3: তার মানে একটা কথা হচ্ছে যে সে যদি প্রথম স্টেজে যায় তাহলে সহজ, এক্ষেত্রে দেখা যায় গ্রামে গঞ্জে স্টেরয়েড ব্যবহার করে, মলম ব্যবহার করে, এইগুলো কি
0: না? তাতে তো মলম সাধারণত এই চুলকানির ক্ষেত্রে ব্যবহার করলে আরো বেড়ে যাবে, কিন্তু অন্যান্য কিছু কিছু ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহার করা যায়, তবে স্টেরয়েড কখনোই চিকিৎসকের পরামর্শটা উচিত ব্যবহার করা উচিত নয়।
3: আচ্ছা আরেকটা ব্যাপার আপনার কাছে জানতে চাচ্ছি, এখন যেমন ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গুর ব্যাপারে বাচ্চাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা?
0: জি, এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডেঙ্গু এখন খুবই ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে, কারণ আমাদের দেশে বছরের এই সময়টাই পর্যাপ্ত পরিমাণ পানি থাকে চারিদিকে, যার ফলে এডিস মশা বংশবৃদ্ধি করে। তো বাচ্চাদের যদি দেখেন হঠাৎ করে অনেক বেশি জ্বর আসছে, খাচ্ছে না বাচ্চার, প্রচন্ড হাতে পায়ে ব্যথা হচ্ছে, মাংসপেশিতে সব জায়গায় গিরায় ব্যথা হচ্ছে, চোখ টোক লাল রক্তবর্ণ, পেশাবের সাথে বা পায়খানার সাথে রক্ত যাচ্ছে, বা হাঁটুটাটু কোনো ফুলে গিয়েছে, দ্রুত আপনি চিকিৎসকের কাছে নিয়ে যাবেন, প্লেটলেট দেখতে হবে এবং ডেঙ্গু টেস্ট করে দেখতে হবে যে ডেঙ্গু হচ্ছে কিনা।
3: ধন্যবাদ শোভন ভাই আপনাকে, কারণ আজকে সুন্দর সুন্দর কথাগুলো আমরা বললাম শ্রোতা বন্ধুদের, শ্রোতা বন্ধুরাও আমাদের কাছে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলো সেটাও অ্যান্সার দিলাম। আশা করি সামনের দিনগুলোতে আরও কোনো ভালো টপিক নিয়ে আসবো, সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
5: স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। সঞ্চালনা করলেন ডাক্তার এম বি জামান, প্রকৌশল দায়িত্বে ছিলেন অভিজিৎ মণ্ডল, তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 3টার সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাকসুদা আক্তার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশকে দলীয় প্রভাব মুক্ত, আধুনিক প্রযুক্তি বান্ধব ও একটি মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ চলছে। তিনি বলেন, পুলিশকে জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আজ সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 27তম বিসিএস পুলিশ ব্যাচ এর প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ মহান মুক্তিযুদ্ধ ও 2024 সালের ছাত্র গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাস্তবতায় চেইন অব কমান্ড বজায় রেখে বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনমনের স্বস্তি ফিরিয়ে আনতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, প্রচলিত রাজনীতিতে যাদের অনীহা ছিল সেসব তরুণরাই গণ অভ্যুত্থানের পাদুপ্রতিবের আলোয় ছিল উজ্জ্বল। তিনি যুব সমাজকে রাজনীতি সচেতন থাকার আহ্বান জানান। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সেমিনারে একথা বলেন। তিনি জানান, সরকারের সমালোচনা করলে অপরাধ নয়, রাষ্ট্রের সমালোচনা করলে অপরাধ হিসেবে গণ্য হবে। মন্ত্রী আরও বলেন, ক্ষমতার স্বাধীনতার দায়িত্ব এই তিনের সমন্বয়ে গণমাধ্যমের কমিশন গঠন করা হবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান, আস্থা ও অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়েমো সঙ্গে বৈঠকে একথা বলেন। বৈঠকে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, পণ্য আমদানি রপ্তানি বৃদ্ধি, নৌ পরিবহন যোগাযোগ জোরদার, এলএনজি আমদানি এবং পারস্পরিক বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, রাজধানীর চারপাশের নদীপথে আবারও যাত্রীবাহী ওয়াটার বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী বলেন, রাজধানীর চারপাশের নদীগুলোকে শুধু যাতায়াতের মাধ্যম নয়, পর্যটন বান্ধব জলপথ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ রেলওয়েতে চলতি মাসেই প্রায় 200টি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হতে যাচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা পাবনা এবং ঢাকা খুলনা রুটে দুটি নতুন আন্তনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে সূত্র জানায়, নতুন এই ট্রেনগুলো চালু হলে পশ্চিমাঞ্চলের যাত্রীদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং যাতায়াত সহজ হবে। রেলওয়েতে নতুন কোচ যুক্ত হওয়ার পর রেলপথ মন্ত্রণালয় ঢাকা পাবনা এবং ঢাকা খুলনা রুটে আন্তনগর ট্রেন চালু করার পরিকল্পনা করছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বিশ্ব খাদ্য কর্মসূচির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও আবাসিক প্রতিনিধি কোকো উশিয়ামা আজ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল কর্মসূচির সম্প্রসারণ, পুষ্টিকর খাবার নিশ্চিতকরণ, ভবিষ্যতে পরীক্ষামূলকভাবে গরম খাবার চালুর সম্ভাবনা, কর্মসূচির কার্যকর পর্যবেক্ষণ এবং ডিজিটাল ব্যবস্থাপনার জোরদার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য ধাপে ধাপে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল কর্মসূচির আওতা সম্প্রসারণ করা, যাতে প্রতিটি প্রাথমিক শিক্ষার্থী পুষ্টিকর খাবারের সুবিধা পায়। ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর বলেন, স্কুল মিল শুধু শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করে না, বরং বিদ্যালয় উপস্থিতি বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানে নতুন করে হামলার পরিকল্পনা বাতিল করেছেন। ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান, অবিলম্বে হরমুজ প্রণালী উন্মুক্ত করা সহ ইরানের পরমাণু হুমকি নির্মূল করতে দ্রুতই একটি চুক্তিতে উপনীত হওয়ার লক্ষ্যে তিনি ইরানের উপর হামলা বন্ধের সিদ্ধান্ত নেন। যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব চূড়ান্ত ও সমানুপাতিক হারে দেওয়া হবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এমন হুঁশিয়ারির পরই এই ঘোষণা এল। ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ হামলা স্থগিতের জন্য অনুরোধ করেছেন বলে ট্রাম্প দাবি করেন। তিনি আরও বলেন, হরমুজ প্রণালী পুনরায় চালু সহ একটি চুক্তির চূড়ান্ত ধাপে পৌঁছানো গেছে। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় আজ অন্তত 8 জন নিহত এবং দের আলবালা শহরের একটি মেডিকেল গুদাম ধ্বংস হয়েছে। এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, গতকাল গাজার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়ে হামাস নুখবা স্পেশাল ফোর্সেস সেল কমান্ডারকে হত্যা করেছে তারা। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের নাটক ত্যাগ, কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ দেলোয়ার হোসেন দুলাল, প্রযোজনা শেখ সিরাজুল ইসলাম, নাট্যানুষ্ঠান ত্যাগ।

0: সেই কখন থেকে অপেক্ষা করছি। কুসুমাজ ছাদেও আসছে না কেন? এখনো কি তার স্নান শেষে কাপড় শুকোতে দেওয়ার সময় হয়নি? ইস, কি রৌদ্রে বাবা!
1: হেমন্ত!
0: কে? ও নিখিল, তুই?
1: আমাকে দেখে চমকে উঠলি মনে হচ্ছে।
0: না না, চমকাবো কেন, চমকাবো কেন? আসলে খুব মনোযোগ দিয়ে বই পড়ছিলুম তো, তাই হঠাৎ তো ডাক শুনে চমকে উঠেছিলাম।
1: তা আমার বন্ধুবরের চোখ কি বইয়ের পাতায় নাকি পাশের বাসায় ওই ছাদের দিকে?
0: ধ্যাত, কি যে বলিস তুই! ছাদের দিকে হবে কেন? দেখছিস না আমার হাতে বই?
1: কেন মিছিমিছি মিথ্যে বলছিস হেমন্ত? এই চৈত মাসের ভর দুপুরের রোদে কোনো পাগলেও ওই খোলা ছাদে বসে বই পড়ে না, এবং জানি, এবং নিশ্চিত জানি তুই পাশের বাসায় ওই সুন্দরী মেয়েটাকে বই পড়ার ছিলায় দেখার জন্য বসে আছিস। কি বন্ধু, মিথ্যে বললাম না তো?
0: তোকে আজ আর লুকোবো না নিখিল, সত্যি সত্যি আমি কুসুমের সঙ্গে দেখা করার জন্যই এখানে বসে আছি। আর সত্যি বলতে কি, ওকে একটা দিন না দেখলে আমি আমি পাগল হয়ে যাই।
1: বলিস কি, এটা তো রীতিমতো প্রেম ঘটিত ব্যাপার দেখছি। তাহলে কি তুই কুসুমকে ভালোবেসে ফেলেছিস?
0: হ্যাঁ নিখিল, একেবারে মনে প্রাণে।
1: তাই তো বলি, এই চৈত মাসের দুপুরে প্রচন্ড রোদে বন্ধু আমার ছাদে কেন? তো হ্যারে হেমন্ত, তোর এই প্রেম কি একতরফা নাকি তারও প্রাণের ছাড়া আছে?
0: এখনো পাইনি, তবে অচিরেই পেয়ে যাব।
2: ঘোষাল বাবু তো এই মাসের ঠিকানায় দিল, কিন্তু এখানে তো কারো কোনো সারা শব্দই পাচ্ছি না। তবে কি কেউ নেই নাকি? একবার ডেকে দেখি তো, ঘরের মধ্যে কেউ আছেন?
0: এক জায়গায় যাব বলে প্রস্তুত হচ্ছি, এরই মধ্যে ডাকাডাকি শুরু হয়ে গেছে। নিশ্চয়ই মেসের মালিকই হবে।
3: কে, কাকে চান আপনি?
2: এখানে কি হেমন্ত বাবু বলে কেউ থাকেন?
0: আগে আমি হেমন্ত, বলুন আমাকে আপনার কি দরকার?
2: যাক, ভালোই হলো আপনাকে পেয়ে গেলাম। শুনুন, আগে আমার পরিচয়টা দিয়ে নি। আপনার পাশের বাড়িতে কুসুম নামে যে মেয়েটি থাকতো, আমি তারই বাবা, শ্রীপতি চাটুজ্যে।
0: আরে সে কথা আগে বলবেন তো, আসুন আসুন, ভিতরে আসুন। হ্যাঁ বসুন। না না, ওখানে নয়, এই চেয়ারটায় বসুন। হ্যাঁ দাঁড়ান, চেয়ারটা একটু মুছে দেই। হ্যাঁ এবার বসুন, এবার একটু জলপানের ব্যবস্থা করি।
2: ওইসব পরে, আগে আমার দরকারি কথাটা সেরে নি, কিছু মনে করবেন না। ইয়ে মানে বলছিলাম, আপনি কি আমার মেয়ে কুসুমকে পছন্দ করেন?
0: হ্যাঁ হ্যাঁ করি।
2: আমি যতদূর জেনেছি আমার কুসুমও আপনাকে পছন্দ করে। এই অবস্থায় তার সঙ্গে যদি আপনার বিয়ের ব্যবস্থা করি, আপনার কি কোনো আপত্তি আছে?
0: আপত্তি কি বলছেন, যদি বলেন কালই বিয়ে করতে হবে আমি তাতেই রাজি।
2: শুনিয়ে খুশি হলাম, খুব খুশি হলাম। আমার মেয়ে যোগ্য পাত্রকেই বেছে নিয়েছে। কিন্তু বাবা জীবন, শুধু আপনি রাজি থাকলেই তো হবে না, আপনার অভিভাবকেরও একটা সম্মতির ব্যাপার আছে। বিয়ে শাদীর ব্যাপার বোঝেনি তো?
0: সে ব্যাপারে আপনি বিন্দুমাত্র চিন্তা করবেন না। তবে সমস্যা হচ্ছে, আমার বাবা মা থাকেন গ্রামের বাড়িতে। আপনি যদি দয়া করে মাত্র তিনটে দিন আমাকে সময় দেন, তাহলে শুধু সম্মতি নয়, আমি স্বয়ং বাবাকে এখানে নিয়ে আসব।
2: তাহলে তো খুবই ভালো হয়, একেবারে মেয়েকে আশীর্বাদ করে দিন তারিখ পাকা করা যাবে। কেননা শুভ কাজে আমি দেরি করতে চাই না। তাহলে আপনি সেই ব্যবস্থাই করুন, আমি তাহলে চলি।
0: না না, তা কি করে হয়, একেবারে খালি মুখে যাবেন কেন? বসুন, আমি জলপানের ব্যবস্থা করছি।
2: আজ থাক, জলপানের বহু সময় পাব, তখন জলপানের পরিবর্তে দুটো অন্নও খেয়ে যাব। চলি, নমস্কার।
0: নমস্কার।
4: হিপ হিপ হুররে!
2: আমায় কিছু বললেন বাবু?
0: না না, আপনাকে কিছু বলিনি, আপনি দয়া করে আসুন। আহ, এতদিনে এতদিনে আমার প্রেমের তরি কুলে এসে ভিড়তে চলেছে। আহ কি আনন্দ! আমি তো খুশিতে নাচছি, কিন্তু বাবা যে না কিছু মানুষ, ওদের বাড়িঘর দেখে যদি পছন্দ না করেন তখন তখন আমার বিয়েটাই ভেস্তে যাবে। তখন আমি কি করব? হ্যাঁ হ্যাঁ পেয়েছি, এক কাজ করব, বাবাকে নয় মাকে, হ্যাঁ মাকেই মাকেই পটিয়ে পাটিয়ে নিয়ে আসব। আমি কালই মাধবপুর যাব।

0: 마? 엄마? 마?
1: 아하, কি বলবি বল না? রান্না করছি বটে, কান তো আর আমি বন্ধ রাখিনি। বল কি বলবি বল।
0: আজ দু তিন মাস হলো, দাদা বাড়ি আসে না কেন মা?
1: তো দাদা কেন বাড়ি আসছে না আর আমি কি জানি, আর আসবে বাবা কেন? বাড়িতে ওই একজন আছে না, বাচ্চা আমার এলেই বলবে কিরে পড়াশোনা বাদ দিয়ে এত ঘন ঘন বাড়ি আসার কি দরকার, দুটো দিন যেতে না যেতেই পড়াশোনার অজুহাত দেখিয়ে পাঠিয়ে দেবে, সদেখি আর আমার বাচ্চা বাড়ি আসে না।
0: শুধু শুধু বাবার বদনাম করো না তো মা।
1: ও বাবা, গায়ে লাগলো বুঝি, ভারী বাপ সোহাগী মেয়ে তো।
0: বাড়ির সামনে রিক্সা থামলো মনে হয়, দেখি তো, দেখি তো কে এলো। মা, মা, দাদা এসেছে, মা দাদা এসেছে।
2: নীলা, কেমন আছিস নীলা?
0: ভালো আছি দাদা, এইমাত্র মায়ের কাছে আমি তোমার কথাই বলছিলাম। দাও ব্যাগটা আমায় দাও। এই যে মা, তোমার আদরের ছেলে চলে এসেছে।
2: মা, ও মা, মা কেমন আছো তুমি মা?
3: থাক থাক বাবা, প্রণাম করতে হবে না তো। হ্যারি হিমু, এতদিন পরে বুঝি মায়ের কথা মনে পড়লো। আমি রোজ তোর পথের দিকে চেয়ে থাকি, এই বুঝি আমার হিমু এলো। আর এই বাদরিটা তো, দাদা আসে না কেন, দাদা আসে না কেন বলে আমায় পাগল করে ছাড়লে।
2: কি রে নীলা, তাই নাকি? আসলে সামনে পরীক্ষা তো, তাই পড়াশোনার চাপে আসতে পারি না।
0: ও দাদা, আমার জন্য কি এনেছো?
2: তোমার জন্য ওই ব্যাগে যা যা আছে সব তোর।
0: সব আমার? কি মজা, কি মজা, সব আমার, সব আমার।
3: ওই লোভেই তো দাদা এত খোঁজ করিস, স্বার্থপর মেয়ে কোথাকারে।
0: তোমায় বলেছে দাদা, মায়ের কথাও তো বিশ্বাস করো না তো।
2: আচ্ছা করবো না, তুই এখন যা তো এখান থেকে, মায়ের সঙ্গে আমার জরুরি কথা আছে।
0: ঠিক আছে দাদা, আমি গেলাম, তোমরা কথা বলো।
2: মা, বাবা কেমন আছে?
3: ভগবানের কৃপায় ভালোই আছে।
2: বাবা বাড়ি নেই?
3: তোর বাবা কি বাড়ি থাকার লোক? সারা দিন গায়ের মানুষের দেন দরবার নিয়েই ব্যস্ত, মানুষটা পারেও বটে।
2: সমাজপতি মানুষের এই অবস্থাই হয়। মা, আমি কিন্তু এবার একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে বাড়ি এসেছি।
3: কি উদ্দেশ্য বাবা?
2: তোমাকে আমার সঙ্গে কালই কলকাতা যেতে হবে।
3: ও মা, সে কি রে, আমাকে কলকাতা যেতে হবে কেন?
2: এই মুহূর্তে তোমার সে কথা বলবো না, কলকাতা গিয়েই বলবো।
3: তোর বাবাকে তো তুই চিনিস, সে কি যদি জানতে চায় তখন আমি কি বলবো?
2: বলবে মানে বলবে বলবে তোমার সেই বুকের পুরনো ব্যথাটা আবার খুব বেড়েছে, তাই আমাকে সেখানে নিয়ে গিয়ে খুব বড় ডাক্তার দিয়ে দেখাবে। ও মা, মা তুমি পারবে না বলতে?
3: তো ভাবসাব তো আমি কিছুই বুঝতে পারছি না রে, তবুও তুই যখন বলছিস বলবো বটে, কিন্তু তোর বাবা রাজি হবে বলে আমার তো মনে হয় না।
2: ও মা, রাজি তোমাকে করাতেই হবে মা, নইলে নইলে আমার সারা জীবনের স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাবে মা।
3: কিসের এত বড় স্বপ্ন বাবা?
2: বলবো মা, তোমায় তো বলবো, সময় হলে সব তোমায় বলবো। তবে মনে রেখো মা, কালকের মধ্যেই কিন্তু আমাদের যেতে হবে।
3: মাঝে মাঝে কি যে পাগলামি করিস তুই। আচ্ছা ঠিক আছে, তোর বাবা বাড়ি আসুক, বলে দেখবো ক্ষণ, বুঝেছিস?
2: আচ্ছা মা।
3: আচ্ছা,
4: সামান্য একটা বিপদ মিটাতে সারাটা বেলা কেটে গেল। বেটারা নিজেরা নিজেরা বিপদ বাঁধিয়ে যত ঝামেলা আমার উপর চাপিয়ে দেবে না। রোজ রোজ এই সালিশ বৈঠক আমার একদম ভালো লাগে না। এই সমাজপতির পদ আমি ছেড়েই দেব।
2: বাবা, এই যে বাবা, কেমন আছো তুমি?
4: আরে হেমন্ত, তুই কখন এলি বাবা?
2: সকালে এসেছি বাবা।
4: কি আশ্চর্য, তুই সকালে এসেছিস অথচ কেউ আমাকে খবরটা দেয়নি। এরা সব বিবেকবোধ সব হারিয়ে ফেলেছে নাকি? সে যাই হোক, তা তোর পড়াশোনা কেমন চলছে?
2: মোটামুটি।
4: মোটামুটি হবে কেন? এই জন্য কি তোমাকে আমি শহরে পাঠিয়ে মেসে রেখে জলের মতো টাকা ঢালছি? তুমি হরিহর মুখার্জির ছেলে, এই গায়ের সমাজপতির ছেলে,

0: হরিহর মুখার্জির ছেলে, এই গায়ের সমাজপতির ছেলে,
1: তুমি যেন তেন ভাবে পাশ করলে গায়ের মানুষের কাছে আমার মানসম্মান থাকবে?
0: কাজে কাজেই তোমাকে কৃতিত্বের সাথে পাশ করতে হবে, বুঝেছ?
2: বাবা, ও বাবা, দাদা মাকে নিয়ে কলকাতা যাচ্ছে, আমি যেতে চাইছি, মা কিছুতেই আমাকে নিতে চাচ্ছে না, বলে তুই গেলে তোর বাবাকে কে দেখবে।
1: তোর মা তো ঠিকই বলেছে, তুই বাড়িতেই থাক।
2: না বাবা, আমি যাব, আমি যাব।
0: এই দেখো আবার কাঁদে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই যাস।
2: মা, মা, বাবা রাজি হয়েছে, বাবা রাজি হয়েছে।

0: Taxi. Tamo, tamo, tamo. Eito. Eibari. Eina. Einao tomar... Bhala. Nila, maake niye neme aay. Gate to bondho dekhchi. Chaturjo moshai. Bari achen.
1: Ke?
0: Agge ami Hemonto.
1: Oh, apni. Ki shobhaggo amar. Ashun, ashun. Bhitore ashun.
0: Ma, Nila, tumra shobai esho.
1: Haan, boshun. Boshun ekhane.
0: Dhonnobad. Ei mishtir packet gulo ektu bhitore pathiye din.
1: Ki tajjob byapar. Eto mishti.
0: Emon beshi ar ki. Jan, bhitore niye jan.
1: Tahole, egulo rekhei ashi.
2: Oinu.
0: Ma?
2: Etor kemon porichito lok re. Ei shishir moddhe niye eli amay. তোর মতলবটা কি বলতো?
0: তাহলে শোনো মা, তোমায় সব খুলেই বলি। এই বাড়িতে একটা মেয়ে আছে, তার নাম কুসুম। মেয়েটিকে আমার খুব পছন্দ, মেয়েটাও আমাকে পছন্দ করে। আমি ওকে বিয়ে করতে চাই মা। হ্যাঁ, সেই জন্যই তো তোমাদের এখানে আনা।
2: এই হতভাগা, সে কথা আগে বলবি তো। মাঝে মাঝে তুই যে কি পাগলামি করিস না, আমার কিচ্ছু ভালো লাগে না।
3: হ্যাঁ দাদা, আগে বললে আমি কত ভালোভাবে সেজে গুজে আসতে পারতাম।
0: এই চুপ চুপ, ওই যে উনি আসছেন।
1: ক্ষমা করবেন, আমার একটু দেরি হয়ে গেল।
0: ও কিছু না, শোনেন বাবু, এখানে আমার বাবার আসার কথা ছিল। উনি সমাজপতি লোক, সমাজের একটা বিশেষ জরুরি কাজ থাকায় নিজে আসতে না পেরে অভিভাবক হিসাবে আমার মাকেই পাঠিয়েছেন।
1: তাতে কি হয়েছে, মাও তো সন্তানের একজন অভিভাবক।
0: তাহলে আসুন, পরিচয় করিয়ে দিই। মা, ইনি হচ্ছেন শ্রীপতি চাটুর্যে, মেয়ের বাবা। আর চাটুর্যে মশাই, ইনি হচ্ছেন আমার মা।
1: নমস্কার।
0: আর এটি হচ্ছে আমার একমাত্র ছোট বোন নীলা। তাহলে এবার আসল কথায় আসা যাক, কি বলেন?
1: অবশ্যই অবশ্যই
0: মা। তাহলে আগে তুমি শুরু করো।
2: শুনেছেন কিনা জানি নাই, এই হচ্ছে আমার একমাত্র ছেলে, আমার বংশের প্রদীপ। আপনার কটি ছেলে মেয়ে?
1: মা মোরা, ওই কুসুমই আমার একমাত্র মেয়ে।
2: আমার ছেলের খুব ইচ্ছে বিয়ে করার, এখন দয়া করে যদি আপনার মেয়েকে দেখাতেন তাহলে।
1: বিলক্ষণ বিলক্ষণ, আমি এখনই তাকে আনছি। মা কুসুম, কুসুম।
2: হ্যাঁ রিম, এদের অবস্থা দেখে তো মনে হচ্ছে তেমন ভালো না।
3: হ্যাঁ দাদা, বাবাকে তো চিনি, সেই গরিব ঘরের মেয়ের সঙ্গে কিছুতেই তোমার বিয়ে দিতে রাজি হবে না। কত বড় বড় সম্বন্ধ আছে তার হাতে।
2: নীলু ঠিকই বলেছে, ব্যাপারটা তোর আগেই বোঝা উচিত ছিল।
0: আমি জানি বাবা ঘোর আপত্তি তুলবে, সেই জন্যই তো বাবার পরিবর্তে তোমাকেই নিয়ে এলুম। কেননা আমার দৃঢ় বিশ্বাস একমাত্র তুমিই পারবে বাবাকে রাজি করাতে। মা, আর এটাও যেন এই মেয়ের সঙ্গে যদি আমার বিয়ে না হয় তাহলে তোমার ছেলের জীবনে কোনোদিন বিয়েই হবে না।
2: হিমু।
0: হ্যাঁ মা, বিয়ে যদি করতেই হয় আমি কুসুমকেই বিয়ে করব।
1: আয় মা, লজ্জা কি, ভিতরে আয়। হ্যাঁ বস, বস এখানে। এই যে এটিই আমার মেয়ে।
3: এ মা, কি সুন্দর দুধে আল।

0: গায়ের রং কি লম্বা ঘন মেঘের মতো কালো চুল, পদ্মদীঘির মতো ডাগর ডাগর দুটো চোখ, দাদার পছন্দ আছে বলতে হবে।
1: কেড়ে নিল, কেমন বুঝছিস?
0: খুব সুন্দর মা।
1: আমারও খুব মনে ধরেছে। আহ খাসা মেয়ে, তাহলে কথাটা বলি, কি বলিস?
0: বলতে পারো।
1: এই যে মা, তোমার নাম কি?
2: কুসুম।
1: বাহ, বেশ মিষ্টি নাম। তো ঘর সংসারের কাজকর্ম কিছু জানো?
3: জানে বই কি, ওর মা মারা যাওয়ার পর ঘর সংসারের যাবতীয় কাজ সব তো সেই করে।
1: এমন একটা মেয়েই আমার দরকার। আপনি যদি রাজি থাকেন তো তাহলে আমার এই গলার হারটা দিয়ে আমি আপনার মেয়েকে আশীর্বাদ করতে পারি।
3: রাজি কি বলছেন, এটা তো আমার মেয়ের পরম সৌভাগ্য।
1: বেশ বেশ, তাহলে এই এই এই পরিয়ে দিলাম। বা বাবা, বড্ড চমৎকার মানিয়েছে মা তোমাকে।
3: মা, মারে প্রণাম কর, প্রণাম কর।
4: মা, এই অভাগিনীকে আপনার পায়ে একটু ঠাই দেবেন। মা, আমি বড়ই অভাগী মা।
1: আরে আরে, প্রণাম করতে গিয়ে আবার কান্না কেন?
3: অনেকদিন মায়ের স্নেহ থেকে বঞ্চিত, তো তাই নিজের আবেগকে ধরে রাখতে পারছে না।
1: ওঠো মা, তোমার ঠাই আমার চরণে নয়, তোমার ঠাই আমার এই বুকে।
4: মা,
1: এতদিন আমার একটা মেয়ে ছিল, এবার থেকে দুটো মেয়ে হলো।

0: এই যে হিমুরমা, খবর পেলাম তোমরা সব এসে গেছো, প্রায় সালিশ বৈঠক ছেড়ে ছুটে এলাম। তা এত তাড়াতাড়ি চলে এলে যে, ডাক্তার দেখানো হয়েছে তোমাদের? কি বলেছে ডাক্তার? কোনো ভয়ের কারণ নেই তো? আহা, বারবার নীলার দিকে তাকাচ্ছ কেন? আমি তোমাকে জিজ্ঞাসা করছি, বলো তো, ডাক্তার দেখানো হয়েছে তোমাদের?
1: না, ডাক্তার দেখাইনি।
0: কি, ডাক্তার দেখাওনি? কেন দেখাওনি? তাহলে কেন কলকাতায় গেলে বলো, কেন?
2: বাবা, আমি তোমাকে বলছি, শোনো, মাকে নিয়ে তোমার চিন্তার কোনো কারণ নেই। ওসব বুকে ব্যথা ট্যাথা কিচ্ছু নেই, মা ভালো আছে, সুস্থ আছে।
1: হ্যাঁ গো, তোমার আশীর্বাদে আমি ভালো আছি, সুস্থ আছি।
0: ভগবানের অশেষ কৃপা যে তোমার কিছুই হয়নি। উফ, কি দুশ্চিন্তায় যে ছিলাম। তবে কলকাতা যাবার আগে তুমি যে বলেছিলে তোমার বুকের ব্যথাটা খুব বেড়েছে।
2: ওসব ছিল দাদা শিখানো বলি, মায়ের কোনো দোষ নেই বাবা।
0: কিন্তু তোর দাদাই বা তোর মাকে দিয়ে মিথ্যে বলাবে কেন? তোরা যে কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না।
2: তাহলে শোনো বাবা, দাদা কলকাতায় একটা মেয়েকে খুব পছন্দ করে, সেই মেয়েকে দেখানোর জন্যই দাদা মাকে কলকাতায় নিয়ে গিয়েছিল।
0: ও
1: হ্যাঁ গো, তুমি বিশ্বাস করো, ওই পাজি ছেলে যে আমাকে এত বড় বোকা বানাবে আমি ভাবতেই পারিনি। কলকাতায় তার মেসে গিয়েও আমাকে কিচ্ছু জানায়নি, জানালো মেয়ের বাড়িতে গিয়ে। তবে হ্যাঁ, মেয়ে একখানা দেখে এলো, আহা, যেন সাক্ষাৎ কোনো প্রতিমা।
2: হ্যাঁ বাবা, আমি তো প্রথম দেখাতে চোখই ফেরাতে পারিনি, তুমি দেখলে তুমিও অবাক হয়ে যাবে।
0: বলিস কি, এত সুন্দর?
1: সুন্দর বলে সুন্দর, ওই মেয়েকে পুত্রবধূ করে ঘরে আনলে সারা গায়ে একটা ধন্য ধন্য পড়ে যাবে, বলবে হ্যাঁ, মুখুচ্ছের ঘরে একটা সুন্দর পুত্রবধূ এসেছে বটে।
0: তা মেয়ের বাবার অবস্থা কেমন? গাড়ি বাড়ি আছে তো? চাহিদা মতো পণ দিতে পারবে? কি হলো, তোমরা দুই মা মেয়ে চোখ চাচাই করছো কেন? পণ দিতে পারবে তারা?
1: ওদের না সব আছে,
0: আছে
1: কিন্তু গরিব।
0: গরিব? অসম্ভব, অসম্ভব। ওই গরিব ঘরের মেয়েকে আমি কিছুতেই ঘরে বউ করে আনব, তার সে যত সুন্দরী হোক। সমাজে আমার একটা মর্যাদা আছে, আমি ওই রায়বাবুর মেয়ের সঙ্গেই হিমুর বিয়ে দেব, ওরা অনেক টাকা পণ দেবে।
1: টাকা দিয়ে আমি কি করব? টাকা দিয়ে আমি কি করব? আমি কি ধুয়ে খাবো? আমি চাই ঘর আলো করা একটা বউ। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো, আমি চাই আমার ছেলের সুখ। সে যদি ওই মেয়েকে নিয়ে সুখী হতে পারে, আমরা কেন বাধা দেব?
2: জানো বাবা, ইয়ে মানে ওই মেয়ের সঙ্গে না দাদার একটা গভীর সম্পর্ক। দাদা মাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বাবা যদি ওই মেয়ের সঙ্গে আমার বিয়ে না দেয়, তাহলে জীবনে আমি বিয়েও করব না আর বাড়িও যাব না।
0: বলিস কি?
1: হ্যাঁ গো, একটা মাত্র সন্তান আমাদের, ওকে হারিয়ে আমি বাঁচতে পারব না। জীবনে কোনো দিন কোনো কিছু তোমার কাছে চাইনি, আজ আচার পেতে তোমার কাছে আমি আমার ছেলের সুখ ভিক্ষা চাইছি। তুমি রাজি হয়ে যাও।
0: বেশ বেশ, ঠিক আছে, তোমাদের যখন এত ইচ্ছে হোক, ওখানে বিয়ে হোক।

0: বাপরে বাপ, কি বিশাল বাড়ি এদের, যেন কোনো জমিদার বাড়ি। আর কত যে আত্মীয় স্বজন এই বাড়িতে এসে প্রণাম করতে করতে একেবারে অস্থির হয়ে পড়েছি। কিন্তু সে এখনো আসছে না কেন?
1: এই যে কুসুম, আমি দুঃখিত, অতিথি বিদায় করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তবে জানো কুসুম, তোমাকে দেখে আমার আত্মীয় স্বজনরা বেজায় খুশি, বলে বউয়ের মতো বউ হয়েছে একটা।
0: এভাবে বলে আমাকে লজ্জা দিও না।
1: এতে আর লজ্জার কি আছে, যা সত্য তাই বললাম। সে যাই হোক কুসুম, আজ আমাদের পবিত্র বাসর রাত, তুমি কি আমাকে একটা সত্য কথা বলবে?
0: বলো, কি জানতে চাও তুমি?
1: কুসুম, তুমি কি এই বিয়েতে সুখী হয়েছ?
0: সুখ? সুখের কথা বলছো কি? এ তো আমার পরম সৌভাগ্য, আমি যে তোমার মতো একজন স্বামী পেয়েছি। বরং আমার ভয় হচ্ছে, এত সুখ আমার সইবে তো?
1: সইবে কুসুম, খুব সইবে। আমি তোমায় কথা দিচ্ছি, মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত তুমি আমার সমস্ত বুক জুড়ে থাকবে। সেখান থেকে এক বিন্দুও কেউ তোমাকে সরাতে পারবে না, কোনো অজুহাতেই না।
0: কিন্তু যদি কোনোদিন শোনো?
1: এখানে কিন্তু বা যদির কোনো প্রশ্ন নেই। আজ থেকে তুমি আমার, শুধু আমার। আমার স্ত্রীর পূর্ণ মর্যাদা নিয়ে এই বাড়িতেই থাকবে। তোমার কাছে আমার শুধু একটি অনুরোধ, আমার বৃদ্ধ বাবা মার একটু সেবা যত্ন করো।
0: সেজন্য তোমার এই কুসুম তার সারা জীবন বিসর্জন দেবে।
1: তোমার কাছে আমি এই আশাই করি
0: হেমন্ত।
1: কুসুম,
2: বৌদি, বৌদি, এই যে বৌদি, এক জায়গায় বেড়াতে যাব, তোর শাড়িটাই ঠিক মতো পরতে পারছি না, তুমি একটু পরিয়ে দাও না বৌদি।
3: আচ্ছা ঠিক আছে, চুপটি করে বসো এখানে, যা করার আমি করে দিচ্ছি। এই যে তোমার মুখে মেকআপ দিয়ে দিলাম, দেখি মাথাতে দিকে ঘোরাও তো। এই যে চুল বেঁধে দিলাম, শাড়ি পরিয়ে দিলাম, আচ্ছা দেখি গলায় এই হারটা পরিয়ে দিলাম, হাতটা দাও তো, এই যে চুড়ি পরিয়ে দিলাম, কানে এই ঝুমকোটা ভালোই লাগবে, দেখি দেখি এই যে পরিয়ে দিলাম, ব্যাস সাজানো শেষ। এবার এই যে এই এখানে দাঁড়াও, এই আয়নার সামনে দাঁড়িয়ে দেখো তো কেমন হয়েছে।
2: হে মা, কি সুন্দর, তুমি এত সুন্দর করে সাজাতে পারো বৌদি, আমাকে তো চেনাই যাচ্ছে না, তুমি আমার লক্ষ্মী বৌদি। যাই যাই মাকে দেখাই গে। মা, মা, এই যে মা দেখো তো এই সাজে আমায় কেমন মানিয়েছে।
4: মা, কে তোকে এত সুন্দর ভাবে সাজিয়ে দিল রে, আর এইসব গহনা গাটি কোথায় পেলি?
2: সব আমার বৌদির কাজ, বৌদি আমায় স্নেহ করে খুব।
4: আহারে, বৌমার কত গুণে যে দেখবো।

তোমার এই প্রাণ ভরা ভালোবাসা, বাবা মার এত স্নেহ আদর, সব সব সবকিছু।

0: পৃথিবীর সব কিছু মিথ্যে হয়ে যাক, শুধু সত্যি হয়ে থাক শুধু তুমি, শুধু তুমি আর আমার ভালোবাসা
1: হেমন্ত,
0: কুসুম, আমার কুসুম।
2: গিরি, গিরি!
3: এই যে গিরি, ওরা হয়তো এখনই এসে পড়বে। তোমার রান্না বান্না কত দূর?
1: সব তৈরি।
3: আর নীলা, নীলাকে সাজানো হয়েছে?
1: সে কথা আর বলো না, বৌমা এমন ভাবে নীলাকে সাজিয়েছে।
3: বটে বটে।
2: ওই যে পাত্রপক্ষ এলো বোধ হয়, আমি যাই, আমি ওদিকে যাই।
1: আচ্ছা
4: ড্রাইভার, মিষ্টিগুলো ভেতরে পাঠাবার ব্যবস্থা করো।
3: নমস্কার, আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসতে আজ্ঞা হয়। হ্যাঁ, এবার বসুন।
4: আসুন, সবার আগে আমাদের পরিচয় পর্বটা সেরে নিই। আমি ছেলের বাবা শ্রী সৌমেন চক্রবর্তী।
3: আর আমি কনের বাবা শ্রী হরিহর মুখর্জি।
4: নমস্কার।
3: নমস্কার। তো আপনি একা কেন? পাত্র কই? তাকে তো দেখছি না।
4: আর বলবেন না, ওর আসার খুব ইচ্ছে ছিল কিন্তু ছুটি পাইনি, এলে চাকরি, বোঝেনি তো। তবে সে না এলো, আপনার মেয়ের ছবি দেখে সে খুব পছন্দ করেছে। এই যে তার ছবি।
3: আপনি এসেছেন তাতেই যথেষ্ট।
4: দেখুন, কথা শুরু করার আগে আপনার মেয়েটাকে আমি একটু দেখতে চাই।
3: অবশ্যই অবশ্যই।
2: ওরে, কে আছিস? মা নীলুকে একটু পাঠিয়ে দে তো।
1: লজ্জা কি ননদিনী, যাও ভেতরে যাও। আহা, যাও না।
3: আয় মা, ভেতরে। হ্যাঁ, বস এখানে। চক্রবর্তী মশাই, এটি আমার মেয়ে।
4: কি আশ্চর্য, এই যে ছবির চেয়ে অনেক সুন্দর দেখছি। মা, তোমার নামটা কি? মা
5: আগে নীলাবতী মুখুজ্জি।
4: বাহ বাহ, বড় সুন্দর নাম তো। মা, পড়াশুনো কতদূর করেছো?
5: আমি দশম শ্রেণীতে পড়ছি।
3: মেয়ে আমার খুব মেধাবী, সব পরীক্ষাতেই প্রথম হয়।
4: বেশ বেশ তো মা, বেশ। তার সংসারের কাজকর্ম কিছু শিখেছ?
5: অত ভালো পারি না, তবে মোটামুটি।
4: তাতেই চলবে মা, আমার তাতেই চলবে। হরিহর বাবু, আপনার মেয়ে আমার পছন্দ হয়েছে।
3: বাহ,
4: আপনি যদি অনুমতি দেন তাহলে মা লক্ষ্মীকে এই আংটিটা পরিয়ে আশীর্বাদ করতে পারি।
3: অবশ্যই অবশ্যই।
4: দেখি মা, দেখি তোমার হাতটা দেখি। এই এই আমি পরিয়ে দিলাম। বাহ, সোনার আঙ্গুলে সোনার আংটি বড় চমৎকার মানিয়েছে।
3: প্রণাম কর মা, প্রণাম কর।
4: না না না, থাক থাক মা থাক, প্রণাম করতে হবে না। আশীর্বাদ করি তোমরা চিরসুখী হও। যাও যাও মা লক্ষ্মী, যাও, এবার তুমি ভেতরে যাও।
3: যা মা, ভেতরে যা।
4: পরিচয় পর্বটা তো শেষ হলো, মেয়ে দেখার পর্ব শেষ হলো, এবার তাহলে দিনা পাওনার ব্যাপারে আসা যাক, কি বলুন?
3: দেখুন চক্রবর্তী মশাই, আমার ওই একটি মাত্রই মেয়ে।
4: আচ্ছা,
3: আমার সাধ্য মতো সব কিছুই আমি দেব, কিছুই আপনাকে চেয়ে নিতে হবে না। আর আপনি যা দেবেন সেটা আপনার ইচ্ছে, আমার কোনো জাহিদা নেই।
4: সাধু সাধু।
3: এবার তাহলে দিন তারিখ পাকা করতে হয়?
4: আমি পঞ্জিকা দেখে এসেছি, আগামী মাসের 9 তারিখে উপলগ্ন আছি। আমি চাই বিয়েটা ওই দিনই হোক।
3: তথস্ত, এবার তাহলে যৎকিঞ্চিত জলপানের ব্যবস্থা করা যায়
4: না?
2: ওরে, কে আছিস?
4: থাক থাক,
2: এখানে জলপানের ব্যবস্থা কর।
4: থাক না।
5: এই যে ছবির মানুষ। হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি, আর কতকাল ছবির মধ্যে থাকবে? বাইরে এসো, আমার বরমালা যে শুকিয়ে যাচ্ছে, কবে তোমার নিঃশ্বাস আমার বুকে এসে পড়বে।
6: এই যে ননদিনী, বালিশে মুখ গুঁজে দিয়ে কার সঙ্গে অমন ভিড় ভিড় ভিড় ভিড় করে কথা বলছো শুনি।
7: ও মা, এ যে দেখি সেই হব বরের ছবি। এতক্ষণ তাহলে এই ছবির মানুষের সঙ্গে কথা হচ্ছিল বুঝি?
5: যা বৌদি।
7: আহা, থাক থাক থাক, আর লজ্জা করতে হবে না গো। এই তো মাত্র আর কটা দিন, তারপর জ্যান্ত মানুষটাকে বুকের মধ্যে নিয়ে কথা বলো। এখন খাবে, এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে।

0: গিরি গিরি
1: এই যে গিরি গিরি আছো? বিয়ের সব আয়োজনই তো শেষ করলাম, কিন্তু আসল কাজটাই তো এখনো বাকি রয়ে গেল।
2: কোন কাজটা গো?
1: অরুৎ ঠাকুরকেই তো এখনো বলা হলো না।
2: সেই জন্য এত ভাবনা কি? হাতে তো এখনো তিন চার দিন সময় আছে। তাছাড়া অরুৎ ঠাকুর তো আমাদের গ্রামের মানুষ, আমি আজই মুখে পাঠিয়ে দেব। সেজন্য আর এত ভাবনা কি? হাতে তো এখনো তিন চার দিন সময় আছে। তাছাড়া পুরুষ ঠাকুর তো গায়েরই মানুষ, আমি আজই হিমুকে তার কাছে পাঠিয়ে দিচ্ছি। ওই বাইরে গাড়ি থামলো মনে হচ্ছে, দেখো তো কে এলো।
1: আরে সৌমেন বাবুজি, সব কুশল তো? বিয়ের ব্যবস্থা কত দূর সৌমেন বাবু?
3: আরে রাখুন মশাই, কিসের কুশল, কিসের বিয়ে? হবে না, হবে না, বিয়ে কিছুতে হতে পারে না, এত বড় প্রতারণা, এত বড় জালিয়াতি।
1: আপনি এসব কি বলছেন সৌমেন বাবু? কিসের প্রতারণা, কিসের জালিয়াতি? আমি তো এসব কিছুই বুঝতে পারছি না।
3: কিছুই বুঝতে পারছেন না, ন্যাকা সাচ্ছেন। মনে করেছিলেন আপনার এই প্রতারণা আর কেউ ধরতে পারবে না, আপনি একটা আস্ত প্রতারক, জালিয়াত।
0: দেখুন, আমার ধৈর্যের সীমা ছাড়াবেন না সৌমেন বাবু। আপনি ভুলে যাচ্ছেন কার সামনে দাঁড়িয়ে আপনি কথা বলছেন। আমি এই গায়ের সমাজপতি।
3: ও, আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? তাহলে এই চিঠিটা পড়ে দেখুন।
0: চিঠি?
3: হ্যাঁ।
0: কই, দেখি।
3: এই নিন, চোখে চশমা লাগিয়ে খুব ভালো করে পড়ুন। কি হলো?
0: কি
3: চিঠি পড়ে মুখটা অমন ফুটো বেলুনের মতো চুপসে গেল কেন? কোথায় গেল আপনার সেই সমাজপতির গর্ব?
0: দেখুন সৌমেন বাবু, আমার মনে হয় কেউ শত্রুতা করে এই চিঠিটা আপনাকে দিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা।
3: মোটেই না, যে চিঠি দিয়েছে তার কাছে যথেষ্ট প্রমাণ আদি আছে। ভাগ্যের চিঠিটা যথাসময়ে আমি পেয়ে গেছিলাম, তা না হলে আমার জাত কুলমান সব চলে যেত। আমার সঙ্গে যা করেছেন তা ভালোই করেছে, খবরদার অন্য কারোর সঙ্গে এত বড় প্রতারণা করবেন না। চলি।
4: বাবা, আমাদের বাড়ি থেকে সৌমেন বাবুকে যেতে দেখলাম, কি জন্য এসেছিল?
1: বিয়েটা, বিয়েটা ভেঙে দিয়ে গেল।
4: বলো কি, কেন?
1: এনে এই চিঠিটা পড়ে দেখ।
4: কই, দেখি। সৌমেন বাবু, প্রণাম নেবেন। শুনলাম আপনার ছেলের সঙ্গে মাধবপুরের শ্রী হরিহর মুখর্জির মেয়ের বিয়ের ব্যবস্থা করেছেন, চাইলে আপনি নিতে পারেন। অতি প্যারিশঙ্কর ঘোষাল।
5: না না না, এ কিছুতেই হতে পারে না, হতে পারে না, এ মিথ্যে, এ বানোয়াট। আমি আমি এখনই প্রমাণ করে দিচ্ছি। কুসুম, কুসুম, এই যে, এই যে কুসুম, এদিকে এসো। শোনো, যা শুনছি তা কি সত্যি? কি হলো, মাথা নামিয়ে নিলে কেন বলো? যা শুনছি তা কি সত্যি?
6: হ্যাঁ সত্যি।
4: তাহলে তাহলে তুমি কুলিন ঘরের মেয়ে নও?
6: না।
4: তুমি তুমি বাল্য বিধবা?
6: হ্যাঁ।
4: শ্রীপতি চাটুর্যে তোমার বাবা নন?
6: না।
5: ভগবান,
4: এই প্যারিশঙ্কর ঘোষাল বাবুটি কে? তার সঙ্গে তোমার কিসের শত্রুতা?
6: সৌজন্যতার খাতিরে তাকে আমি জ্যাঠামশাই বলে ডাকতুম, খুব শ্রদ্ধাও করতুম।
4: তারপর?
6: এর বেশি আমি আর কিছু জানি না।
4: তাহলে তাহলে এসব কথা আমাকে আগে বলনি কেন? কেন কেন বলনি?
6: এ কথা তোমাকে বারবার বলতে চেষ্টা করেছি, কিন্তু তুমি তুমি শুনতে চাওনি। আমি আমি বড়ই পাপিষ্ঠা, তুমি আমার শাস্তি দাও, শাস্তি দাও। যত খুশি মারো, কাটো, গলা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দাও। আমি আমি আমার মুখে টু শব্দটি করব না।
4: কুসুম, কুসুম,
6: এমন তো
4: তোমার তোমার বিচার পরে হবে, আগে আগে ওই বেটা ঘোষালের সঙ্গে বোঝাপড়াটা শেষ করে আসি।
6: তাতে তোমার কষ্টই বাড়বে।
4: তবুও
6: শেষ রক্ষা হবে না।
4: তবু তবু আমায় যেতেই হবে।
6: হেমন্ত,
7: ওরে হারান হারান, আমার চশমাটা দিয়ে যা।
4: ঘোষাল মশাই, এই যে ঘোষাল মশাই।
7: আরে হেমন্ত বাবু, যে এসো এসো বসো।
4: আপন বাবুকে লেখেননি? লেখেননি
7: চিঠি? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে বটে, আমি চিঠিটা সৌমেন বাবুকে লিখেছিলাম।
4: কেন লিখেছিলেন? কেন আমার ফুলের মতো বোনটার এত বড় সর্বনাশ করলেন?
7: প্রতিশোধ নিতে।
4: কার উপর প্রতিশোধ নিতে?
7: তোমার বাবার উপর।
4: আমার বাবার উপর?
7: হ্যাঁ।
4: আমার বাবা আপনার কি এমন ক্ষতি করেছিল যে এত বড় প্রতিশোধ নিলেন?
7: শুনবে সে কথা?
4: শুনবো বলেই তো আপনার কাছে ছুটে এলাম।
7: তাহলে শোনো, আমার বাড়ি তোমাদের গ্রামে, তোমার বাবার সঙ্গে আমার বিশেষ বন্ধুত্ব ছিল।
4: তারপর?
7: সংসারে আমার একটি মাত্র কন্যা ছাড়া অন্য কোনো সন্তান ছিল না। বড় আদরের মেয়ে আমার, বহু ধুমধাম করে তার বিয়ে দিয়েছিলাম।
4: তারপর?
7: কিন্তু বিয়ের কয়েক মাস না যেতেই জামাই গোপনে আমার মেয়ের সমস্ত গহনা বেচে বিলেতে চলে যায়।
4: আমি তখন কোথায় ছিলাম?
7: তুমি তখন ছোট ছিলে এবং কলকাতায় পড়াশোনা করতে।
4: বেশ, তারপর?
7: 5 বছর পরে আমার জামাই বিদেশ থেকে ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরে এলো। আমি তো মহা খুশি, কিন্তু গ্রামের কিছু মানুষ সেটা ভালো চোখে দেখল না। তোমার বাবা ছিল তখন গ্রামের সমাজপতি, তারা তোমার বাবার কাছে সালিশ বসালে।
4: তারপর?
7: আমি ভাবলুম তোমার বাবা বন্ধু হিসেবে নিশ্চয়ই আমার পক্ষ নেবে, কিন্তু পক্ষ নেওয়া তো দূরের কথা,

0: সালিশ বৈঠকে সবার সামনে আমাকে বললে, শোনো হে ঘোষাল, তোমার জামাই বিলেত গিয়ে জাত খুইয়েছে, তোমার মেয়েকে যদি তুমি স্বামী গৃহে পাঠাতে চাও পাঠাও, আমাদের কোনো আপত্তি নেই, তবে ওই মেয়েকে তুমি আর কোনো দিন ঘরে নিতে পারবে না।
1: আপনি তখন কি বললেন?
0: আমি বললাম, আমার জামাই যদি বিলেত গিয়ে জাত খুইয়ে থাকে, আমি তাকে আপনাদের দশ জনের সামনে গোবর খাইয়ে তার প্রায়শ্চিত্ত করব। তবু আমার মেয়ের এত বড় ক্ষতি করো না। বহু হাতে পায়ে ধরলাম, কিন্তু তোমার বাবা কিছুতেই তার সিদ্ধান্ত বদলালো না।
1: তারপর
0: জাত ছেড়ে গ্রাম ছেড়ে এই কলকাতায় এসে বাসা বাঁধলাম, কিন্তু এখানেও তোমার বাবা আমাকে শান্তিতে থাকতে দিল না।
1: কিরকম?
0: আমি উদ্যোগী হয়ে আমার ছোট ভাইয়ের ছেলের বিয়ে ঠিক করলাম, সব আয়োজন শেষ, দুদিন পরেই বিয়ে, কিন্তু তোমার বাবা পাত্রীপক্ষকে ধমকে সেই হওয়া বিয়েটা ভেঙে দিল। অপমানে রাগে দুঃখে আমার বুকটা ভেঙে গেল, আর সেই প্রতিশোধ নেওয়ার জন্যই তোমার বোনের হওয়া বিয়েটা ভেঙে দিয়ে আমি কি ভুল করেছি বলো, ভুল করেছি?
1: বুঝলুম, কিন্তু আমার স্ত্রী কুসুম, কুসুম তো আপনার কোনো ক্ষতি করেনি, তাহলে তার সম্পর্কে আপনি এত বড় মিথ্যাচার করলেন কেন, কোন যুক্তিতে?
0: কুসুমের কথাই যখন জানতে চাও তাহলে শোনো, তুমি যখন কলকাতায় কলেজে পড়তে, তোমার মেসের পাশেই বিপ্রদাস মুখুজ্জের বাড়ি ছিল, ওই বাড়িতে কুসুম নামে একটি অনাথ বাল্য বিধবা কায়স্থ কন্যা আশ্রিত থাকত। মুখুজ্জে মশাইয়ের পরিবারে অন্য কেউ ছিল না বলে ওই মেয়েটি তাকে রান্নাবান্না করে খাওয়াত এবং সংসারের কাজকর্ম করে দিত। একদিন চাটুজ্জে মশাই ছুটে এসে আমাকে বললে,
2: ঘোষাল ঘোষাল, এই যে ঘোষাল, সর্বনাশ হয়ে গেছে।
0: কি হয়েছে খুড়ো?
2: আমার বাড়ির সেই আশ্রিত মেয়েটা পাশের মেসের এক যুবকের সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েছে।
0: তাই নাকি?
2: হ্যাঁ বাবা, সময় নেই অসময় নেই, প্রায় কাপড় শুকাবার ভান ধরে ওই যুবকের সাথে ঘাসর ঘুষুর ফুসুর ফাসুর কথা বলে।
0: এ তো মহা বিপদ দেখছি।
2: বিপদ বলে বিপদ, আমি বাবা বুড়ো মানুষ, কতক্ষণ ওই মেয়েকে চোখে চোখে রাখবো? পরের মেয়েকে আশ্রয় দিয়ে আমি তো মহা ফ্যাসাদে পড়ে গেছি, তুমি বাপু এর একটা বিহিত করে দাও।
0: আচ্ছা খুড়ো, তুমি কি ওই যুবকের কোনো পরিচয় জেনেছ?
2: জেনেছি বই কি, সে তো তোমাদেরই গ্রামের কোন এক হরিহর মুখুজ্জের ছেলে, নাম হেমন্ত।
0: দাঁড়াও দাঁড়াও, হরিহর মুখুজ্জে? আচ্ছা, ওর বাবা কি ওই গ্রামের সমাজপতি?
2: হ্যাঁ হ্যাঁ, তাই তো শুনেছিলাম।
0: ব্যাস ব্যাস, চিনেছি, আর বলতে হবে না। শোনো খুড়ো, তুমি এক কাজ করো, তোমার তো অনেকদিন থেকেই কাশিতে যাওয়ার বাসনা, তো মেয়েটিকে তুমি আমার কাছে রেখে কাশিতে চলে যাও, তোমার তীর্থভূমিও পরিদর্শন হবে, বিপদও উদ্ধার হবে।
2: মন্দ বলনি বাবা, আমি তাহলে তাই করি, তাই করি।
1: তারপর
0: পরের দিনই খুড়ো কুসুমকে আমার কাছে রেখে কাশীধামে চলে গেল।
1: আপনি তখন কি করলেন?
0: আমি তখন আমারই পরিচিত শ্রীপতি চাটুজ্জের বাড়িতে রেখে তাকেই কুসুমের বাবা বলে চালিয়ে দিতে চেষ্টা করলাম, সঙ্গে কিছু নগদ টাকাও দিলাম। শ্রীপতি বাবু রাজি হয়ে গেল। পরে যখন শ্রীপতির মুখে শুনলাম তুমি শ্রীপতি বাবুর ঠিকানা জোগাড় করে প্রায় কুসুমের সঙ্গে দেখা করো, ভাবলাম তোমাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে, তাই শ্রীপতি বাবুকে দিয়ে তোমাদের বিয়ের প্রস্তাব পাঠালাম এবং কোনো এক শুভ লগ্নে তোমাদের বিয়েও হয়ে গেল, তারপর তো তুমি সবই জানো।
1: আচ্ছা, কুসুম এই বিয়েতে আপত্তি করেনি?
0: এই বয়সে তোমায় মিথ্যে বলবো না বাবা, কুসুম আপত্তি করেছিল, ঘোর আপত্তি করেছিল, কিন্তু আমি তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়েছিলাম বটে, কিন্তু বিয়ের মাত্র দুদিন আগে কুসুম ছুটতে ছুটতে এসে আমার পায়ে আছড়ে পড়ে বললে,
3: জ্যাঠামশাই জ্যাঠামশাই, আমি এত বড় অধর্ম করতে পারবো না। আপনার দুটো পায়ে পড়ে জ্যাঠামশাই, আপনি এই বিয়ে বন্ধ করে দিন, বন্ধ করে দিন।
0: কি সর্বনাশের কথা, এই বিয়ের সমস্ত আয়োজন শেষ, এই অবস্থায় আমি কি করে বিয়ে বন্ধ করব?
3: তাই বলে একটা সহজ সরল লোকের সঙ্গে এত বড় প্রতারণা আমি করতে পারবো না। এটা পাপ জ্যাঠামশাই, এটা ঘোর অপরাধ। যাকে আমি ভালোবাসি তার সঙ্গে এত বড় প্রতারণা আমি যে করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না।
0: বুঝলাম, কিন্তু আমি এখন কি করতে পারি বল?
3: আপনি আপনি সবার কাছে রটিয়ে দিন আমি মরে গেছি, পর আমি আপনাদের সবার কাছ থেকে অনেক অনেক দূরে চলে যাব, সেখান থেকে আমার খোঁজ কেউ কোনোদিনও পাবে না আর।
0: কিন্তু মারে, তখন ওই ছেলেটির কি দশা হবে? তার প্রেমিকার মৃত্যু সংবাদ শোনার সঙ্গে সঙ্গে সেও তো মারা যাবে।
3: জ্যাঠামশাই,
0: সেও তো বাঁচবে না।
3: জ্যাঠামশাই,
0: না না মা, এই বয়সে আমি ব্রহ্মহত্যার পাতকী হতে পারবো না। একটা ভালো ছেলেকে এইভাবে আমি মৃত্যুর দিকে ঠেলে দিতে পারবো না, পারবো না।
3: জ্যাঠামশাই, সে মারা যাবে? না না না না, এ হতে পারে না, হতে পারে না।
0: সেজন্যই তো বলছি বিয়েটা হতে যাচ্ছে, হতে দাও, ভালোবাসার জয় হোক।
3: সেটা অবশ্যই।

0: আশা করি আমার জবাব পেয়ে গেছ।
1: কিন্তু কথাটা আপনি প্রকাশ করলেন কেন? এই যে আপনার চিঠির কারণে আমার বোনের বিয়েটা ভেঙে গেল, সেই সঙ্গে আমার স্ত্রীকেও আমি পরিত্যাগ করব, এটা কি আপনি খুব ভালো কাজ করলেন? ভুল করেছেন আপনি, আপনি ভুল করেছেন ঘোষালবাবু, আপনি আপনি মহা ভুল করেছেন। চলি।
0: তবে কি আমি সত্যি ভুল করলাম?

0: তো কেন? আর আর তোমার হাতে কাপড়ের পুটলিই বা কেন?
1: এবারের অন্ন ওর জন্য যে উঠে গেছে, আমি চলে যাচ্ছি।
0: চলে যাচ্ছ? কোথায় যাবে তুমি?
1: আর কোথাও ঠাই না হলেও মা গঙ্গা আমাকে ঠিকই ঠাই দেবে। তোমাকে অনেক কষ্ট দিয়েছি, পারতো আমায় ক্ষমা করে দিও।
0: কুসুম, এসব এসব কি আবল তাবল বকছো তুমি?
2: হেমন্ত, এই হেমন্ত, তোর বউকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দে। সকালে উঠেই যেন ওই পাপিষ্ঠার মুখ যেন আমার দেখতে না হয়। দূর করে দে, দূর করে দে এখনই। কিরে, শুনতে পাচ্ছিস এমন কথা? হেমন্ত, এই হেমন্ত।
0: কুসুম, কুসুম, তুমি একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি আসছি। কি হয়েছে বাবা, এই রাতের বেলায় এভাবে চিৎকার করছো কেন?
2: এখনো সে কথা তোকে বলে দিতে হবে। ঘর ধরে বের করে দে তোর বউকে।
0: না বাবা, আমি আমার স্ত্রীকে ত্যাগ করতে পারবো না।
2: তা যদি তুই না পারিস, আমি তোকেও ত্যাগ করলাম
0: বাবা।
2: আমি জানবো হেমন্ত নামে আমার যে ছেলে ছিল সে মারা গেছে।
0: বাবা, বাবা।

এতক্ষণ ত্যাগ নাটকের অভিনয় শুনলেন। কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ দেলোয়ার হোসেন দুলাল। এতে বিভিন্ন চরিত্রে যোগদান করেছেন হরিহর মুখার্জী, নাসির জাভেদ, গিরিবালা, গাবেরী মুস্তফা, হেমন্ত, শেখ আসাদুজ্জামান মিথুন, শঙ্কর ঘোষাল, সালমান মেহেদ মুকুট, শ্রীপতি, ধীরেন্দ্রনাথ মণ্ডল, বিপ্রদাস, মোহাম্মদ হাফিজুল ইসলাম, আকুঞ্জি, সৌমেন, অজিত কুমার মণ্ডল। নিখিল চরিত্রে অভিনয় করেছেন অনিরুদ্ধ কুমার বাহাদুর, নীলা চৌধুরী, সামিয়া জামান শ্রেয়া, কুসুম, ডলি পাল। শব্দ সংযোজনা মোহাম্মদ আরিফুল আলম, সম্পাদনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার এবং নাটকটি প্রযোজনা করেছেন শেখ সিরাজুল ইসলাম। বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল চারটির বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিশান আরাবিথি। সরকার রাজধানী ঢাকার চারপাশে নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারিক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারিক রহমানের নির্দেশনা অনুযায়ী নৌপথ সচল করার পাশাপাশি কিভাবে ঢাকার নদীগুলো দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং নদীর নাব্যতা ও পানি প্রবাহ স্বাভাবিক রাখার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়। একটি বৃহৎ উদ্যোগের অংশ হিসেবে ঢাকার চারপাশে নৌপথগুলোতে ওয়াটার বাথ চালু করার লক্ষ্যে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোকে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে নৌপথে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়া প্রধানমন্ত্রী নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশনা দেন, যাতে পরিবেশ সুরক্ষা নিশ্চিত হয় এবং নদীর তীরে সৌন্দর্য বৃদ্ধি পায়। সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক প্রযুক্তিবান্ধব একটি মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ চলছে। তিনি বলেন, পুলিশকে জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আজ সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 27তম বিসিএস পুলিশ ব্যাচের প্রথম পর্যায়ে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ মহান মুক্তিযুদ্ধ ও 2024 সালের ছাত্র গণভুত্তারের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাস্তবতায় চেইন অব কমান্ড বজায় রেখে বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনমনের স্বস্তি ফিরিয়ে আনতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে নবীন পুলিশ কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, প্রচলিত রাজনীতিতে যাদের অনীহা ছিল সেসব তরুণরাই গণঅভ্যুত্থানের পাদপ্রদীপের আলোয় ছিল উজ্জ্বল। তিনি যুব সমাজকে রাজনীতি সচেতন থাকার আহ্বান জানান। আজ তথ্য সম্প্রচার মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সেমিনারে একথা বলেন। তিনি জানান, সরকারের সমালোচনা করলে অপরাধ নয়, রাষ্ট্রের সমালোচনা করলে অপরাধ হিসেবে গণ্য হবে। মন্ত্রী আরও বলেন, ক্ষমতা, স্বাধীনতা, দায়িত্ব, এই তিনের সমন্বয়ে গণমাধ্যমের কমিশন গঠন করা হবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান, আস্থা ও অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ের সঙ্গে বৈঠকে কথা বলেন। বৈঠকে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, পণ্য আমদানি রপ্তানি বৃদ্ধি, নৌ পরিবহন যোগাযোগ জোরদার, এলএনজি আমদানি এবং পারস্পরিক বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বিশ্ব খাদ্য কর্মসূচির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও আবাসিক প্রতিনিধি কোকো উশিয়ামা আজ সচিবালয়ের সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল কর্মসূচির সম্প্রসারণ, পুষ্টিকর খাবার নিশ্চিতকরণ, ভবিষ্যতে পরীক্ষামূলকভাবে গরম খাবার চালু সম্ভাবনা, কর্মসূচির কার্যকর পর্যবেক্ষণ এবং ডিজিটাল ব্যবস্থাপনা জোরদার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য ধাপে ধাপে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল কর্মসূচির আওতা সম্প্রসারণ করা, যাতে প্রতিটি প্রাথমিক শিক্ষার্থী পুষ্টিকর খাবারের সুবিধা পায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানে নতুন করে হামলার পরিকল্পনা বাতিল করেছেন। ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান, অবিলম্বে হরমুজ প্রণালী উন্মুক্ত করা সহ ইরানের পরমাণু হুমকি নির্মূল করতে দ্রুতই একটি চুক্তিতে উপনীত হওয়ার লক্ষ্যে তিনি ইরানের উপর হামলা বন্ধের সিদ্ধান্ত নেন। যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব চূড়ান্ত ও সমানুপাতিক হারে দেওয়া হবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এমন হুঁশিয়ারির পরই এই ঘোষণা এল। ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ হামলা স্থগিতের জন্য অনুরোধ করেছেন বলে ট্রাম্প দাবি করেন। তিনি আরও বলেন, হরমুজ পুনরায় চালু সহ একটি চুক্তির চূড়ান্ত ধাপে পৌঁছানো গেছে। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় আজ অন্তত 8 জন নিহত এবং দেড় আল বালা শহরের একটি মেডিকেল গুদাম ধ্বংস হয়েছে। এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, গতকাল গাজার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়ে হামাস নুকবা স্পেশাল ফোর্সেস সেল কমান্ডারকে হত্যা করেছে তারা। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: বিকেল ৪টি বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে, বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন ছায়াছবির গান শোনার জন্য। শুরুতেই ঢাকা অ্যাটাক ছবির গান রয়েছে মতিন চৌধুরীর কণ্ঠে।

সিনেমা শেষ হয়ে গেল, মেয়েটি আমার রিক্সায় চেপে বলল, ডার্লিং খুব ক্ষুধা পেয়েছে, গেলাম মস্তবা হোটেলে, খুব পোলা কুমা খাইলাম। হঠাৎ দেখি বয় একটা 1000 টাকার বিল এনেছে,

0: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। প্রিয় শ্রোতা, এখন থেকে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার প্রভাতী অনুষ্ঠানে সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত প্রচারিত হবে। এ অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল।
1: প্রিয় শ্রোতা, শুনছেন বিভিন্ন ছায়াছবির গান। এবারে রয়েছে পাঙ্কু জামাই, এই ছবির গান এন্ড্রু কিশোরের কণ্ঠে।

এবারে আমি ডানা কাটাপুরি। এ গানটি রয়েছে আকাশ ও কণার কণ্ঠে, আর এই গানটি নেওয়া হয়েছে রক্ত ছবি থেকে।

0: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। প্রিয় শ্রোতা, এখন থেকে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার প্রভাতী অনুষ্ঠানে সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত প্রচারিত হবে। এ অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল।
1: প্রিয় শ্রোতা, এবারে আপনাদেরকে শোনাব সহযাত্রী ছবির গান সাবিনা ইয়াসমিন এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে।

0: Agora vou então.
1: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন বিভিন্ন ছায়াছবির গান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। আমাদের আয়োজন মানে এখন রয়েছে আল্লাহ পাকিস্তানে হামদ।
2: এই শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালিখানি,

اللہ پاکی شنی حمد شنلین মানুষের সঙ্গে অবজ্ঞা সূচক ব্যবহার করিও না এবং জমিনের উপরে দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্য পন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান এবং দোয়া।

0: محمدا الوسيلة والفضيلة، وبعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য অথবা আপন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য যায়, তখন একজন ডেকে বলে, তুমি বরকতময়, তোমার চলা বরকতময়, আর তুমি জান্নাতের ঠিকানা বানিয়ে নিয়েছ। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ছড়ে পড়ে যেন গাছ হতে পাতা ছড়ে পড়ে। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন শুনবেন নাতে রাসুল।

0: নাতে রাসুল শুনলেন, দেশকে ভালোবাসুন, দেশের ক্ষতি হয় এমন যে কোনো কাজ থেকে বিরত থাকুন। দেশের সহযোগিতা করতে দেশের মানুষকে ভালোবাসুন। উপকূলীয় অঞ্চলে এখন বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে, আসুন আমরা বন্যা দুর্গতদের সেবায় এগিয়ে আসি, তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আমরা যেখানে যে অবস্থানে থাকি না কেন, সামান্যতম উপকারিতাও তাদের জীবনে এনে দিতে পারে কিছুটা হলেও শান্তি। আসুন মানুষ মানুষের জন্য এই কথাটি মনে রেখে সবার থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: 5 PM, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই মুরসালিন সিদ্দিকি। Prime Minister Tariq Rahman has asked the concerned authorities to restore waterways surrounding the capital to improve water-based transportation and ease urban mobility. He also directed the authorities concerned to take effective measures to prevent pollution of the rivers surrounding Dhaka, improve the capital's drainage system, and ensure normal water flow by maintaining navigability. The directives came at a meeting on restoring waterways around Dhaka, chaired by the Prime Minister at the Secretariat today. The meeting decided to allow to interest private companies to operate water bus services around Dhaka as part of broader initiatives. Prime Minister also directed the authorities to plant different species of trees alongside the walkways constructed along the river banks to help protect the environment and enhance the scenic beauty of the rivers. Road Transport and Bridges Minister, Railways and Shipping, Sheikh Rabiul Alam were also present at the meeting. Home Minister Salahuddin Ahmed has said Bangladesh police must never function as a political instrument, but instead emerge as the people's most trusted ally and a symbol of security. He said this while addressing the closing parade of basic training of the 27th BCS batch of police at Bangladesh Police Academy in Sarda, Rajshahi today. The Home Minister reaffirmed the government's commitment to building a professional, accountable, and service-oriented police force free from partisan influence. He said the government is working to develop the police to be a politically neutral, modern, technology-driven, and humane force. The minister said technical skills of police members must be increased to combat digital crime and ensure cyber security. Information and Broadcasting Minister Johiruddin Shopon has said, while information scarcity was the primary challenge in the past, misinformation and disinformation have now emerged as the most formidable obstacles. He made the remarks while speaking at a discussion organized on the occasion of Department Day of Mass Communication and Journalism Department of Dhaka University today. The minister said that the work for formation of a media commission is progressing steadily after initial consultations with key stakeholders. Commerce Minister Khondokar Abdul Muqtadir has said Bangladesh is committed to further strengthening its relations with neighboring countries on the basis of mutual respect, trust, and economic cooperation. He made the remark today during a meeting with Myanmar's ambassador to Bangladesh, Kiaw So Mo. During the meeting, the two sides discussed several important issues, including expanding bilateral trade between Bangladesh and Myanmar, increasing imports and exports, strengthening maritime connectivity, importing liquefied natural gas, and enhancing opportunities for mutual investment. Myanmar expressed strong interest in increasing economic engagement with Bangladesh by expanding bilateral trade, resuming border commerce, and strengthening connectivity between the two neighboring countries. State Minister for Primary and Mass Education Bobby Hajjaj has said the school meal program will be expanded in phases to all government primary schools across the country to ensure nutritious food for school students. He said this when World Food Programme Bangladesh Country Director and Representative Ms. Coco H. Ushiyama paid a courtesy call on him at the Secretariat today. During the meeting, the two sides discussed the expansion of the school meal program in government primary schools across Bangladesh, ensuring nutritious food for students, the possibility of introducing cooked hot meals on a pilot basis in the future. U.S. President Donald Trump has said that he canceled planned attacks on Iran. In a post on Truth Social, the U.S. president wrote that he had decided to cancel the attack, subject to being able to rapidly make a deal which would include the immediate opening of the Strait of Hormuz and an end to Iran's nuclear threat. The announcement came after Iran's Foreign Minister Abbas Araghchi warned that any aggression by the United States or Israel would be met with a decisive and proportionate response. Trump claimed Iran and other countries in the Middle East had asked him to hold off any military strikes. He also said the broad outlines of an agreement had been reached, including the reopening of the Strait of Hormuz. Israeli forces have killed at least 8 Palestinians in attacks across the Gaza Strip and destroyed a medical warehouse in Deir al-Balah today. Besides, the Israeli military says it has killed a Hamas Nukba Special Forces cell commander, Salem Jamal Abdul Rahman Abu Labad, in an airstrike in southern Gaza yesterday. Cricket and the second and last test between hosts West Indies and Pakistan will begin in Port of Spain today. The match is scheduled to start at 8 p.m. Bangladesh time. West Indies is currently leading the series 1-0. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river port warning and no signal is to be hoisted. And that's the end of the news.
2: Banijjomontri Khondokar, Assalamu alaikum, Bangladesh Betar. Banijjik Sangbad Porchi, Sirajum Munira. বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান, আস্থা ও অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোর সঙ্গে বৈঠকে একথা বলেন। বৈঠকে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, পণ্য আমদানি রপ্তানি বৃদ্ধি, নৌ পরিবহন যোগাযোগ জোরদার, এলএনজি আমদানি এবং পারস্পরিক বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ রেলওয়েতে চলতি মাসে প্রায় 200 কোটি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হতে যাচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা পাবনা এবং ঢাকা খুলনা রুটে দুটি নতুন আন্তনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে সূত্র জানায়, নতুন এই ট্রেনগুলো চালু হলে পশ্চিমাঞ্চলের যাত্রীদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং যাতায়াত সহজ হবে। রেলওয়েতে নতুন কোচ যুক্ত হওয়ার পর রেলপথ মন্ত্রণালয় ঢাকা পাবনা এবং ঢাকা খুলনা রুটে আন্তনগর ট্রেন চালু করার পরিকল্পনা করছে। নীতিগত সংস্কার, দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে 2030 সালের মধ্যে 375 বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যানমেড ফাইবার MMF পোশাক বাজারের 12% দখল করতে পারে বাংলাদেশ। বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউশন BFTI এর এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে তৈরি পোশাক রপ্তানিতে তুলার উপর নির্ভরতা কমার পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ এবং বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে জানানো হয়। এই গবেষণার প্রতিবেদনে বাংলাদেশকে MMF পোশাক উৎপাদনের একটি আঞ্চলিক কেন্দ্রে পরিণত করার রোডম্যাপও তুলে ধরা হয়েছে। এতে ধাপে ধাপে নীতিগত সংস্কার, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, ব্যাকওয়ার্ড লিঙ্কলেজ শিল্পের বিকাশ এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। কক্সবাজারের মহেশখালী উপজেলায় ল্যান্ডলর্ড মডেলে অস্ট্রেলীয় একটি প্রতিষ্ঠান নির্মাণাধীন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এলাকায় প্রায় 12,300 কোটি টাকা ব্যয়ে গ্রিন ডকইয়ার্ড নির্মাণ করবে। ইতোমধ্যে এই গ্রিন ডকইয়ার্ড অ্যান্ড শিপ বিল্ডিং ফ্যাসিলিটি নামের প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি হবে বিশাল আন্তর্জাতিক জাহাজ মেরামত কেন্দ্র। গভীর সমুদ্র বন্দরের কার্যকারিতা বৃদ্ধির পাশাপাশি ব্লু ইকোনমিক সচল হবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। প্রকল্পটিতে প্রায় 1,300 জন দক্ষ প্রকৌশলী এবং কারিগরের সরাসরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি অতিরিক্ত আরও 2600 জনের পরোক্ষ কর্মসংস্থানের সৃষ্টি হবে। পুঁজিবাজারে স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইন 2026 এর খসড়া ইতোমধ্যেই প্রণয়ন করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্র জানায়, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ আরও সুরক্ষিত করা বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডকে অধিক কার্যকর ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তর এবং অব্যবহৃত নগদ লভ্যাংশ, শেয়ার ও অন্যান্য আর্থিক সম্পদের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123 টাকা 95 পয়সা, ক্রয় 122 টাকা 95 পয়সা। ইউরো বিক্রয় 144 টাকা 33 পয়সা, ক্রয় 141 টাকা 73 পয়সা। পাউন্ড স্টার্লিং বিক্রয় 168 টাকা 79 পয়সা, ক্রয় 165 টাকা 74 পয়সা। দিরহাম বিক্রয় 33 টাকা 92 পয়সা, ক্রয় 33 টাকা 31 পয়সা। কুয়েতি দিনার বিক্রয় 404 টাকা 91 পয়সা, ক্রয় 397 টাকা 52 পয়সা। সিঙ্গাপুর ডলার বিক্রয় 97 টাকা 19 পয়সা, ক্রয় 95 টাকা 37 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30 টাকা 51 পয়সা, ক্রয় 29 টাকা 91 পয়সা। এবং থাইবাদ বিক্রয় 3 টাকা 73 পয়সা, ক্রয় 3 টাকা 66 পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হলো, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
3: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।
4: দূরেরও কাছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট ফোর লেসন টু থেকে। শুরুতেই পরিচয় পর্ব।
5: আমি মোহাম্মদ সিফাত খান দীপ্ত।
6: আমার নাম হচ্ছে মোহাম্মদ জাওয়াদ হালিম।
4: ধন্যবাদ জাওয়াদ এবং দীপ্তকে আজকে আমাদের সাথে থাকার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা দূরে বসে আমাদের অনুষ্ঠান শুনছ, তোমাদের সামনে আমাদের আজকের টেক্সট বইটি রাখবে অবশ্যই। আমরা শুরু করছি। শুরুতে আমরা একটু প্যাসেজটা পড়ব। দীপ্ত, তুমি প্যাসেজটা পড়ো।
5: মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভড অন মে ফার্স্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড টুডে টু কমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাই অফ দ্য ওয়ার্কিং পিপল টু এস্টাবলিশ অ্যান এইট আওয়ার ওয়ার্ক ডে।
4: ধন্যবাদ দীপ্ত। আমরা যেটা শুনলাম, মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভ, শিক্ষার্থীরা খেয়াল করো, অন মে ফার্স্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড টুডে টু কোমেমোরেট, এই যে ওয়ার্ডটা বললাম কোমেমোরেট, এটা আন্ডারলাইন করবে, দ্য হিস্ট্রিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস, আন্ডারলাইন করবে স্ট্রাগল স্যাক্রিফাইসেস। কেন বলছি, পড়ার সময় এই ওয়ার্ডগুলোকে গুরুত্ব দিয়ে পড়তে হবে, ওয়ার্ড মিনিং জানতে হবে, সিনোনিম জানতে হবে, অ্যান্টোনিম জানতে হবে, কারণ তোমাদের এক্সামে এমসিকিউতে এগুলো আসতে পারে। তো আমরা একটা বাংলা বলছি যে কেন হচ্ছে এটা, টু এস্টাবলিশ অ্যান এইট আওয়ার ওয়ার্ক ডে, তার মানে কেন, সেটা হচ্ছে দৈনিক আট ঘন্টা কাজ করার দাবি প্রতিষ্ঠা করতে, শ্রমিক শ্রেণীর ঐতিহাসিক সংগ্রাম ও আত্মত্যাগকে স্মরণীয় রাখার জন্য। কি হচ্ছে, বর্তমানে প্রতি বছর পহেলা মে আমাদের পৃথিবীব্যাপী মে দিবস বা আন্তর্জাতিক শ্রম দিবস পালন করা হয়। এরপর আমি পড়ছি, ইট ইজ দ্য পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে একটা যেটা আমরা বলি সরকারি ছুটির দিন, পৃথিবীর প্রায় সকল দেশে এটা সরকারি ছুটির দিন। দীপ্ত আর একটু পড়ো।
5: সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন দ্য 18th and 19th centuries, দ্য ইউরোপ অ্যান্ড দ্য ইউএস, দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাড বিন ওয়ার্কিং আ লং শিফট 14 অর ইভেন মোর আওয়ার্স আ ডে।
4: থ্যাংক ইউ ভেরি মাচ। যেটা বললে যে আসলে 18 ও 19 শতকের শিল্প বিপ্লবের পর থেকে ইউরোপ ও আমেরিকায় কলকারখানার শ্রমিকেরা দীর্ঘ সময়ের জন্য কাজ করে আসছিল, যেটা হচ্ছে 14 ঘন্টা বা তার চেয়েও বেশি সময়, অনেক বেশি সময়, তাই না শিক্ষার্থীরা?
5: জি স্যার।
4: আচ্ছা যাও, তুমি একটু পড়ো।
6: অন মে ফার্স্ট ইন 1886, ইন্সপায়ার্ড বাই দি ট্রেড ইউনিয়ন, হাফ অব দি ওয়ার্কার্স এট দি ম্যাককর্মিক হার্ভেস্টিং machine company in Chicago went on strike demanding an 8-hour work day.
4: আচ্ছা, তুমি যেটা বললে যে 1886 সালের পয়লা মে শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিকেরা শ্রমিক ইউনিয়ন দ্বারা উদ্বুদ্ধ হয়ে দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে তারা ধর্মঘটে যোগদান করে। টু ডেজ লেটার ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স জয়েন্ড ইট। অর্থাৎ দুদিন পর কি হল, ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির কাছে শ্রমিকদের একটা সভা অনুষ্ঠিত হয় এবং প্রায় 6,000 শ্রমিক এতে অংশ নেয়। The rally was addressed by the labor leaders. এই যে তাদের র্যালিটা হল, এই র্যালিতে হচ্ছে তাদের যে শ্রমিকেরা আছে তারা অংশ নিয়েছিল এবং তাদের শ্রমিক নেতারা এতে ভাষণ দেয়। They urged the workers to stand together, to go on with their struggle and not to give in to their bosses. তো তারা যেটা শ্রমিকদেরকে অনুরোধ করে যে তারা সংঘবদ্ধ হয়ে তাদের সংগ্রাম যেন চালিয়ে যায় এবং তারা তাদের যারা বস আছে মানে যাদের কর্মকর্তা তাদের তাদের কথা তারা না শোনে। এরপর দীপ্ত একটু পড়ো।
5: At one point, one of the rally, some strike bakers chanted leaving the meeting place.
4: আচ্ছা, যেটা বললে at one point of the rally, some strike bakers started leaving the meeting place. দেখা যায় সমাবেশের এক পর্যায়ে কয়েকজন ধর্মঘট ভঙ্গকারী সভা ছেড়ে চলে যেতে শুরু করে। The strikers went down the street to bring them back. ধর্মঘট যারা করতেছিল তারা রাস্তা নেমে এলো তাদের ফিরিয়ে আনার জন্য। Suddenly, about 200 policemen attacked them with clubs and revolvers. দেখা গেল প্রায় 200 জন পুলিশ লাঠি ও রিভলভার দিয়ে তাদের আক্রমণ করে। One striker was killed instantly. একজন ধর্মঘটকারী সাথে সাথে মারা যায়। 5 or 6 others were seriously wounded. And many others were injured. দেখা গেল যে 5 বা 6 জন গুরুতরভাবে আহত হয় এবং অনেকে আঘাতপ্রাপ্ত হয়। এরপর জাওয়াত পড়ো।
6: The events of May 1, 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay and better lives.
4: আচ্ছা, ধন্যবাদ জাওয়াত, যেটা বললে যে পয়লা মে 1886 সালের ঘটনাগুলো এটাই স্মরণ করিয়ে দেয় যে শ্রমিকেরা ভালো কাজ পরিবেশ, কাজের পরিবেশ যেটা, ভালো বেতন এবং ভালো জীবনযাপনের জন্য যতক্ষণ পর্যন্ত না একতাবদ্ধ থাকবে, মানে একসাথে থাকবে, প্রতিবাদ করবে, জানাবে, ততক্ষণ পর্যন্তই তারা কিন্তু শোষিত হতে থাকবে। তো শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ আজকের যে প্যাসেজটি আলোচনা করলাম, এবার আমরা কিছু ওয়ার্ড মিনিং দেখব সিনোনিম অ্যান্টোনিম সহ। প্রথমে দীপ্ত, observe, এই ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ?
5: এটি একটি ভার্ব।
4: তুমি এটা সিনোনিম বলো অ্যান্টোনিম বলো?
5: এটির সিনোনিম হলো সেলিব্রেট এবং অ্যান্টোনিম হলো ইগনোর বা নেগলেক্ট।
4: থ্যাংক ইউ। কমেমোরেট, এটা হচ্ছে ভার্ব, কোন ব্যক্তি বা ঘটনা স্মরণ করে রাখা। এটা সিনোনিম হচ্ছে সেলিব্রেট, কিপ, অ্যান্টোনিম ডিসরিগার্ড, ইগনোর, নেগলেক্ট। জাওয়াত, হিস্টোরিক্যাল, এটার সিনোনিম বলো তো।
6: এটি সিনোনিম হলো রিয়েল, ট্রু, বিলনিং টু হিস্টোরি।
4: অ্যান্টোনিম
6: ইমাজিনারি, ফিকশনাল।
4: ভেরি গুড। তুমি আরেকটা বলো, স্ট্রাগল এর সিনোনিম আর অ্যান্টোনিম।
6: স্ট্রাগল এর সিনোনিম হলো ব্যাটল এবং অ্যান্টোনিম হলো কনসিলিয়েশন এবং পিস।
4: পিস, শান্তি, তাই না? আচ্ছা, স্যাক্রিফাইস, দীপ্ত বলো এটার সিনোনিম অ্যান্টোনিম।
5: স্যাক্রিফাই এর সিনোনিম হলো ফরগো অথবা অফার এবং অ্যান্টোনিম হলো গেইন, আর্ন, অ্যাকোয়ার।
4: থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর পাবলিক হলিডে, এটা হচ্ছে সরকারি ছুটির দিন, সিনোনিম যেটা জেনারেল হলিডে, আর অ্যান্টোনিম হচ্ছে ওয়ার্কিং ডে। এরপর ইন্সপায়ার, ইন্সপায়ার ওয়ার্ডটা সিনোনিম অ্যান্টোনিম বলো জাওয়াদ।
6: ইন্সপায়ারের সিনোনিম হলো ইনকারেজ আর অ্যান্টোনিম হলো ডিসকারেজ।
4: থ্যাংক ইউ, ডিসকারেজ। এরপর দীপ্ত, সিরিয়াসলি, মারাত্মকভাবে, এটার সিনোনিম বলো অ্যান্টোনিম বলো।
5: এটির সিনোনিম হলো ডেঞ্জারাসলি বা গ্রেভিলি আর অ্যান্টোনিম হলো স্লাইটলি।
4: আচ্ছা, ডেঞ্জারাসলি, গ্রেভ।

0: তো সেজন্য আমরা একটু এমসিকিউ আলোচনা করব। প্রথমে দীপ্ত, এমসিকিউর জন্য আমরা প্রথমটা বলছি, দ্য ওয়ার্ড কমেমোরেট ইউজড ইন দ্য প্যাসেজ মিন্স, তোমাকে অপশনগুলো বলছি দীপ্ত, খেয়াল করো। প্রথমটা হচ্ছে ডিসপ্লে, অপশন টু হচ্ছে ডিসকাস, অপশন থ্রি রিমেম্বার, অপশন ফোর রিইউনিয়ন। এটা আনসার কি হবে দীপ্ত?
1: রিমেম্বার,
0: রিমেম্বার, তিন নম্বর। থ্যাংক ইউ দীপ্ত। আটটা বলো, দ্য প্রিভেলিং ওয়ার্ক আওয়ার অব দ্য ওয়ার্কার্স হ্যাড বিন ভেরি, অপশন ওয়ান হচ্ছে টলারেবল, অপশন টু শর্ট, অপশন থ্রি হচ্ছে লেংদি, অপশন ফোর এক্সপেক্টেবল। কোনটা হবে দীপ্ত?
1: অপশন থ্রি, লেংদি,
0: লেংদি। যাওয়া, তুমি একটা বলো, হরিস মেডে অবজার্ভ টুডে, অপশন ওয়ান অল ওভার দ্য ওয়ার্ল্ড, অপশন টু ইন বাংলাদেশ, অপশন থ্রি ইন ইউরোপ, অপশন ফোর ইন দ্য ইউএসএ। কোনটা?
2: সি, অল ওভার দ্য ওয়ার্ল্ড,
0: অল ওভার দ্য ওয়ার্ল্ড, অপশন ওয়ান, তাই তো? ওকে, এরপর ডি নাম্বার কোয়েশ্চেন, জাওয়াদ বলো দেখি, দ্য পুলিশম্যান অ্যাট্রাক্ট দ্য স্ট্রাইকার্স অন, অপশন ওয়ান মে ফার্স্ট 1886, অপশন টু মে টু 1886, অপশন থ্রি মে থার্ড 1886, অপশন ফোর মে ফোর 1886। কোনটা হবে জাওয়াদ?
2: অপশন থ্রি, মে থ্রি 1886।
0: ওকে গুড। এরপর দীপ্ত তুমি বলো, হোম ডাস ট্রেড ইউনিয়ন রিপ্রেজেন্ট, অপশন ওয়ান ফার্মার্স, অপশন টু টিচার্স, অপশন থ্রি ওয়ার্কার্স, অপশন ফোর বিজনেসম্যান, উইচ ওয়ান?
1: অপশন থ্রি, ওয়ার্কার্স।
0: গুড। এরপর যাও দা একটা বলো, ইন দ্য র্যালি দ্য লেবার লিডার্স ইন্সপায়ার দ্য ওয়ার্কার্স, অপশন ওয়ান টু ফলো দেয়ার বসেস, অপশন টু টু অনার দেয়ার বসেস, অপশন থ্রি নট টু সারেন্ডার টু দেয়ার বসেস, অপশন ফোর not to disobey their bosses, which one?
2: The answer should be option 3, not to surrender to their bosses.
0: Okay. Next, Dipto, clubs and revolvers were used upon, option 1, trade union leaders, option 2, policemen, option 3, owner of the factory, option 4, strikers, which one?
1: Option 4, strikers.
0: Okay, strikers bolle. Thank you. Erpor jao dekhte bolo. To stop exploitation, workers should not, option 1, express their opinion in public, option 2, rule out any unfair condition by their bosses, option 3, speak meekly, option 4, think of their privilege. Which one?
2: According to me, the answer should be option 3, speak meekly.
0: Okay. Next, Dipto, and not to give in to their bosses. What does give in mean here? Give in, eta ki bujhatche? Option 1, dominate. Option 2, refuse. Option 3, agree to continue their struggle. Option 4, agree to stop their struggle. Which one, Dipto?
1: Option 4, agree to stop their struggle.
0: Thank you very much. To amra ekhon ektu kichu question ni alochona korte jacchi. Prothome, Dipto, what does May Day commemorate? দীপ্ত ট্রাই করো,
1: মে ডে কোমেমোরেটস দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাই অব দ্য ওয়ার্কার্স টু এস্টাবলিশ অ্যান এইট আওয়ার ওয়ার্ক ডে।
0: বেশ চমৎকার বলেছো, দ্যাট ইজ মে ডে কোমেমোরেটস দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল, হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস, রাইট, অব দ্য ওয়ার্কার্স টু এস্টাবলিশ অ্যান এইট আওয়ার ওয়ার্ক ডে। শিক্ষার্থীরা খেয়াল করবে, প্রশ্ন উত্তর লেখার সময় যেটা ভুল হয়ে থাকে, হোয়াট ডাজ, খেয়াল কর ডাজ আছে এখানে, এরপর আছে মেডের পর যে ওয়ার্ডটা কোমেমোরেট। আনসার লেখার সময় সাবজেক্ট মেডে যখন আগে আসবে, মেইন ভার্ব কোমেমোরের সাথে এস যুক্ত হবে, যেহেতু কোয়েশ্চেনে অক্সিলারি ভার্বটা ডাস ছিল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার জাওয়াত তুমি বলো, হোয়েন এন্ড হোয়ার ডিড দ্য হিস্ট্রিক ইভেন্টস অফ মে ফার্স্ট টেক প্লেস?
2: According to this question, the answer should be the historic events of May 1st took place on May 1st in 1886 at the McCormick Harvesting Machine Company in Chicago.
0: In Chicago. Jat jeta bolle ashole ekhano same amader jeta khyal korte hobe, question e ache when and where did, ei je did ache tale question command ta follow korte hobe, jeto did ache tar mane amader sheshe ache go take place, gota jeta তো টেক প্লেসটা যখন আনসার লিখা হবে তখন হয়ে যাবে টু প্লেস। বুঝতে পেরেছো তোমরা শিক্ষার্থীরা?
1: জি স্যার,
2: জি স্যার, বুঝতে পেরেছি।
0: ঠিক আছে, এরপর দীপ্ত, হুইচ ডিম্যান্ড ডিড দ্য ওয়ার্কার স্ট্রাগল ফর?
1: দ্য ওয়ার্কার স্ট্রাগলড ফর দ্য ডিম্যান্ড ফর অ্যান এইট আওয়ার ওয়ার্ক ডে।
0: থ্যাংক ইউ। যেহেতু ছিল ডিড দ্য ওয়ার্ক

এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন মোহাম্মদ জিল্লুর রহমান, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি শ্রদ্ধাশীল হই, যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি, দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। বাংলাদেশ বেতার ঢাকা। যাবার বেলা শেষ কথাটি যাও বলে, রবীন্দ্রসঙ্গীত, গেয়েছেন আব্দুল ওয়াদুদ।

শুনছেন রবীন্দ্রসঙ্গীত। এবারে দেখাতে পারিনি কেন প্রাণ খুলে গো, গেয়েছেন আব্দুল ওয়াদুদ।

0: আব্দুল ওয়াদুদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এ পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছে রাবেয়া সুলতানা এবং আমি কনুজ শেখদার। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ মেজবা চৌধুরী, মোহাম্মদ সিরাজুল আলম, আফরোজা আক্তার এবং লুৎফুন্নাহার মেরি। আর অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন খাল খননের গান। শিল্পী মনির খান, রিজিয়া পারভিন এবং সহশিল্পীবৃন্দ, গীতিকার এবং সুরকার আবু বকর সিদ্দিকী।

0: খাল খননের গানটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: হাসান,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।

দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আপনার সেবা চায়। দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় কথা নয়, আপনি দেশের জন্য কি করছেন বা কি করবেন সেটাই ভাববার বিষয়। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনমালা এবারে রয়েছে আধুনিক গান। শিল্পী নার্গিস পারভীন, প্রথম গানটি লিখেছেন মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুর দিয়েছেন খন্দকার নুরুল আলম।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আধুনিক গান, শিল্পী নার্গিস পারভিন। এবারের গানের কথাগুলো সাজিয়েছেন নজরুল ইসলাম বাবু এবং সুর সংযোজন করেছেন এ এইচ এম রফিক।

প্রথমে মোহাম্মদ মনিরুজ্জামান এবং পরে নজরুল ইসলাম বাবুর লেখা দুখানি আধুনিক গান শুনলেন নার্গিস পারভিনের কণ্ঠে।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সানজিদা সুলতানা। রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করে ওয়াটার বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশের নৌপথ চালু সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নগরবাসীর যাতায়াত আরও সহজ করতে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে নৌপথে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের জানান, সভায় প্রধানমন্ত্রী ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। এছাড়া পরিবেশের সুরক্ষা নিশ্চিত হয় এবং নদীর তীরের সৌন্দর্য বৃদ্ধিতে নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের ধারে বিভিন্ন প্রজাতির গাছ লাগাতেও নির্দেশনা দেওয়া হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা চূড়ান্ত করে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার চেষ্টা করা হবে। এরপর ধাপে ধাপে ঢাকার চক্রাকার নৌপথে ওয়াটার বাস চালুর উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রী বলেন, আশুলিয়া থেকে সদরঘাট হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত নদীপথের একটি অংশ যাত্রীবান্ধব হলেও অন্য অংশে এখনও বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে, যা দূর করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশ বাহিনীকে হতে হবে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক প্রযুক্তি বান্ধব ও মানবিক একটি সংস্থা। তিনি আজ রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচ প্রথম পর্যায়ের সমাপনী কুচকাওয়াজ ২০২৬ বক্তৃতাকালে একথা বলেন। নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের চোখে রাজপথের কর্মী থেকে প্রান্তিক কৃষক সকলেই সমান, তাই সেবা নিতে এসে কেউ যেন কোনো প্রকার বৈষম্যের শিকার না হয় সে বিষয়ে সদা সতর্ক থাকতে হবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেন তিনি। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান, আস্থা ও অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ তার মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়েময়ের সঙ্গে এক বৈঠকে একথা বলেন। বৈঠকে দ্বিপাক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, সীমান্ত বাণিজ্য পুনরায় চালু এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয় নিয়ে আলোচনা হয়। ভৌগোলিক নৈকট্য ও বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়ানোর সম্ভব মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করেই বাংলাদেশ ও মিয়ানমারের অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রচলিত রাজনীতিতে যাদের অনীহা ছিল সেসব তরুণরাই গণঅভ্যুত্থানের পাদুপ্রদীপের আলোই ছিল উজ্জ্বল। তিনি যুব সমাজকে রাজনীতি সচেতন থাকার আহ্বান জানান। আজ তথ্য সম্প্রচার মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সেমিনারে একথা বলেন। মন্ত্রী বলেন, ক্ষমতা, স্বাধীনতা, দায়িত্ব এই তিনের সমন্বয়ে গণমাধ্যমের কমিশন গঠন করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ বলেছেন, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে স্কুল মিল কর্মসূচির সম্প্রসারণ এবং এর মাধ্যমে প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থীর পুষ্টিকর খাবার নিশ্চিত করা হবে। তিনি আজ সচিবালয়ে তার কার্যালয়ে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও আবাসিক প্রতিনিধি কোকো উশিয়ামা সৌজন্যে সাক্ষাৎ করতে এলে কথা বলেন। সাক্ষাৎকালে বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল কর্মসূচির সম্প্রসারণ, পুষ্টিকর খাবার নিশ্চিতকরণ, ভবিষ্যতে পরীক্ষামূলকভাবে রান্না করা গরম খাবার চালুর সম্ভাবনা, কর্মসূচির কার্যকর পর্যবেক্ষণ এবং ডিজিটাল ব্যবস্থাপনার জোরদার সহ সার্বিক বিষয়ে আলোচনা হয়। বৈঠকে WFP কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামা বলেন, স্কুল মিল কেবল শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করে না, বরং বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে, ঝরে পড়া রোধ করতে, শিক্ষার মানোন্নয়ন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানে নতুন করে হামলার পরিকল্পনা বাতিল করেছেন। ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট নানান জানান অবিলম্বে হরমুজ প্রণালীর উন্মুক্ত করা সহ ইরানের পরমাণু হুমকি নির্মূল করতে দ্রুতই একটি চুক্তিতে উপনীত হওয়ার লক্ষ্যে তিনি ইরানের উপর হামলা বন্ধের সিদ্ধান্ত নেন। যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব চূড়ান্ত ও সমানুপাতিক হারে দেওয়া হবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দেয়া হুঁশিয়ারির পরই এ ঘোষণা এল। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা। দ্য নিউজ রেড বাই সারোয়ারে আক্তার। দ্য 165th বার্থ অ্যানিভার্সারি অফ ওয়ার্ল্ড ফেমাস সায়েন্টিস্ট স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ওয়াজ অবজার্ভ টুডে থ্রু ওয়াল্টিং ডিফারেন্ট প্রোগ্রামস। হি ওয়াজ বর্ন অন দিস ডে ইন 1861 অ্যান্ড রারুলি ভিলেজ আন্ডার পাইকাছা উপজেলা ইন খুলনা অ্যান্ড ডায়েড অন 16th জুন ইন 1944। দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন টুক এলাবোরেট প্রোগ্রামস অন দ্য অকেশন। The programs included placing of floral wreaths at the portrait of Acharya Prafulla Chandra Roy, discussion meeting, essay competition, screening of documentary film on the life and works of P.C. Roy, and prizes distribution ceremony. Divisional Commissioner Mohammad Abdullah Harun attended it as chief guest. Presided over by Deputy Commissioner Ms. Hure Jannat, the function was attended among others by the Upajila Nirbahi Officer, Assistant Police Super, Regional Director of Khulna Archaeology Department, Khulna UNB Bureau Chief, Convener of the Upajila BNP and local elite. A 10-day-long tree fair and tree plantation began at Shohid Abdul Rajak Park in Shatkhira today with the slogan, Beautify the Country with Tree Plantation, Bangladesh First. Deputy Commissioner Ms. Kausar Rajesh inaugurated the tree fair as chief guest, presided over by Additional Deputy Commissioner Revenue Sheikh Moinul Islam Moin. The function was attended among others by Police Super Ashraful Alum, Deputy Director of District Agriculture Extension Department Mohammed Saiful Islam, Divisional Forest Office of Social Forest Division Amita Mondol, Assistant Conservator of Social Forest Shatkhira Zone Priyanka Haldar, Officer of Social Forest Zone Shatkhira GM Maru Billa, Member Secretary of District BNP Abu Jahid W, Joint Convener Abul Hassan Hadi and District Assistant Secondary Education Officer Muhammad Abul Khair as special guests. Stalls have been opened in the fair and fruit-bearing wooden and medicinal saplings are being displayed and sold in these stalls. The fair will remain open for all from 9 a.m. to 8 p.m. every day. Earlier, a colorful rally was brought out from Shatkhira Government Girls High School premises and entered at Shohid Abdul Rajak Park after parading different main roads of the town. The officials of District Administration and Forest Department, teachers and students of different educational institutions took part in the rally. The District Administration and Social Forest Department have jointly organized it. A discussion meeting was held at the auditorium of Upajila Health Complex under Potiyakhata Upajila in Khulna today on the occasion of the World Breastfeeding Day. The meeting urged all for creating awareness about introducing colostrum within 1 hour of birth and exclusive breastfeeding for the first 6 months. Presided over by the Upajila Health and Family Planning Officer, the meeting was attended by the Junior Consultant Gynecologist, Residential Medical Officer, Sanitary Inspector, Nursing Supervisor and other officials and employees. Earlier, a colorful rally was brought out from the health complex premises and ended at the same venue after parading different main roads. Meanwhile, a similar meeting was held at the Civil Surgeon Office Auditorium in Meherpur today on the occasion. Presided over by the civil surgeon, the meeting was attended by the residential medical officer and concerned officials. Earlier, a colorful rally was brought out from the civil surgeon office premises and entered at the same venue after parading different roads. Besides, a discussion meeting was held at the civil surgeon office conference room in Chuadanga today on the occasion. Presided over by the civil surgeon, the meeting was attended by the medical officer of Chuadanga Sadar Hospital, doctors, nurses and concerned official. Earlier, a colorful rally was brought out from the civil surgeon office premises and ended at the same venue after parading different roads. A day-long training on developing skills for youth through artificial intelligence, AI technology, was held at the Deputy Commissioner's Conference Room in Magura today. The Deputy Commissioner attended it as chief guest. Concerned officials and trainees from four upazilas were present at the time. Football and Kotbhag Dakhil Madrasa 11 defeated Bagdonga Samsul Ulum Dakhil Madrasa 11 by 4-2 in the Aftaruddin Sriti football tournament at Abdul Goni Secondary School ground under Shalikha Upazila in Magura today. Finally, weather and forecast valley till 1 tonight says there is no inland river port warning and no signal is to be wasted. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: Bangladesh Betar Khulna. Priyo Shrota, ekhon shunben Baul Gaan. Prothom Gaaner Shilpi, Sanjay Dashonju.

এই গানটির সাথেই শেষ হল বাউল গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতি রাসুল।

নাতি রাসুল শুনলেন। তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। আল কুরআন বাংলাদেশ বেতার খুলনা, এখন খুলনা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি দুনিয়ার ধন সম্পদ অর্জন করার জন্য এলেম শিখেছে, কিয়ামতের দিন সে বেহেস্তের ঘ্রাণও পাবে না। আবু দাউদ। মানুষ যখন সওয়াবের নিয়তে তার পরিবার পরিজনের জন্য খরচ করে, সে সাদাকার সওয়াব পায়। বুখারি। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ ও নাতে রাসুল।
3: ইসলামের ওই বাগিচাতে ফুটলো দুটি ফুল, ইসলামের ওই বাগিচাতে

0: আল্লাহ পাকের শানে হামদ ও নাতে রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, একটি বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতিতে 27 জুলাই 2026 তারিখে নতুন করে স্পোর্টস 2026-2027 দ্বিতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। নতুন করে 2026-2027 আওতায় 10টি ইভেন্টের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী সেপ্টেম্বর 2026 থেকে শুরু হবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন কার্যক্রম 1 জুলাই 2026 থেকে 31 আগস্ট 2026 পর্যন্ত চলমান থাকবে। বিজ্ঞপ্তিটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। আগুন ব্যবহারে সাবধান হন। ধূমপানের পর বিড়ি বা সিগারেটের অবশিষ্ট অংশ নিরাপদ স্থানে ফেলুন। পরনের কাপড়ে আগুন লাগলে মাটিতে গড়াগড়ি দিন। ছোট ছোট ছেলেমেয়েদেরকে আগুন নিয়ে খেলা থেকে বিরত রাখুন। আগুনের সূচনাতে সবার আগে মেন সুইচ বন্ধ করুন। গাড়ি চালানোর সময় চালকের সাথে বা মোবাইল ফোনে কথা না বলে ট্রাফিক আইন মেনে অত্যন্ত সাবধানতার সাথে গাড়ি চালাই। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন না করি। যান্ত্রিক ত্রুটিযুক্ত যানবাহন রাস্তায় নামানো থেকে বিরত থাকি। গাড়ি চালানোর আগে ভালোভাবে পরীক্ষা করে দেখি গাড়ির ইঞ্জিন, চাকা ও অন্যান্য যন্ত্রপাতি ঠিক আছে কিনা। চলার পথে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করি। মনে রাখা প্রয়োজন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। খাদ্যদ্রব্যে ফরমালিন, কার্বাইড ও কেমিক্যাল দেওয়া থেকে বিরত থাকুন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যে 7টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আবুল কালাম আজাদ। বিশ্ব বরেণ্য বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের 165তম জন্মবার্ষিকী আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। তিনি 1861 সালে এই দিনে খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামে জন্মগ্রহণ করেন। এ উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে পাইকগাছার রাড়ুলি বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বাসভবন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুনেতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে সহকারী পুলিশ সুপার, খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা বিএনপির আহ্বায়ক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পরে বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জীবনী ও কর্মের ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, রূপসা নতুন বাজার শুধু খুলনা শহরের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা নয়, বরং এটি এই অঞ্চলের অর্থনীতির সম্ভাবনাময় প্রাণকেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষ এখান থেকে তাদের দৈনন্দিন প্রয়োজন মেটান। তিনি আজ কেডিএর সম্মেলন কক্ষে কেডিএ রূপসা নতুন বাজার দোকান মালিক অ্যাসোসিয়েশন এবং খুলনা চিংড়ি বণিক সমিতির নেতৃবৃন্দ ও অন্যান্য ব্যবসায়ীদের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেডিএ চেয়ারম্যান বলেছেন, কেডিএ রূপসা নতুন বাজারকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও ব্যবসা বান্ধব পরিকল্পনা বাস্তবায়নে একটি প্রকল্প হাতে নিয়েছে। বাজারে অভ্যন্তরীণ পরিবেশ উন্নত করতে এবং ক্রেতা বিক্রেতাদের কাছে আকর্ষণীয় একটি বহুতল কমপ্লেক্স নির্মাণ করতে খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জনসাধারণকে বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে 10 দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান আজ শুরু হয়েছে। জেলা প্রশাসক কালসার আজিজ প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। এবারে বৃক্ষমেলার উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। এ প্রতিবাদকে সামনে রেখে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে 10 দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক কাউসার আজিজ প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন,
3: সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে চারা রোপণ করা হয়েছে, আর আপনারা জেনে খুশি হবেন যে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি উপজেলায় 2 একর করে এক্সক্লুসিভলি বনায়ন করা হচ্ছে, এটার কার্যক্রমও চলমান রয়েছে।
2: পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, সামাজিক বন বিভাগের কর্মকর্তা, জেলা বিএনপির সদস্য সচিব সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। মেলায় 40টি স্টল খোলা হয়েছে। এসব স্টলে ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এর আগে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথভাবে এর আয়োজন করে। সাতক্ষীরা থেকে আবুল কাশেম, বাংলাদেশ বেতার, খুলনা।
1: দেশব্যাপী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ বাগেরহাটের কচুয়া কেন্দ্রীয় কবরস্থান, শহীদ মিনার চত্বর ও কচুয়া ডিগ্রি কলেজের সামনে সড়ক সহ বিভিন্ন স্থানে 200টি গাছের চারা রোপণ করা হয়। উপজেলা বিএনপির সভাপতি এ কর্মসূচির উদ্বোধন করেন। খুলনার কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে আজ 15 জন দুস্থ অসহায় ব্যক্তির মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিতে উপজেলা জামায়াতের আমির ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে সাতক্ষীরা আশাসনী উপজেলার সংসদ সদস্যের নিজস্ব কার্যালয়ে আশাসনী সদর ইউনিয়নের 9টি শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সিলিং মেশিন বিতরণ করা হয়। উপজেলা জামায়াতে ইসলামের আমির ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এসব সিলিং ফ্যান তুলে দেন। উপজেলা কর্মপরিষদের সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। মাগুরা শালিকা উপজেলার আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আফতার উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রাজ্যের খেলায় কোট ভাগ দাখিল মাদ্রাসা একাদশ 4-2 গোলে বাগডঙ্গা শামসুল উলুম দাখিল মাদ্রাসা একাদশকে পরাজিত করেছে। সবশেষ আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের পরবর্তী আয়োজনমালা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
4: বান্দরবান, রাঙামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
5: আসসালামু আলাইকুম।
6: ওয়ালাইকুম আসসালাম।
7: সবাই বসে কেমন আছো বলো তোমরা?
5: আলহামদুলিল্লাহ ভালোই আছি মাস্টার ভাই, তুমি কেমন আছো?
7: হ্যাঁ ভালোই। আমাদের গ্রামে দেখলাম বেশ ভালোই বৃক্ষরোপণ করা হয়েছে।
5: হ্যাঁ
8: মাস্টার ভাই, আমার একটু সমস্যা হয়ে গেছিল। আমি যে গাছ লাগাইছিলাম তো, গাছ লাগিয়ে আবার যে খোঁটা দিছিলাম না, মনে করছি খার হয়ে যাবো, এই যে বৃষ্টি গেল না,
5: হ্যাঁ
8: সব গাছ কাইচি হয়ে গেছিল, পরে আবার খোঁটা কাইটা খোঁটা দিয়া গাছগুলো বাইন্ধে দিছি।
5: এখন বুঝছো, তুমি তো খালি আমারই ভুল ধরি বেড়াও, বকুল এটা করে নাই, ওইটা করে নাই, ওইটা করে নাই, এখন বুঝছো মাস্টার ভাই। শোনো, আমারে কিন্তু এবার রাজা ভাই কতগুলি ঔষধি গাছ দিছিল। আমার গাছগুলি কি সুন্দর হয়েছে জানো, আমি বেড়াও দিছি আবার রশি দিয়া টানাও দিয়া রাখছি, মন কি সুন্দর হয়েছে। আমিও এবার আর ভুল করি নাই জানো।
7: এইগুলি হচ্ছে সময়ের কাজ।
5: হ্যাঁ
7: সময়ের কাজ, সময় করতে হবে। তো চলো আমরা আসা শুরু করি। আমন ধানের মাজরা পোকা ও পামড়ি পোকার আক্রমণ ও প্রতিকার নিয়ে বলবেন ডক্টর এ বি এম আনোয়ার উদ্দিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, কীটতত্ত্ব বিভাগ, ব্রি গাজীপুর। আর তার সাথে কথা বলেছেন মোহাম্মদ ইসাক আলী। আমরা শুনে নি।
5: আচ্ছা শুনি।
9: বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশের অন্যতম ফসল হচ্ছে ধান। আজ আমরা কথা বলব ধানের নানান বিষয় নিয়ে, বিশেষ করে আমন ধানে মাজরা পোকা ও পামড়ি পোকার আক্রমণ এবং তার প্রতিকার সম্পর্কে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইসাক আলী। আজ আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন ডক্টর এ বি এম আনোয়ার উদ্দিন, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর। আপনার কাছে প্রথমেই আমন ধান খেতে সাধারণত কি কি পোকার আক্রমণ দেখা যায় এ বিষয়টা জানতে চাই।
10: আমন ধান খেতে মাজরা পোকা, পামরি পোকা, পাতা মোড়ানো পোকা, পাতা মাছি, সবুজ পাতা ফড়িং, গান্ধী পোকা সহ আরো অনেক পোকার আক্রমণ হতে পারে।
9: আপনি তো অনেকগুলো ক্ষতিকারক পোকার নাম বললেন, এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করে এরকম দুটো পোকার নাম যদি আমরা জানতে পারি।
10: এদের মধ্যে মাজরা পোকা ও পামরি পোকাই বেশি ক্ষতি করে থাকে।
9: আমন ধানে মাজরা পোকার আক্রমণ কোন সময়টাতে হয় এবং আমাদের দেশে কত ধরনের মাজরা পোকার দেখতে পাওয়া যায়?
10: আমন ধানে চারা লাগানোর পর প্রাথমিক কুশি গজানো অবস্থা থেকে শীষ বের হওয়ার পর পর্যন্ত যে কোনো সময় মাজরা পোকা আক্রমণ করতে পারে। আমাদের দেশে সাধারণত তিন ধরনের মাজরা পোকা দেখা যায়, হলুদ মাজরা পোকা, কালোমাথা মাজরা পোকা ও গোলাপী মাজরা পোকা। সব ধরনের মাজরা পোকার ক্ষতির ধরন ও প্রতিকার প্রায় একই রকম, তবে হলুদ মাজরা পোকার আক্রমণ বেশি দেখা যায়।
9: আপনি বলছিলেন হলুদ মাজরা পোকার আক্রমণটা বেশি দেখা যায়, হলুদ মাজরা পোকা চিনব কিভাবে, অর্থাৎ কেমন এই হলুদ মাজরা পোকা?
10: পূর্ণবয়স্ক হলুদ মাজরা পোকা এক ধরনের মথ, এদের গায়ের রং হলুদ। পূর্ণবয়স্ক স্ত্রী পোকার পাখার উপর দুটি কালো ফোঁটা থাকে, তবে পুরুষ মথের পাখার মাঝখানের ফোঁটা দুটো স্পষ্ট নয়।
9: আচ্ছা, এই যে মাজরা পোকা আমাদের ধান খেতে ক্ষতি করে, এই যে ক্ষতিটা করে, ক্ষতিটা কিভাবে করে এটা যদি আমাদের বন্ধুদের একটু বুঝিয়ে বলতেন।
10: পূর্ণবয়স্ক মাজরা পোকা ধান গাছের ক্ষতি করে না, শুধুমাত্র এই পোকা কীড়া অবস্থায় ধান গাছের ক্ষতি করে। হলুদ মাজরা পোকার স্ত্রী মথ ধান গাছের পাতার আগার দিকে গাদা করে ডিম পাড়ে, ডিম থেকে সপ্তাহ খানেকের মধ্যে কীড়া বের হয়। এই কীড়া খোলপাতার ভিতর দিয়ে কাণ্ডে চলে যায় এবং সেখানে খাওয়া শুরু করে। এক পর্যায়ে কাণ্ডের নিচের দিকে কেটে দেয়, ফলে কুশি মারা যায়। গাছের শীষ আসার পূর্বে ক্ষতি করলে একে মরা ডিগ এবং শীষ আসার পরে ক্ষতি করলে একে সাদা শীষ বলে। সাদা শীষের সব ধান চিটা হয়ে যায়।
9: এই যে এত এত ক্ষতি করছে ফসলের মাজরা পোকা, এই পোকা দমনের উপায় কি?
10: মাজরা পোকা দমনের বিভিন্ন উপায় রয়েছে। নিয়মিত ধান খেত পর্যবেক্ষণ করে মাজরা পোকার ডিমের গাদা সংগ্রহ করে মেরে ফেলতে হবে। ধান গাছের থোর আসার পূর্ব পর্যন্ত হাত জাল দিয়ে মথ ধরে ধ্বংস করে ফেলতে হবে। জমিতে 200-300 মিটার দূরে দূরে আলোক ফাঁদ বসিয়ে এর সাহায্যে মথ সংগ্রহ করে মেরে ফেলতে হবে। জমিতে ডালাপালা পুঁতে পোকা খেকো পাখি বসার ব্যবস্থা করতে হবে। পরজীবী পোকা বা বন্ধু পোকা মাজরা পোকার ডিম নষ্ট করে, সুতরাং যথাসম্ভব কীটনাশক প্রয়োগে বিলম্ব করতে হবে। জমিতে 10-15 ভাগ মরা ডিগ অথবা 5 ভাগ সাদা শীষ দেখা গেলে অনুমোদিত কীটনাশক প্রয়োগ করতে হবে। ফিপ্রোনিল গ্রুপের কীটনাশক যেমন রিজেন্ট 50 SC হেক্টর প্রতি 500 মিলিলিটার স্প্রে করতে হবে। কীটনাশক প্রয়োগের সময় প্যাকেটের গায়ে লেবেল দেখে সঠিক পরিমাণ কীটনাশক নির্দিষ্ট পরিমাণ পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে। একই ওষুধ বারবার ব্যবহার না করে পরিবর্তন করে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। কীটনাশক নির্বাচন করার সময় ওষুধের দোকানি বা ডিলারের পরামর্শ না নিয়ে স্থানীয় উপসহকারী কৃষি অফিসারের পরামর্শ নিতে হবে।
9: চমৎকার কিছু বিষয় বললেন কিভাবে মাজরা পোকা দমন করতে পারবো সেই সম্পর্কে আমরা জানলাম। আমরা যদি একটু এবারে মাজরা পোকার পাশাপাশি, আমরা শুরুতেই বলছিলাম যে পামরি পোকা দমনের যে ব্যবস্থা, পামরি পোকা সম্পর্কে একটু জানতে চাই।
10: পূর্ণবয়স্ক পামরি পোকা ছোট, গায়ের রং চকচকে কালো এবং পিঠের উপর অসংখ্য কাঁটা থাকে যা দেখে সহজেই পামরি পোকাকে চিনা যায়। পূর্ণবয়স্ক পোকা ও কীড়া উভয় ধান গাছের ক্ষতি করে। স্ত্রী পামরি পোকা ধান গাছের পাতার নিচের পিঠে একটা একটা করে ডিম পারে। 1-3 দিনে ডিম থেকে কীড়া বের হয়। কীড়াগুলো পাতার দুই পর্দার ভিতর সুরঙ্গ করে খায় এবং পূর্ণবয়স্ক পোকা ধানের পাতার উপর সমান্তরাল দাগ করে সবুজ অংশ খেয়ে ফেলে। বেশি ক্ষতিগ্রস্ত জমিতে পাতাগুলো শুকিয়ে পুড়ে যাওয়ার মতো মনে হয়।
9: আমরা পামরি পোকা সম্পর্কে জানলাম এবং পামরি পোকা কিভাবে আমাদের ফসলের ক্ষতি করছে সেই বিষয়টাও জানলাম। আমাদের কৃষক বন্ধুদের জন্য যদি আপনি এই পোকা দমনে কি কি করবে, অর্থাৎ এই যে পামরি পোকা আমাদের ক্ষতি করছে সেই ক্ষতি দমনে কি কি ব্যবস্থা গ্রহণ করবে সেই বিষয়টা যদি আমাদের বন্ধুদের জানাতেন।
10: পামরি পোকা দমনের জন্য হাত জালের সাহায্যে পূর্ণবয়স্ক পামরি পোকা ধরে মেরে ফেলতে হবে। একটি পাটের রশি কেরোসিন তেলে ভিজিয়ে আক্রান্ত ক্ষেতের উপর দিয়ে টেনে নিলে এ পোকা থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। আক্রান্ত পাতার গোড়া থেকে 3 সেন্টিমিটার উপরে পাতা কেটে নষ্ট করে ফেলতে হবে। এতে শতকরা 75-92টি পামরি পোকার কীড়া মেরে ফেলা যায়। জমিতে 35% পাতা আক্রান্ত হলে অথবা প্রতি গোসায় 4টি পূর্ণবয়স্ক পোকা থাকলে অনুমোদিত কীটনাশক প্রয়োগ করতে হবে। ম্যালাথিয়ন 57 তরল বা ডায়াজিনন 60 তরল জাতীয় ওষুধ একর প্রতি 400 মিলিলিটার পরিমাণ মতো পানিতে মিশিয়ে স্প্রে করলে পামড়ি পোকা দমনে ভালো ফল পাওয়া যাবে।
9: আপনাকে অনেক ধন্যবাদ।
7: আমন ধানের মাজরা পোকা ও পামড়ি পোকার আক্রমণ ও প্রতিকার নিয়ে বলছিলেন ডক্টর এবিএম আনোয়ার উদ্দিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, কীটতত্ত্ব বিভাগ, ব্রি গাজীপুর, ঢাকা। এই সঙ্গে জানিয়ে রাখি আগামী পরশুদিন 4 আগস্ট মঙ্গলবার সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে, অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানে রোপা আমন ধানের রোপণ ও পরিচর্যা নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের আসরে উপস্থিত থাকবেন ফসল উইং খামারবাড়ি ঢাকার পরিচালক ডক্টর সালমা লাইজু। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02448132684 থেকে 70 পর্যন্ত এবং 02448132777 থেকে 79 নম্বর পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি 02448132684 থেকে 70 পর্যন্ত এবং 02448132777 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। অনুষ্ঠানটি শ্রোতা বন্ধুরা শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetar এটাতেও সরাসরি উপভোগ করতে পারবেন। তো চলো, এই যে আগস্ট মাসে আমরা এসে পৌঁছেছি, কিন্তু সেই গণ অভ্যুত্থান ঐতিহাসিক মাস,
5: সেই মনে করো যে 2 বছর হইল না ভাই, 2 বছর পূর্তি মনে করো।
7: তো আমাদের এই গণ অভ্যুত্থান আমাদের শিখিয়েছে যে একটা বৈষম্যহীন সমাজ আমাদের গড়ে তুলতে হবে যদি আমরা সমৃদ্ধ বাংলাদেশ চাই। তো এই বিষয় নিয়ে চলো আমরা একটা গান শুনব, কে এম আব্দুল্লাল মর্তুজা মহিন ও সহশিল্পীর কণ্ঠে। গানটি লিখেছেন এস এম নাসির উদ্দিন, সুর করেছেন মাকসুদ জামিল মিন্টু। আমরা শুনে নি গানটা।

0: শুনছিলাম আমরা গান বৈষম্যহীন সমাজ গড়ি, আর গেয়েছেন কে এম আবদুল্লাহ আল মুর্তজা মহিন ও সহশিল্পবৃন্দ। আসলেই আমাদের সমাজটাকে বদলে দেব আমরা যদি সবাই আমরা এক
1: মুখে মুখে খালি করলে হবে না, কিন্তু কাজ দিয়ে কিন্তু প্রমাণ করে দেওয়া লাগবে যে আমরা দেশকে ভালোবাসি।
0: একতার কথা ঠিক বলছো। তো চলো এখন নির্ধারিত কথকের অনুপস্থিতিতে আমরা শুনবো একটি বিকল্প, ফসল উৎপাদনে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কচুরিপানার ব্যবহার। মানে কচুরিপানা কিন্তু ফেলে দেওয়া জিনিস
2: না,
0: এটার যে কত বড় একটা গুরুত্ব রয়েছে সেটাই শুনবো। ফসল উৎপাদনে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কচুরিপানার ব্যবহার, এ সম্পর্কে বলেছেন এ কে এম শামীম আলম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি। আমরা শুনে নিই।
1: আচ্ছা আচ্ছা শুন,
3: জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিভিন্নমুখী বিরূপ প্রভাবের সংখ্যা বাংলাদেশে বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এবং বৃষ্টিপাতের ধারা পরিবর্তিত হয়ে দেশে ঘন ঘন জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এবং বন্যার সৃষ্টি হচ্ছে। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাচ্ছে, দেখা দিচ্ছে তীব্র খরা, যা দেশে কৃষি উৎপাদনের জন্য মারাত্মক প্রভাব ফেলছে। এসব কারণে সবচেয়ে মারাত্মক আঘাত আসছে বাংলাদেশের কৃষিখাতের উপর। জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক গড় উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্র

গবেষণায় আশঙ্কা করা হচ্ছে আগামী 2050 সাল নাগাদ বাংলাদেশের তাপমাত্রা 1.5 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। এতে বৃষ্টিপাতের পরিমাণ 10 থেকে 15% বেড়ে যাবে। এই অতিরিক্ত বৃষ্টিপাত কৃষি উৎপাদনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এভাবে তাপমাত্রা বৃদ্ধির কারণে বরফ গলে পানিতে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, এটাই জলবায়ু পরিবর্তন। আর এই জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। নদীমাতৃক বাংলাদেশ একটি বদ্বীপ এবং প্লাবনভূমি। আমাদের রয়েছে 45 লাখ হেক্টরের বেশি জলসীমা। দেশের অনেক জেলা বর্ষা মৌসুমে বিরাট অংশ জলাবদ্ধ থাকে, সেখানে কোথাও কোথাও বছরের প্রায় 6 মাস পানিতে নিমজ্জিত থাকে। এ সময় সেখানে কোনো কৃষিকাজ থাকে না, ফসল হয় না, মানুষ বেকার জীবনযাপন করে। ওইসব এলাকায় ওই সময় প্রচুর কচুরিপানা ও অন্যান্য জলজ উদ্ভিদ জন্মে। সঠিকভাবে ব্যবহার করতে পারলে এগুলিই হতে পারে আমাদের সম্পদ। জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজিতায় এসব কচুরিপানাকে কাজে লাগানো যেতে পারে। শুষ্ক বা খরা মৌসুমে তাপ প্রবাহের কারণে মাটির আর্দ্রতা দ্রুত বাষ্পীভূত হয়ে মাটি পানিশূন্য হয়ে পড়ে এবং অন্যদিকে মাটিতে বিদ্যমান পানির স্তর নিচে নেমে যায়। মাটিতে প্রয়োজনীয় রসের অভাবে গাছ মাটি থেকে খাদ্য উপাদান সমূহ গ্রহণ করতে পারে না, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বিঘ্ন ঘটে, শিকড়ের প্রবৃদ্ধি থেমে যায়। এতে মাঠ ফসল, ফল বাগান, সারিতে লাগানো গাছপালা সমূহের উৎপাদন কমে যায়। এই তাপ প্রবাহ থেকে গাছপালা ও মাঠের ফসল রক্ষা করতে হলে কচুরিপানাকে সাশ্রয়ীভাবে মালচ বা জাবড়া হিসাবে ব্যবহার করা যায়। কচুরিপানা প্রকৃতিদান, সর্বত্রই বিস্তৃত, কিনতে হয় না, শুধু সংগ্রহ করে গাছের গোড়ায় দিতে হয়। কচুরিপানায় ফোমের মতো অসংখ্য জালিকা কোষ বিদ্যমান। এরা দিনের বেলায় শুকনা হয়ে মচমচ হয়ে থাকে, রাতে কুয়াশা থেকে শিশির গুড়ি গ্রহণ করে পানি সিক্ত হয়। বাংলাদেশে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাত হয় না বললেই চলে। কাজে এই সময়টাতে কচুরিপানাকে গাছপালা এমনকি বাগান সমূহে মালচ বা জাবড়া হিসেবে ব্যবহার করে জলবায়ু পরিবর্তনগত প্রভাব তাপদাহ থেকে রক্ষা করে ফসল উৎপাদনের ধারা অব্যাহত রাখা যায়। কচুরিপানার ব্যবহারে মাটি ক্ষয়রোধ করা সম্ভব। অন্যদিকে এই কচুরিপানা সময়ের ব্যবধানে পচে মাটিতে জৈব পদার্থ যুক্ত করে মাটিকে সমৃদ্ধ করে। মাটিতে জৈব পদার্থের পরিমাণ এখন কমে 5/1 দাঁড়িয়েছে, যে কারণে ফসল উৎপাদনে প্রচুর পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করতে হয়। এই জৈব পদার্থকে বলা হয় মাটির প্রাণ। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হল মাটিতে ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার জৈব সার হিসেবে প্রয়োগ করা। ভার্মিকম্পোস্ট বা এই ধরনের জৈব সার তৈরির প্রাথমিক উপাদান হল প্রকৃতি প্রদত্ত চির অবহেলিত এই কচুরিপানা। কচুরিপানা কেঁচো উৎপাদন বৃদ্ধিতেও সহায়ক। কচুরিপানার বৃদ্ধি এতটাই তাৎক্ষণিক যে কোনো জলাশয়ের উপরে কার্পেটের মতো স্তর তৈরি করাটা মাত্র কয়েকদিনের ব্যাপার। হেক্টর প্রতি প্রতিদিন এদের বৃদ্ধি পায় 17 টনের উপরে এবং এক সপ্তাহের মধ্যেই এদের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যায়। কচুরিপানায় খুব দ্রুত ও প্রচুর পরিমাণে ফুল ফোটে। সঠিক ব্যবহারে কচুরিপানায় কৃষির এক মহাসম্পদ হতে পারে। জলবায়ু পরিবর্তনজনিত অতিরিক্ত বৃষ্টির কারণে সবজি চারার সস্তা কৌশল তৈরিতে কচুরিপানার ব্যবহার করা যায়। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে যেখানে সবজির বীজতলা করা কঠিন হয়ে পড়ে, সেখানে কচুরিপানা পচা বা শিকড়ের অংশ ব্যবহার করে ঘরের চালার নিচে পলি ব্যাগে বা ছোট ছোট পুটলি আকারে লাউ, কুমড়া, করলা, চিচিঙ্গা, পুঁইশাক জাতীয় সবজির চারা অনায়াসে তৈরি করা যায়। জলবায়ু পরিবর্তনজনিত অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে প্রায় 100,000,000 হেক্টর জমি জলাবদ্ধ হয়ে পড়ে সারা দেশে। পানিবন্দী এলাকার মানুষের বাঁচতে শেখার মন্ত্রে অনুপ্রাণিত হয়ে কচুরিপানা ব্যবহারের এক আশা জাগানিয়ার বাস্তব উদাহরণ হল ভাসমান চাষ পদ্ধতি। ভাসমান বেড বা ধাপ তৈরিতে ভাসমান কচুরিপানা সংগ্রহ করে প্রায় 150 ফুট লম্বা বেড তৈরি করা যায়। কাজে প্রতিকূল পরিবেশে কৃষকদের ব্যতিক্রমী ও সৃজনশীল উদ্ভাবনী উদ্যোগে কচুরিপানাকে ব্যবহার করে ভাসমান কৃষি জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় হতে পারে এক আলোকবর্তিকা। ভাসমান কৃষিতে কচুরিপানার ব্যবহার ছাড়াও এবং এর এত কৃষিতাত্ত্বিক গুরুত্ব থাকার কারণে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় কৃষক ভাইয়েরা সংগঠিত হয়ে দলবদ্ধভাবে কচুরিপানা সংগ্রহ করে জৈব সার তৈরি, মালচ হিসাবে ব্যবহার, ফল গাছের গোড়ায় মালচ হিসাবে ব্যবহার করে মাটির ক্ষয় রোধ করে মাটিতে জৈব সার সংযুক্ত করে এবং শুকনো কচুরিপানা জ্বালানি হিসেবে ব্যবহার করার পর যে ছাই তৈরি হবে তার লবণাক্ত অঞ্চলের মাটিতে প্রয়োগ করলে লবণাক্তার প্রধান উপাদান সোডিয়ামকে পটাশিয়াম দিয়ে প্রতিস্থাপনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করে দেশকে সমৃদ্ধ করা যেতে পারে।

0: হয় এমন অবস্থা হয়েছে।
1: কি কমু ডাক্তার আপা, খাবার আমি নিয়মিত দেই, কত কিছু বানাই খাইতে চায় না। কয়দিন ধইরা কয় খাওনের স্বাদ নাই, ঘিরান নাই, কেমন যেন অরুচি লাগে।
2: আমি তো মাঠে কাম করে সময়ই পাই না, মায়ারে চোখের সামনে এমন দেখুম ভাবি নাই। আপনি আপনি ডাক্তার, আমার মায়ারে ঠিক করে দেন, আর কিছু হইলে আমরা বাঁচুক না।
0: আপনি বসুন, আপনি বসুন, চিন্তা করবেন না, যেভাবে লিখে দিয়েছি ওভাবেই ওষুধ দেবেন, যা যা খাওয়াবেন সেগুলো সময় মতো খাওয়াবেন।
1: ওর কি হয়েছে ডাক্তার আপা?
0: তেমন কিছু না, ওর শরীরে জিঙ্কের ঘাটতির কারণে এই সব উপসর্গ দেখা দিয়েছে।
1: জিঙ্ক কই পামু আপা?
0: জিঙ্কের অন্যতম উৎস হচ্ছে সামুদ্রিক মাছ, অন্যান্য খাবারেও রয়েছে, এই যেমন ধরুন চিংড়ি, মাংস, গরুরও হতে পারে, ছাগলের মাংস হতে পারে, এরপর বলতে পারি দুধ, ডিম, বাদাম, শিম, মাশরুমেও জিঙ্ক রয়েছে।
1: যা খাওয়াইতে কইলেন এইসব খাওয়াইলে তো আমার মাইয়া আবার ঠিক হয়ে যাইব।
0: হুম,
1: আবার আগের মতো হাসবো, খেলবো, পড়বো।
0: হুম, ও আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে।
2: আমার অনেক ভুল হয়ে গেছে ডাক্তার আপা, বাইরে কাম করতে করতে, হিসাব করতে করতে, নিজের সংসার, ঘর, ময়না পাখির খবর রাখতে পারি নাই, আর ভুল করুন যাইব না।
1: চলো মাইয়ারে নিয়ে বাড়ি যাই, আর বাড়ি যাওয়ার পথে প্রেসক্রিপশন মতো জিং সমৃদ্ধ খাবার গুলো নিয়ে যাই, আমার ময়না পাখিরে তাড়াতাড়ি সুস্থ করে দাও আল্লাহ।
2: আল্লাহ
0: জি, আপনার সামর্থ্য অনুযায়ী পরিবারের সদস্যদের পরিমাণ মতো জিং সমৃদ্ধ খাবার খাওয়ান, নিজে সুস্থ থাকুন, পরিবারের সকলকে সুস্থ রাখুন।
2: জি আপা।
3: তাহলে বুঝছো তো জিন, হ্যাঁ, দশটা
4: দশটা
3: কি প্রয়োজন
5: শরীরের মধ্যে,
3: শরীরের মধ্যে
5: খাইতে কয়, তাহলে তুমি লোহা পাইবা, অভাব পূরণ হইব,
3: সবই ঠিক।
6: ওই যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তৈরি হয় ওইগুলা খাইলে।
3: তো যাই হোক, যাবার তো সময় হয়ে গেল, জানিয়ে রাখি যে আগামী 4 তারিখ মানে পরশু, আজকে 2 তারিখ না,
5: 2 তারিখ
3: পরশু দিন
5: মঙ্গলবারে
3: সন্ধ্যে 7:05 আমাদের এই কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে রোপা আমন ধানের রোপণ ও পরিচর্যা নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। আর শ্রোতা বন্ধুদের সরাসরি যেসব প্রশ্ন শিশুগুলোর উত্তর দিতে আমাদের আসরে উপস্থিত থাকবেন ফসল উইং খামার বাড়ি ঢাকার পরিচালক ডক্টর সালমা লাইজু। এ বিষয়ে শ্রোতা বন্ধুরা যদি আপনার কোনো প্রশ্নের উত্তর জানার দরকার তো আপনি ফোন করতে পারেন 02448132687 পর্যন্ত এবং 02448132779 পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি 02448132687 পর্যন্ত এবং 02448132779 পর্যন্ত নম্বরে আপনারা সরাসরি ফোন করতে পারেন। এই অনুষ্ঠানটি শোনা যাবে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপে, এছাড়া বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetar এইখানে পাওয়া যাবে। আচ্ছা, আমরা ওঠার আগে একটু বলে নিই যে এই সময়টায় কিন্তু আর্দ্র আবহাওয়ায় পোলট্রি রোগ বালাই কিন্তু বেড়ে যায়। তাই সতর্ক থাকতে হবে এবং প্রতিরোধ ব্যবস্থা হিসেবে খামার জীবাণুমুক্ত রাখতে হবে। তাছাড়া খামার কর্মীদেরকে জীবাণুমুক্ত জুতা বা অ্যাপ্রন পরে খামারে ঢোকা, কম বয়সী বাচ্চার বেশি যত্ন নেওয়া এবং শেডে জীবাণুমুক্ত পানি স্প্রে করা, মুরগির বিষ্ঠা ও মৃত মুরগি খামার থেকে দূরে দূরে মাটিতে পুঁতে ফেলার কাজগুলো অবশ্যই করতে হবে, এটা মনে রাখতে হবে। আজকের আসর তাহলে এ পর্যন্তই, প্রিয় শ্রোতা আপনারা ভালো থাকুন। এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা উঠি,
5: চলো উঠি।

0: আপনাদের মেয়েকে দেখলাম, ওর বয়স কত?
1: 16 বছর। আপা,
0: এই বয়সে তো ওর প্রচুর খাওয়া দাওয়া করার কথা। অনেক দুর্বল হয়ে গেছে মেয়েটি, না খেয়ে খেয়ে

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে যে অবস্থায় আমাদের শুনছেন, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সৈনিক ভাই ও বোনেরা, আপনাদের জন্য এখনকার নিবেদন দুর্বার। দুর্বারে আজকে আপনাদের জন্য রয়েছে ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। তার আগে জানিয়ে দিচ্ছি, দুর্বার জুড়ে আপনাদের সাথে রয়েছে আমরা কজন।
1: আমি সাইফুল ইসলাম সাইফ।
2: আমি হাসিনা মুস্তাফির।
0: আমি কনুজ শিকদার।
3: রাবিয়া সুলতানা শিউলি।
0: সৈনিক ভাই ও বোনেরা, চিত্রগীতি অনুষ্ঠানের প্রথম গানটি নির্বাচন করা হয়েছে স্বরলিপি ছায়াছবি থেকে। গেয়েছেন রুনা লায়লা।

দূরবারে আপনারা শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। চিত্রগীতিতে এবারে শোনাব ছায়াছবি থেকে গান, কণ্ঠ দিয়েছেন প্রবাল চৌধুরী।

সৈনিক ভাই ও বোনেরা, এবারে শুনবেন সুখের ঘরে দুঃখের আগুন ছায়াছবির গান, শিল্পী এন্ডু কিশোর ও কনক।

যে জীবনে তুমি ছিলে না সে জীবন জীবন্ত নয়, চমৎকার গানটি শুনলাম। সত্যি প্রিয় মানুষ ছাড়া আমাদের জীবনটা সামনের দিকে কখনই এগোয় না, তাই আসুন প্রিয় মানুষকে ভালোবাসি এবং প্রিয় মানুষকে কিছুটা বাড়তি সময় দিই, বাড়তি যত্ন নেই। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোই সম্পর্ক আরও গভীর করে। সবসময় সম্পর্কটি হল গাছের মতো, যত্ন নিলেই ফল হয় ফুল হয়, তাই আসুন সম্পর্কের যত্ন নেই। শ্রোতা বন্ধুরা, আপনারা আছেন আমাদের সঙ্গে দুরবারে, শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। চিত্রগীতিতে এবারে লাল দরিয়া ছায়াছবি থেকে গান শোনাব, কণ্ঠ দিয়েছেন মনির খান।

সৈনিক ভাই ও বোনেরা, আপনারা চিত্রগীতি অনুষ্ঠানে শুনছেন ছায়াছবির গান। চিত্রগীতির সবশেষ গানটি শোনাব বাবা কেন চাকর। এই ছায়াছবি থেকে গেয়েছেন খালিদ হাসান মেলু।

0: সৈনিক ভাই ও বোনেরা, এই গানটির সাথে শেষ হয়ে গেল ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান চিত্রগীতি। সৈনিক ভাই ও বোনেরা, দুর্বার জুড়ে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমরা কজন।
1: আমি সাইফুল ইসলাম সাইফ,
2: আমি হাসিনা মুস্তাফিজ,
3: রাবেয়া সুলতানা শিউলি
0: এবং আমি কনুজ শিকদার। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
4: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি শাকিল আহমেদ। প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন বাংলাদেশের আর্চার সীমা আক্তার সিমু। আজ টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমিতে সিমু ও মালয়েশিয়ার মোহাম্মদ দানিশের জুটিতে গড়া আজালিয়া দল 6-0 সেটে প্রতিপক্ষ ব্লুবেল দলকে পরাজিত করে। একই ইভেন্টের ব্রোঞ্জ পদক নির্ধারণী লড়াইয়ে প্রিমরোজ দল ডালিয়া দলকে পরাজিত করে তৃতীয় স্থান নিশ্চিত করে। এদিকে প্রতিযোগিতার রিকার্ভ অনূর্ধ্ব 18 মিক্সড টিম ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে লিলি দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দলের দ্বিতীয় শেষ ধাপে গতরাতে ঢাকা ত্যাগ করেছে। এর আগে শুক্রবার রাতে প্রথম ধাপে খেলোয়াড় ও কর্মকর্তা অস্ট্রেলিয়া পৌঁছে আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। টেস্টের আগে 6 থেকে 8 আগস্ট বাংলাদেশ অস্ট্রেলিয়া একাদশের মধ্যে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে পোর্ট অব স্পেনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট শুরু হয়েছে। সিরিজ ড্র করতে হলে এই টেস্টে পাকিস্তানে জয় ছাড়া বিকল্প নেই। 2 ম্যাচ টেস্টে সিরিজের ওয়েস্ট ইন্ডিজ 1-0 এগিয়ে রয়েছে। আগামীকাল বাংলাদেশ সময় রাত 8টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। আগামীকাল ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ নারী ক্রিকেট ইমার্জিং দলের মধ্যকার তৃতীয় শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। 3 ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা নারী দল 1-0 এগিয়ে রয়েছে। উল্লেখ্য, দুই দলের মধ্যকার সিরিজের প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আগামী বুধবার স্বাগতিক আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে 5 ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। ব্রেডিতে বাংলাদেশ সময় বেলা 14:45 খেলা শুরু হবে। 7 আগস্ট দ্বিতীয়, 10 আগস্ট তৃতীয়, 12 আগস্ট চতুর্থ এবং 15 আগস্ট সিরিজের পঞ্চমে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে নিজেদের আধিপত্য ধরে রেখেছে ভারত। 10টি ফাইনালের মধ্যে 7টিতে স্বর্ণপদক জিতে রিংয়ে একক কৃতিত্ব প্রতিষ্ঠা করেছেন ভারতীয় বক্সাররা। একদিনে 7টি স্বর্ণ জয়ের এই সাফল্য শুধু পদক তালিকার ভারতকে এগিয়ে নেয়নি, বিশ্ব বক্সিংয়েও দেশটির ক্রমবর্ধমান শক্তির পরিচয় দিয়েছে। ফাইনালের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইটি উপহার দেন ভারতের সচিন। নামিবিয়ার ট্রাই এগেইন মর্নিং ইন দ্য ভেলোর বিপক্ষে শেষ রাউন্ড পর্যন্ত পিছিয়ে থাকলেও শেষ মুহূর্তের এক শক্তিশালী ঘুষিতে প্রতিপক্ষকে নক আউট করে নাটকীয় জয় নিশ্চিত করেন তিনি। দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী 31 আগস্ট পর্যন্ত তা চলবে। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশে 4,500+ ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। আগামী মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসের নারী ফুটবলের ড্র ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল এবং সেরা 2টি তৃতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 8 দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ 8টি ম্যাচ জিতলে সেমিফাইনালে হরমনপ্রীত কৌরের ভারতের বিপক্ষে খেলতে হবে তাদের। 14 দল নিয়ে আগামী 2027 সালের ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেট যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। জোহানেসবার্গে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে আগামী 14 বিশ্বকাপের 12টি ভেন্যুর নাম চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC। তবে বিশ্বকাপের 54টি ম্যাচের বেশিরভাগ খেলাই হবে দক্ষিণ আফ্রিকার 8টি শহরে। জিম্বাবুয়ের 3টি ভেন্যুতে এবং নামিবিয়ার একমাত্র ভেন্যু হিসেবে রাখা হয়েছে রাজধানীর উইন্ডোকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড। জিম্বাবুয়েতে 7 থেকে 10টি এবং নামিবিয়ার অন্তত 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার। বিশ্বে যা কিছু আছে
2: সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গড়িয়ান। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। এখন প্রচারিত হবে পবিত্র এশার নামাজ রাজান।
3: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ এবং সুন্দর আছেন। আছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সকল আয়োজনের সাথে। বন্ধুরা, সচেতনতার তথ্য ও সচেতন জীবনযাপন নিশ্চয়ই আপনাদেরকে অনেক ভালো রেখেছে, আর সেই সাথে সংসার জীবনের শুরু থেকেই পরিবার পরিকল্পনার মাধ্যমে পরিকল্পিত ছোট পরিবার গড়ে তুলে আপনারা আছেন সুখী, সমৃদ্ধ ও নিরাপদ। আর আমাদের প্রত্যাশাও তাই, আপনারা সবাই যেন সবসময় ভালো থাকেন, সুন্দর থাকেন। আমন্ত্রণ সবাইকে ডাকবাক্সের পালায়। ডাকবাক্সে আপনাদের চিঠি এবং ইমেল নিয়ে উত্তর দেবার জন্য আমাদের নিয়মিত আয়োজন, এবং বরাবরের মতো উপস্থিত আছেন এস এম জাহিদ হোসেন, উত্তর দেবেন আপনাদের চিঠি এবং ইমেইলের।
2: শ্রোতা বন্ধুরা, আপনাদের চিঠি এবং ইমেইল হাতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, একই সাথে স্বাগত সবাইকে আজকে ডাকবাক্স পর্বে।
1: হাতে লেখা চিঠি দিয়ে আজ শুরু করছি। হাতে লেখা চিঠি পেয়েছি প্রথমেই মোহাম্মদ ফারুক মোল্লা আপনার কাছ থেকে। 2500 নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন, সুস্থ সুন্দর সুখী জীবন যাপন করতে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের পরামর্শ ও দিক নির্দেশনা অন্যতম, যার তুলনা শুধু পুষ্টি সেল পরিবার নিজেই। হাজারটা পথ পুষ্টি সেলের সাথে চললেও জানা শেষ হবে না। এই যেমন আমি সে 1994 সাল থেকে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল পরিবার থেকে জ্ঞান অর্জন করে আসছি, যা আজও বিরাজমান। পুষ্টি সেলের কল্যাণে আজও নিত্য নতুন আপডেট, সুস্বাস্থ্য, পুষ্টিগুণের কথা জানতে পারছি।
2: ফারুক মোল্লা, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সম্পর্কে যে মতামত পাঠিয়েছেন তা জেনে আমাদের খুবই ভালো লাগলো। এই সেলের প্রতি আপনার আগ্রহ ও আস্থার জন্য অনেক অনেক ধন্যবাদ, আবারও লিখবেন আশা করি।
1: গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে চিঠি লিখেছেন মোহাম্মদ মুখলেসুর রহমান। আপনি লিখেছেন, 1981 সাল থেকে বেতারকে বন্ধু হিসেবে ধরে রেখেছি। আমি ডাকবাক্স নিয়মিত শুনে থাকি, এক সপ্তাহ মিস করি না। এই অনুষ্ঠানে আমি অনেক তথ্য খুঁজে পাই, যা থেকে আমার পরিবারের পুষ্টিকর খাবার সম্পর্কে জ্ঞানগুলো কাজে লাগে। এই অনুষ্ঠান থেকে গর্ভবতী মায়েরাও অনেক সচেতন হয়ে থাকে। বেতার আছে বলেই আজ আমরা অনেকে অনেক বেশি সচেতন।
2: ধন্যবাদ মুখলেসুর রহমান আপনাকে। আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছেন, আশা করি সামনের দিনগুলিতেও থাকবেন বাংলাদেশ বেতারের সাথে।
1: ভালুকা ময়মনসিং থেকে চিঠি লিখেছেন মোহাম্মদ জুয়েল মিয়া। পুষ্টি সেল, তুমি এখনো হাজার গ্রামীণ জীবনের বাতিঘর হয়ে পাশে আছো। তোমার কল্যাণে আমার মতন হাজারো গ্রামের শ্রোতারা ডাক্তারের কাছে না গিয়েও ভালো থাকতে পারি। পুষ্টি সেল, তুমি একজন অভিজ্ঞ ডাক্তার হয়ে পাশে রয়েছো। আমাদের চাহিদা মতো সকল পরামর্শ দিক নির্দেশনা হয়ে মিশে রয়েছো শরীরের শিরা উপশিরায়। কৈশোরের অনেক কথা লজ্জায় যখন কারো কাছে বলা যায়নি, তখন তুমি দাদা দাদির মতো আপন হয়ে পরামর্শ দিয়ে যাও নীরবে, তাই বন্ধু হয়ে পাশে রব সবসময়।
2: জুয়েল মিয়া, অনেক ভালো লাগলো আপনার চিঠি পড়ে। আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানকে বন্ধু, চিকিৎসক এবং অভিভাবক হিসেবে দেখছেন, আপনার আন্তরিক মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ।
1: বিপ্লব খান ও তাসিন আহমেদ আয়ান চিঠি লিখেছেন মাদারগঞ্জ জামালপুর থেকে। আমি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের নিয়মিত শ্রোতা, এই সেলের প্রতিটি অনুষ্ঠান নিয়মিত শুনে থাকি। এসগরি ছোট পরিবার সুখী সংসার অনেক বেশি ভালো লাগে। এই সেলের ধারাবাহিক নাটক আবার চালু করার জন্য অনুরোধ রাখছি। এই সেলের কুইজ বিজয়ী সকল শ্রোতা বন্ধুদের পুরস্কার দেওয়ার ব্যবস্থা করার জন্য বিশেষ অনুরোধ জানাই।
2: বিপ্লব খান এবং তাসিন আহমেদ, আপনারা জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়মিত শুনছেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধারাবাহিক নাটক আবারও চালু এবং পুরস্কার দেয়া সম্পর্কে আপনাদের মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
1: আনিসুর রহমান নওয়াবেকে সাতক্ষীরা থেকে চিঠি লিখেছেন, আপনার দুটি চিঠি পেয়েছি, একটি থেকে পড়ছি। আপনি যথাক্রমে 31শে মে, 30শে মে, 3রা জুন এবং 7ই জুন সুখের ঠিকানা অনুষ্ঠান শুনেছেন, আপনার কাছে ভালো লেগেছে, এবং সেই সাথে আপনি জানতে চেয়েছেন গত 17ই ও 24শে মে কাদের চিঠি সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়েছে।
2: আনিসুর রহমান, বেশ অনেকদিন পর আপনার চিঠি পেলাম। আপনি সুখের ঠিকানা অনুষ্ঠান নিয়মিত শুনছেন এবং ভালো লাগার কথা আমাদেরকে জানিয়েছেন, আশা করি সুখী সংসার সহ অন্যান্য অনুষ্ঠান শুনবেন এবং মতামত জানিয়ে আবারও লিখবেন। আপনার প্রশ্নের জবাবে জানাচ্ছি যে গত 17ই মে ময়মনসিংহের শ্রোতাবন্ধু জাকির হোসাইনের চিঠি সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়েছিল এবং 24শে মে তারিখে জামালপুরের শ্রোতা চানমনির চিঠি সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়েছিল। আশা করি উত্তর পেয়ে খুশি হয়েছেন।
1: মোহাম্মদ শামীম শরীফ চিঠি লিখেছেন ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে, আপনার দুটি চিঠি পেয়েছি।

0: আলোচনা থেকে আমরা নানাভাবে উপকৃত হই। ডাক্তারগণ রোগ বিষয়ে যে পরামর্শ দেন তা আমাদের জীবনে অনেক উপকারে লাগে। তাদের পরামর্শ নিতে আমাদেরকে কোনো টাকা পয়সা দিতে হয় না, আমরা বিনা পয়সায় মূল্যবান পরামর্শ পেয়ে থাকি। তাই পুষ্টি সেলের সকল কলাকুশলীকে অসংখ্য ধন্যবাদ। অন্য চিঠিতে আপনি লিখেছেন, জীবনের গল্প শুনেছেন, সেখানে ডাক্তারের পরামর্শ এবং সচেতনতার কথা শুনে আপনি উপকৃত হয়েছেন। সেই সাথে আরো লিখেছেন, আমাদের দেশে বাল্যবিবাহ অনেকটাই বন্ধ হয়েছে, যার কৃতিত্বের দাবিদার সম্পূর্ণ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো, বিশেষ করে তারুণের কণ্ঠ।
1: শামীম শরীফ, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে উপকৃত হচ্ছেন জেনে ভালো লাগলো। আমাদের সব আয়োজন শ্রোতাদের জন্য, তাই শ্রোতারা যখন ভালো লাগার কথা আমাদের কাছে লিখে জানান অথবা উপকৃত হওয়ার কথা বলেন, তখন আমাদেরও ভালো লাগে। ধন্যবাদ আপনার চিঠির জন্য।
0: শিকদার ইসাক আলী আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে চিঠি লিখেছেন। আপনি লিখেছেন, প্রতি মঙ্গলবার রাত 8:10 ধারাবাহিক নাটকটি আপনার কাছে বিশেষ একটি আনন্দের উপলক্ষ হয়ে দাঁড়ায় এবং সেজন্যই আপনি জানিয়েছেন নতুন ধারাবাহিক নাটক শোনার জন্য মন ব্যাকুল হয়ে আছে। পুষ্টি সেল কখন ধারাবাহিক নাটক প্রচার করবে? এছাড়াও আপনি সাপ্তাহিক নাটক শুনছেন প্রতি সপ্তাহে, অভিনয়ের মাধ্যমে সামাজিক জীবনের অসঙ্গতিগুলো অবগত হতে পারছেন, ধন্যবাদ জানিয়েছেন সবাইকে।
1: শিকদার ইসাক আলী, এর আগে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে প্রতি মঙ্গলবার রাতে সুখী সংসার অনুষ্ঠানে ধারাবাহিক নাটক প্রচারিত হতো, অনিবার্য কারণে তা আপাতত বন্ধ রয়েছে। আশা করি নিয়মিত শুনবেন এবং মতামত জানিয়ে আবারও লিখবেন।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিই। ডাকবাক্স, প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমাদেরকে ইমেল করার ঠিকানা betarphnc1207@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার। এবারে ইমেল থেকে পড়ছি। ইমেল করেছেন মোসাম্মদ নার্গিস আক্তার কাপাসিয়া গাজীপুর থেকে। আপনি আপনার ইমেইলে জানিয়েছেন আপনি ডাকবাক্স শুনে থাকেন, ডাকবাক্সে লিখেও থাকেন, আপনার কাছে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে তারুণ্যর কণ্ঠ অনুষ্ঠানটি খুবই ভালো লাগে, এছাড়াও আপনার অন্যান্য অনুষ্ঠানও ভালো লাগে, সেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারছেন আর নিয়মিত লিখছেন আমাদেরকে।
1: নার্গিস আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ ইমেইলের জন্য। আপনি তারুণ্যের কণ্ঠ, ডাকবাক্স সহ জনসংখ্যার বিভিন্ন অনুষ্ঠান ভালো লাগার কথা জানিয়েছেন এবং দীর্ঘদিন যাবত আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করি নিয়মিত শুনবেন এবং মতামত জানিয়ে নিয়মিত লিখবেন।
0: মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, বেলকুচি, সিরাজগঞ্জ থেকে। আপনি ইমেল করেছেন, তবে আপনার একটি চিঠিও আমরা পেয়েছি, আপনার ইমেল থেকেই পড়ছি। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো সবসময় আমাদের জন্য সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে থাকে, যা আমাদের জন্য অনেক উপকারে আসে। নিয়মিতই শুনি, অন্যকে শোনার জন্য উৎসাহ দিয়ে থাকি।
1: ওয়াসিউর রহমান মিন্টু, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান নিজে শুনছেন এবং অন্যদেরকেও শুনতে উৎসাহিত করছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
0: শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে ইমেল করেছেন মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন। আপনি লিখেছেন, আপনি এই সেলের একজন নিয়মিত পুরাতন শ্রোতা। সুখের ঠিকানা, স্বাস্থ্যই সুখের মূল, এসব করে ছোট পরিবার এবং সুখী সংসার সহ সারাদিনের সব অনুষ্ঠান নিয়মিত শুনে থাকেন এবং সেই পরামর্শ অনুযায়ী নিজের জীবন সংসার সাজানোর চেষ্টাও করে থাকেন।
1: মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে পাওয়া তথ্য পরামর্শ নিজের জীবনে কাজে লাগিয়ে জীবনকে সুন্দর এবং সহজ করার চেষ্টা করছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনার মতো অন্য শ্রোতারাও আমাদের অনুষ্ঠান শুনবেন এবং অনুষ্ঠানে পাওয়া তথ্য পরামর্শ জেনে বুঝে সুস্থ সুন্দর ভালো থাকবেন।
0: জীবননগর চুয়াডাঙ্গা থেকে ইমেল করেছেন কবির আল চপল। আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো নিয়মিত শুনে থাকে, অনুষ্ঠান শুনে অনেক উপকৃত হচ্ছে। এই সেল থেকে একসময় প্রচারিত হতো জনপ্রিয় ধারাবাহিক নাটক পারুলের সংসার ও নিহার বানু। নাটকগুলো থেকে জীবন ঘনিষ্ঠ অনেক প্রয়োজনীয় বিষয় জানতে পারতাম। এ ধরনের নাটক পুষ্টি সেল থেকে আবার প্রচার করার জন্য অনুরোধ করছি।
1: অনেক ধন্যবাদ কবির আল চপল, আপনি আমাদের একজন পুরনো শ্রোতা। আমরা চেষ্টা করছি ধারাবাহিক নাটক আবারও চালু করার জন্য।
0: মোসাম্মদ মনিরা খাতুন ময়মনসিংহ থেকে ইমেল করেছেন, বাংলাদেশ বেতারের সবচাইতে গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। দেশের মানুষ কিভাবে সুস্থ থাকবে তার বার্তা পাওয়া যায় এই পুষ্টি সেল থেকে। পুষ্টি সেল জাতির জন্য বড় একটি আশীর্বাদ। পুষ্টি সেলের প্রতিটি পরিবেশনা আমার মতো হাজারো শ্রোতার জন্য এক অনন্য পাঠশালা।
1: মনিরা খাতুন, শ্রোতাদের ভালো থাকাই আমাদের একান্ত কামনা, সেজন্যই জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি বিষয়ে বিভিন্ন তথ্য পরামর্শ শ্রোতাদের উদ্দেশ্যে উপস্থাপন করা হয়ে থাকে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।
0: বন্ধুরা, এবারে জানাবো এ সপ্তাহের সেরা চিঠির কথা। এ সপ্তাহের সেরা চিঠি আমরা হাতে লেখা চিঠি থেকে নির্বাচিত করেছি এবং চিঠিটি লিখেছেন মোহাম্মদ আরমান মোল্লা, 2500 নারায়ণগঞ্জ থেকে।
1: 2500 নারায়ণগঞ্জের শ্রোতা বন্ধু

0: মোহাম্মদ আরমান মোল্লা, আপনার কাছ থেকে আমরা এই সপ্তাহে হাতে লেখা চিঠি পেয়েছি এবং চিঠিটি সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়েছে। আমরা পড়ছি চিঠি থেকেই।
1: বাল্যকালে যখন স্বপ্ন দেখতাম আর ভাবতাম মানুষের জীবন কত সুখময় সুন্দর, সেই স্বপ্ন দেখা থেকে আস্তে আস্তে বেড়ে উঠলাম বর্তমান সংসার জীবনে। এখানে সে হাতের কাছে পেলাম সেই স্বপ্ন সত্যি হওয়ার শিক্ষণীয় বেতার যন্ত্র। ছোটবেলা থেকে দেখা সেই ছোট ছোট স্বপ্নগুলো বড় হতে আমাকে সহযোগিতা করতে শুরু করলো। ঢাকা বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো আমার স্বপ্নকে সত্যি করতে শুরু করলো। এসো গড়ি ছোট পরিবার, ধারাবাহিক নাটক স্বাস্থ্যই সুখের মূল, কথায় গানে সঙ্গীতমালা, আমাদের কথা আমাদের গান, রোগ জিজ্ঞাসা, আপনি কেমন আছেন, গুণীজনের কথা, তারুণ্যের কণ্ঠ, এই প্রতিটি অনুষ্ঠান আমাদেরকে নানামুখী সমস্যা সমাধানের পথ দেখায়। বাল্য বিয়ে প্রতিরোধ করা, মা ও শিশুর যত্ন নেওয়া, গর্ভকালীন মায়ের যত্ন নেওয়া, মা ও শিশুর পুষ্টিকর খাদ্য খাওয়া, এমন সব তথ্যমূলক অনুষ্ঠানগুলো আমরা শুনি এক ঘর থেকে অন্য ঘর, এক বাড়ি থেকে অন্য বাড়ি, এক মহল্লা থেকে অন্য গ্রাম। যখন দেশ বিদেশের প্রতিটি ঘরে ঘরে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠানের শিক্ষণীয় কথা, গান, নাটক, বেতার কার্টুন আমাদের প্রতিটি ঘরে ঘরে এই সুর বাজে, তখন মনে হয় আমরা সবাই সুখী, সবাই সচেতন।
0: খুব ভালো লাগলো আরমান মোল্লা আপনার চিঠি পড়ে। আপনার জীবনের স্বপ্ন বাস্তবায়নে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সহযোগিতার কথা বলেছেন। আমরা সত্যি অনুপ্রাণিত এবং উৎসাহিত আপনার মতামত জেনে। আশা করি নিয়মিত থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে, সবসময় অনুষ্ঠান শুনে আমাদের কাছে মতামত জানিয়ে লিখবেন চিঠি অথবা ইমেল যেমনটা আপনার সম্ভব। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
1: আবারও ইমেল থেকে পড়ছি। এবারে বলবো তাদের কথা যারা বিভিন্ন সময়ে প্রচারিত অনুষ্ঠান শুনে ভালো লাগার কথা জানিয়ে ইমেল করেছেন। গোবিন্দগঞ্জ গাইবান্ধার বন্ধু মনোয়ারুল ইসলাম, 20 জুলাই তারিখে প্রচারিত স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠান, সম্রাট MD ফারুক মোঘল, ঘাটাইল টাঙ্গাইল থেকে, 25 জুলাই প্রচারিত সুখী সংসার অনুষ্ঠান, আফিয়া খানম জুলি সুলতানশাহী গোপালগঞ্জ, 27 জুলাই প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠান, BM কৌশিক আহমেদ সুজন সুলতানশাহী গোপালগঞ্জ, 28 জুলাই প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠান, মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া তালতলা খুলনা, 22 জুলাই প্রচারিত সুখের ঠিকানা, তাসলিমা খানম সুমি সুলতানশাহী গোপালগঞ্জ থেকে, 23 জুলাই প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠান, ফয়সাল আহমেদ শিপন সুলতানশাহী গোপালগঞ্জের বন্ধু।
0: শ্রোতাবন্ধু মোহাম্মদুল ইসলাম, সম্রাট MD ফারুক মোগল, আফিয়া খানম জুলি, BM কৌশিক আহমেদ সুজন, মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, তাসলিমা খানম সুমি এবং ফয়সাল আহমেদ শিপন, আপনাদের ইমেইল পেয়ে আমাদের ভালো লাগলো যে আপনারা সবসময় জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে রয়েছেন, অনুষ্ঠান শুনে ভালো লাগার কথা জানিয়েছেন। আশা করি সামনের দিনগুলোতেও থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে, অনুষ্ঠান শুনে মতামত জানিয়ে আবারও লিখবেন।
1: বন্ধুরা, এবারে প্রাপ্তি স্বীকারের পালা। আরো যারা ইমেল করেছিলেন আমাদের কাছে, মোহাম্মদ আজমাইন হোসেন পলাশতলী জয়পুরহাট থেকে, জাকির হোসাইন ত্রিশাল ময়মনসিং থেকে, মোহাম্মদ আব্দুর রহমান পাংশা রাজবাড়ী থেকে, দীপক চক্রবর্তী দেবীগঞ্জ পঞ্চগড় থেকে, আশিকুল ইসলাম নায়েম চকরিয়া কক্সবাজার থেকে এবং মোহাম্মদ ফরহাদ হোসেন পত্নীতলা নগা থেকে।
0: শ্রোতা বন্ধুরা, আজ এখানেই শেষ করতে হবে। আগামী সপ্তাহে একই সময়ে আবারও আমরা উপস্থিত হব সুখী সংসার অনুষ্ঠানে আপনাদের পাঠানো চিঠি এবং ইমেইল নিয়ে। সে পর্যন্ত সবাই শুনতে থাকুন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান।
1: বন্ধুরা, আপনাদের চমৎকার চিঠি এবং ইমেল নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের চিঠির অপেক্ষা আমরা করে থাকি প্রতি সপ্তাহে। আশা করছি আগামীতেও আপনাদের চিঠি পাবে এবং আপনারা শুনবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল,
3: বাংলাদেশ বেতার। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। তরুণ উদ্ভাবকদের গবেষণা, উদ্ভাবন ও স্টার্ট আপ উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের। ঢাকার চারপাশের নৌপথ সচল করে ওয়াটার বাস চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। সেবা নিতে এসে কেউ যেন বৈষম্যের শিকার না হন সে বিষয়ে সতর্ক থাকতে পুলিশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান। আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি শুরু, জানালেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। তথ্য বিভ্রাট ও অপতথ্যই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। সাবেক আইজিপি বেনজির আহমেদকে শীঘ্রই বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভারতের আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 82 জনে। এবং প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে বাংলাদেশের আর্চার সীমা আক্তার শিমুর স্বর্ণজয়। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্ট আপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে। তিনি আজ সচিবালয়ে তার কার্যালয়ে আন্তর্জাতিক পর্যায়ের আন্ডার ওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতার বিশ্ব চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন। বিজয়ী দলের সদস্যরা বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পর্যায়ে এত বড় সাফল্য অর্জন করায় বিশ্ব চ্যাম্পিয়নদের অভিনন্দন জানান। সঙ্গে তিনি তাদের ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় এমআইএসটির শিক্ষার্থীরা তাদের তৈরি বিশ্বজি আন্ডার ওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবহারিক দিক সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। উল্লেখ্য, কানাডার নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরেটরে গত 23-29 জুন অনুষ্ঠিত মেট ROV ইন্টারন্যাশনাল আন্ডার ওয়াটার রোবট কম্পিটিশন 2026 এ বিশ্বের 18টি দেশের 88টি দল অংশ নেয়। রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করে ওয়াটার বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশের নৌপথ চালু সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নগরবাসীর যাতায়াত আরও সহজ করতে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে নৌপথে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের জানান, সভায় প্রধানমন্ত্রী ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এছাড়া পরিবেশের সুরক্ষা নিশ্চিত হয় এবং নদীর তীরের সৌন্দর্য বৃদ্ধিতে নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের ধারে বিভিন্ন প্রজাতির গাছ লাগাতেও নির্দেশনা দেওয়া হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, আগামী 2 মাসের মধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা চূড়ান্ত করে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার চেষ্টা করা হবে। এরপর ধাপে ধাপে ঢাকার চক্রাকার নৌপথে ওয়াটার বাস চালুর উদ্যোগ নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে হতে হবে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা। তিনি আজ রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে 27তম BCS পুলিশ ব্যাচ প্রথম পর্যায়ের সমাপনী কুচকাওয়াজ 2026 বক্তৃতাকালে একথা বলেন। নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের চোখে রাজপথের কর্মী থেকে প্রান্তিক কৃষক সকলেই সমান, তাই সেবা নিতে এসে কেউ যেন কোন প্রকার বৈষম্যের শিকার না হন সে বিষয়ে সদা সতর্ক থাকতে হবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেন তিনি। এ সময় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,
2: আমরা একটা পরিসংখ্যান নিয়েছি বিগত 5-6 মাসের এবং তার আগের পিরিয়ডের, এখানে যে অপরাধ প্রবণতা বা কোথাও এরকম মোম রেখে যাওয়ার ঘটনাগুলো তদন্ত করে আমরা দেখেছি যে আনুপাতিক হারে তুলনামূলক বিচারে এটা খুবই কম। তবে আমাদের কাজ আছে, আমরা সবসময় সতর্ক থাকি, পুলিশ বাহিনী সতর্ক থাকি এবং বোম ডিসপোজাল ইউনিট 24 ঘন্টা আমরা রেডি রাখি কোথাও এরকম কোন নাশকতার কোন পরিকল্পনা কেউ করছে কিনা। তবে আমরা এখনো পর্যন্ত যেটা দেখেছি সেটা আমাদের এখনো বিপজ্জনক কোন পরিস্থিতির ইঙ্গিত দেয় না।
0: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করে বলেছেন, আগামী বছর থেকে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তিনি আজ ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালে নেপাল সরকারের সহায়তায় আই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খুব দ্রুতই প্রস্তাবিত এই মেডিকেল কলেজ স্থাপনের মূল কাজ শুরু হতে যাচ্ছে। উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি রোগীদের ঢাকার প্রতি নির্ভরতা কমাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, তথ্যের অপ্রতুলতা নয় বরং ভুল তথ্য ও উদ্দেশ্য প্রণোদিত অপতথ্যই বর্তমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 64তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকতার প্রধান দায়িত্ব হচ্ছে তথ্য যাচাই করে সত্যকে উদ্ঘাটন করা এবং বস্তুনিষ্ঠতার ভিত্তিতে জনগণের সামনে তা তুলে ধরা।
3: আমাদের যে কোনো জ্ঞানকে জনগণের কল্যাণের দিকে ধাবিত করতে হবে, বিশেষ করে সাংবাদিকের মতো সাংবাদিকতার মতো বুদ্ধিভিত্তিক পেশাদের তো এটা অবশ্যই করতে হবে। কিন্তু তারও আগে এই প্রশ্নটি আমাদের মধ্যে সার্বজনীনভাবে নিষ্পত্তি না হলেও প্রত্যেকের মধ্যে এটা নিষ্পত্তি হওয়া দরকার যে বস্তুনিষ্ঠতাকে নিশ্চিত করা, সত্যকে উদ্ঘাটন করার প্রক্রিয়াটি কি হবে এবং সেই ক্ষেত্রে একটা সার্বজনীনতা মধ্যে আমরা কিভাবে যেতে পারি।
0: তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতা শুধু তথ্য পরিবেশনের পেশা নয়, এটি রাষ্ট্র ও সমাজে জবাবদিহি প্রতিষ্ঠার অন্যতম প্রধান মাধ্যম। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা শক্তিশালী হতে পারে না বলেও উল্লেখ করেন তিনি। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান, আস্থা ও অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ তার মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ের সঙ্গে এক বৈঠকে একথা বলেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, সীমান্ত বাণিজ্য পুনরায় চালু এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয় নিয়ে আলোচনা হয়। ভৌগোলিক নৈকট্য ও বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়ানোর সম্ভব মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করে বাংলাদেশ ও মিয়ানমারের অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করা হবে। মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ে বলেন, দীর্ঘদিন ধরে স্থগিত থাকা সীমান্ত বাণিজ্য পুনরায় চালু করা গেলে উভয় দেশের ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপকৃত হবেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে রাষ্ট্রদূত জানান, প্রত্যাবাসনের জন্য পাওয়া তালিকা যাচাই বাছাইয়ের কাজ চলছে এবং পরিস্থিতি অনুকূলে এলে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। তিনি আজ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনকালে গণমাধ্যম কর্মীদের একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম আশা প্রকাশ করে বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে। আজ রাজধানীতে জাতীয় কর্মপরিকল্পনা 2026-2030 উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এ ব্যাপারে সরকার সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে দুই দেশ প্রয়োজনীয় নথি বিনিময় করেছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। এবারে জুলাই 24 গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024 জুলাইয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রক্ত ঝরা রাজপথে বুলেটের আঘাতে থমকে গিয়েছিল অনেক স্বপ্ন। রামপুরায় পুলিশের গুলিতে আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাকি বিল্লা আজু শরীরে বয়ে বেড়াচ্ছেন সেই বিভীষিকাময় স্মৃতির ক্ষতচিহ্ন। বিস্তারিত প্রতিবেদনে,
1: 2024 রক্ত ঝরা জুলাই, রামপুরার উত্তাল রাজপথে নেমেছিল একদল স্বপ্নবাজ তরুণ। স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দেওয়া সেই ভিড়েই থমকে গিয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাকি বিল্লার জীবন। সেদিন কি ঘটেছিল তার সাথে বলছিলেন পুলিশের গুলিতে আহত বাকি বিল্লা।
2: আনুমানিক 11টা, ওই সময় আমার চোখে দেখা 4 জন মারা যায় এবং 10-12 জন আহত হয়। এইটা দেখে আমাদের ক্ষোভ আরো বেড়ে যায় যে আমরা এর জন্য সারাটা দিন রাস্তা অবরোধ করে রাখি। যখন একটা পর্যায়ে সন্ধ্যা ঘনিয়ে আসে, সন্ধ্যার পরে আমাদের উপরে আবার পুলিশের হামলা হয়, বিজিবি সামনে চলে আসে এবং বিজিবি তখন রাইফেল দিয়ে গুলি চালায়। আর তখন আমি পাখির মতো প্রাণগুলো ঝরে যেতে দেখি। আমার কাছে সবচেয়ে নির্মম যে একটা ঘটনার আমি দেখি, একটা পথ শিশু ওই ছেলেটার এখান দিয়ে একটা গুলি লাগে, এই হাতটা ছিঁড়ে প্রায় 5-7 ফিট দূরে চলে যায়। ছেলেটা রাস্তায় ছটফট করতে করতে মারা যায় এবং সেই সাথে ওই সময় কারো বুকে, কারো কোমরে, কারো হচ্ছে যে মাথায় গুলি লেগে মারা যায়। আর আমরা সামনের দিকে যাচ্ছি, আর ওই সময় আমার পাশে যে ছেলেটা ছিল তার চোখের নিচ দিয়ে গুলিটা ঢুকে মাথার পেছন দিক দিয়ে বের হয়ে যায়। তখন আমার হাতে আমি গুলিবিদ্ধ, আমি ছেলেটাকে হচ্ছে পড়ে যেতে দেখি, কিন্তু ওই অবস্থাতেই মারা গেল। আমি ওর লাশটা নিয়ে ওই অ্যাম্বুলেন্সের উদ্দেশ্যে রওনা হলাম। ওই সময় হচ্ছে যে আমার পেছন দিক দিয়ে হচ্ছে যে আর একটা গুলি করা হয়, আমি মাটিতে পড়ে যাই।
1: পঞ্জিকার পাতা উল্টে ক্যালেন্ডারে আজ 2026, স্বৈরাচারের পতন ঘটেছে, জন্ম নিয়েছে এক নতুন বাংলাদেশ। কিন্তু বাকি বিল্লার শরীরে আজও রয়ে গেছে সেই স্বৈরাচারী বুলেটের চিহ্ন। সেই ক্ষত কেবল এক বেদনার ইতিহাস নয়, তা এক শৃঙ্খল মুক্তির জীবন্ত সনদ।
2: একটা সময় হচ্ছে যে আমাকে ঢাকা মেডিকেল থেকে অপারেশনের একটা ডেট দেয়, আমরা হচ্ছে 7 দিন পরে আবার ঢাকা মেডিকেলে যাই। তখন তারা বলে যে ঢাকা মেডিকেলে আমার চিকিৎসা হবে না, তারপর আমরা সেখান থেকে চলে আসি। এরপরে আমার এই অপারেশনটা অতি গোপনীয়তার সাথে, ডাক্তার আমানতুল্লাহ আমান স্যার উনি এটা অতি গোপনীয়তার সাথে এই অপারেশনটা করেন।
1: বাকি বিল্লাদের শরীরের প্রতিটি ক্ষত চিহ্ন আজ নতুন ভোরের এক একটি আলোক বর্তিকা, যাদের রক্তে অর্জিত এই নতুন বাংলাদেশ সেই বীর সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে দেশের ইতিহাস। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রমে সিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ পলাতক 7 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই মামলা সাক্ষ্য গ্রহণ শেষে আগামী 4 আগস্ট যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ 2025 আওতায় সুপারিশপ্রাপ্ত 14,384 জন শিক্ষকের যোগদানের তারিখ পরিবর্তন করা হয়েছে। আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যোগদানের তারিখ আগামী 29 অক্টোবর থেকে এগিয়ে এনে আগামী 1 অক্টোবর যোগদানের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। সরকারের প্রথম 180 দিনের অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে। নির্বাচনী ইশতেহার ও রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। অপপ্রচার প্রতিরোধ এবং জবাবদিহিমূলক তথ্য সেবা নিশ্চিত নেওয়া হয়েছে পদক্ষেপ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: রাষ্ট্র পরিচালনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের ঘোষিত 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন এখন পুরোদমে এগিয়ে চলেছে। এই কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে নেওয়া হয়েছে একাধিক বাস্তবমুখী উদ্যোগ। একই সঙ্গে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে জনগণের তথ্য প্রাপ্তির অধিকার আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তথ্য অধিকার আইনকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হচ্ছে। গণমাধ্যমের স্বাধীন কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতা নিশ্চিত করে তা দূর করার উদ্যোগও চলমান। পাশাপাশি সরকারি সেবা ও উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দিতে আধুনিকায়ন করা হচ্ছে বিভিন্ন ডিজিটাল যোগাযোগ প্ল্যাটফর্ম, বলছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন।
4: মিসইনফরমেশন এবং আমাদের ডিসইনফরমেশনকে কমব্যাট করা, ফেস করা যতটা সম্ভব গণমাধ্যমের সঙ্গে সংযোগ রেখে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা, সেগুলির দিকে আমরা মনোযোগ দিব। কিন্তু সমস্যাটা এরকম ক্ষুদ্র ক্ষুদ্র নয়, গণমাধ্যমের সমস্যাটা অনেক ব্যাপক। কেননা গণমাধ্যম একটা পুরনো অ্যানালগ জায়গাতে দাঁড়িয়ে আছে, যাকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী করে গড়ে তুলতে হবে।
3: গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ভুয়া তথ্য, গুজব ও সাইবার অপপ্রচার মোকাবিলায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপতথ্য শনাক্ত ও প্রতিরোধে গঠন করা হয়েছে বিশেষায়িত সেল। এদিকে সরকারের 180 দিনের কর্মপরিকল্পনার আওতায় সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে বাস্তবায়ন কার্যক্রমের নিয়মিত মূল্যায়ন ও জবাবদিহি নিশ্চিত করা হবে, যেমনটি বলছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন।
5: গণতান্ত্রিক সরকার হিসাবে সরকার জবাবদিহিতার মধ্যে জবাবদিহিতার একটা মেকানিজম তৈরি করতে চাচ্ছি, যার মধ্যে সবসময় সরকার বাস করবে, কারণ তার সেলফ কারেকশনের প্রসেসটা কিন্তু তখন এনশিওর হবে। কিন্তু আমি এই সেলফ মেকানিজমের মেকানিজমটাকে এট দ্য সেম টাইম একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে চাচ্ছি, এটুকুই কিন্তু সরকারের চাওয়া।
3: সংশ্লিষ্টদের প্রত্যাশা, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে এই 180 দিনের রোডম্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি তথ্য প্রবাহের স্বচ্ছতা বৃদ্ধি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার ভিত্তি তৈরি করবে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও সবার জন্য একীভূত করতে চালু হয়েছে বাংলা কিউআর। একটি কিউআর কোড স্ক্যান করেই এখন বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার গ্রাহকরা পরিশোধ করতে পারছেন মূল্য। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: নগদ টাকার ঝামেলা কমিয়ে কেনাকাটাকে আরো সহজ করছে বাংলা কিউআর। যে ব্যাংকের গ্রাহকই হন বা যে মোবাইল আর্থিক সেবাই ব্যবহার করুন না কেন, বাংলা কিউআর স্ক্যান করেই মুহূর্তেই করা যাচ্ছে অর্থ পরিশোধ। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাংলাদেশ বেতারকে বলেন, ক্যাশলেস ব্যবস্থা গড়ে তুলতে কিউআর পেমেন্টই সবচেয়ে আদর্শ মাধ্যম।
7: আমরা একটা ইউনিক কিউআর প্রবর্তন করেছি সারা দেশের জন্য, সেটা বাংলা কিউআর। আমরা আগে দেখেছি কোনো দোকানে গিয়ে বিকাশের একটা কিউআর ঝুলছে, কোনো কোনো ক্ষেত্রে রকেটের ঝুলছে, নগদের ঝুলছে। আমি যদি নগদের কাস্টমার হই তবে কিন্তু যে দোকানে যাচ্ছি সে দোকান যদি নগদের কিউআর না থাকে আমি কিন্তু ক্যাশ পেমেন্ট ছাড়া আমার কোনো গত্যন্তর নেই। কিন্তু আমরা বলছি না, যে ব্যাংকের কাস্টমার হন বা যে MFS দ্যাট ইজ বিকাশ, নগদ, রকেট, উপায় যারই আপনি সদস্য হন না কেন, একটা কিউআর স্ক্যান করে আপনি ক্যাশলেস ট্রানজেকশন করতে পারবেন।
6: এরই মধ্যে বাংলা কিউআর এ মিলছে ইতিবাচক সাড়া। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 17 মে থেকে 25 জুলাই পর্যন্ত বাংলা কিউআরে লেনদেন হয়েছে 2,345 কোটি 6,69,671 টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে বাংলা কিউআরকে মানুষের কাছে পৌঁছে দিতে মাঠে নেমেছে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলো। বাজারে বাজারে ব্যবসায়ীদের অনবোর্ড করা হচ্ছে, চলছে সচেতনতামূলক প্রচারণা, সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব।
7: 1 জুলাই থেকে এটা দেশব্যাপী চালু করার পরে স্ট্যাটিস্টিক্স বলছে যে ভালোই অগ্রগতি হচ্ছে, তবে এই অগ্রগতির গতি আরো বাড়াতে হবে এবং এতে এই ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে।
6: বাংলাদেশ ব্যাংকের আশা, সবার অংশগ্রহণে বাংলা কিউআর এর ব্যবহার আরো বাড়বে, এতে কমবে নগদ টাকার ব্যবহার, বাড়বে স্বচ্ছ ডিজিটাল লেনদেন। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
8: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 82 জনে দাঁড়িয়েছে। সেখানকার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গতকাল একথা জানায়। রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, শিবসাগর জেলায় সর্বাধিক 42 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বন্যায় 2,000-এর বেশি গ্রামের 11 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় প্রায় 11,000 বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে বিধ্বস্ত হয়। গাজায় সকাল থেকে ইসরায়েলি হামলায় কয়েকটি শিশুসহ অন্তত 11 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন প্রচেষ্টায় অগ্রগতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা সত্ত্বেও হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা জানান, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ছিটমহলটির উত্তরাঞ্চল, দেইর আল বালাহ মধ্যাঞ্চলের শহর এবং খান ইউনিসের দক্ষিণাঞ্চলে পৃথক পৃথক হামলা চালায়। খেলার খবর, আর্চারি। প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন বাংলাদেশের আর্চার সীমা আক্তার শিমু। আজ টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমিতে শিমু ও মালয়েশিয়ার মোহাম্মদ দানিশের জুটিতে গড়া আজালিয়া দল 6-0 সেটে প্রতিপক্ষ ব্লুবেল দলকে পরাজিত করে। একই ইভেন্টের ব্রোঞ্জ পদক নির্ধারণী লড়াইয়ে প্রিমরোজ দল ডালিয়া দলকে পরাজিত করে তৃতীয় স্থান নিশ্চিত করে। এদিকে প্রতিযোগিতার রিকার্ভ অনূর্ধ্ব 18 মিক্সড টিম ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে লিলি দল। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। তরুণ উদ্ভাবকদের গবেষণা, উদ্ভাবন ও স্টার্ট আপ উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের। ঢাকার চারপাশে নৌপথ সচল করে ওয়াটার বাস চালু নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। সেবা নিতে এসে কেউ যেন বৈষম্যের শিকার না হন সে বিষয়ে সতর্ক থাকতে পুলিশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান। তথ্য বিভ্রাট ও অপতথ্যই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। এবং সাবেক আইজিপি বেনজির আহমেদকে শীঘ্রই বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। খবর শেষ হল।
10: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছে মোহাম্মদ আব্দুল্লাহ। অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শক্তিশালী করার বার্তা দিয়ে তিন দিনের ঢাকা সফর শেষ করলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও কোর। মার্কিন দূত তার ঢাকা সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে আলোচনায় মিলিত হন এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন কর্পোরেশনের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। প্রধানমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানান। বিশেষ করে ওয়ারহাউজিং, সয়াবিন, তুলা, গম এবং অন্যান্য কৃষি খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের আহ্বান জানান তারেক রহমান। একই সাথে তিনি তথ্য প্রযুক্তি বা আইটি খাতের বিনিয়োগ নিয়েও বাংলাদেশের বিশেষ আগ্রহের কথা উল্লেখ করেন। জবাবে বিশেষ দূত সার্জিও গোর জানান এই খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। তিনি বলেন বাংলাদেশ ভবিষ্যতে প্যাক সিলিকা উদ্যোগের অংশীদার হওয়ার সম্ভাবনা রাখে এবং এ বিষয়ে তিনি উদ্যোগ নেবেন বলেও আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে গোরের বৈঠকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। বৈঠক শেষে সার্জিও গোর সাংবাদিকদের বলেন শিগগিরই যুক্তরাষ্ট্রের একদল বিনিয়োগকারী বাংলাদেশ সফরে আসবেন। সফরের সময় তারা সম্ভাবনাময় বিভিন্ন খাত পর্যালোচনা করবেন এবং কোথায় বিনিয়োগের সুযোগ রয়েছে সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাতি আমিন বলেন বিনিয়োগের সুযোগ অনুসন্ধান এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শীর্ষস্থানীয় কোম্পানির প্রায় 45 জন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশ সফরে আসবেন। তারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। এর আগে গত বৃহস্পতিবার তিন দিনের সফরে ঢাকায় এসে প্রথম দিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিশেষ দূত সার্জিও গোর বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে। সেখানে তিনি বাংলাদেশের জন্য জারি করা ভ্রমণ সতর্কতা বা ট্রাভেল অ্যাডভাইজারি হালনাগাদেরও ঘোষণা দেন। বাংলাদেশ মনে করে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসছে। তার ইঙ্গিত হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য বিদ্যমান ট্রাভেল অ্যাডভাইজারির ইতিবাচক সংশোধন করেছে। এটি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে যে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত। সফরের দ্বিতীয় দিন শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর চট্টগ্রামের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। সে সময় তিনি বলেন যুক্তরাষ্ট্র এই শিবিরকে সহায়তা দিয়ে আসছে এবং বিশ্বজুড়ে অন্য সকল অংশীদারদের প্রতি আহ্বান জানাচ্ছে তারা যেন রোহিঙ্গাদের সহায়তার পরিমাণ বৃদ্ধি করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন কূটনৈতিক রোহিঙ্গা শিবিরে আশ্রয় প্রদান এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। উল্লেখ্য, সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে ওয়াশিংটন থেকে বাংলাদেশ সফরকারী তৃতীয় জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। এই শীর্ষস্থানীয় মার্কিন কূটনৈতিক এমন সময় বাংলাদেশ সফরে এলেন যখন বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তার মতো বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে একটি ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ ধারায় এগিয়ে চলেছে। এর পাশাপাশি নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতা, মানবিক সহায়তা ও অন্যান্য খাতেও মার্কিন সহযোগিতা অব্যাহত রয়েছে। এটি সহজেই অনুমেয় যে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ জোরদারের অংশ হিসেবে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফর এবং উচ্চ পর্যায়ের বৈঠক দুদেশের অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করেছে। বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্বের জোরদার করার ক্ষেত্রে গোরের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ মনে করে ট্রাম্পের এই বিশেষ দূতের বাংলাদেশ সফর আগামী দিনগুলোতে দুদেশের সম্পর্ককে আরও শক্তিশালী ও গভীর করবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
11: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্সে, FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন শাম্মী আক্তারের কণ্ঠে দেশাত্মবোধক গান। গীতিকার কাজী নজরুল ইসলাম।

শাম্মী আক্তারের কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন। প্রিয় শ্রোতা, এই গানটির সাথে আজকের মতো বিদায় নিচ্ছি মিডিয়াম ওয়েভের আয়োজন থেকে। বাংলাদেশ বেতার খুলনা এখন FM 88.8 মেগাহার্জে শুনতে পাবেন NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।

শাম্মী আক্তারের কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন। প্রিয় শ্রোতা, এই গানটির সাথে আজকের মতো বিদায় নিচ্ছি মিডিয়া ওয়েভের আয়োজন থেকে। বাংলাদেশ বেতার খুলনা এখন FM 88.8 মেগাহার্জে শুনতে পাবেন NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।

0: দেশাত্মবোধক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। জুলাই গণ অভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36 সকাল 8:15। দৃষ্টিপাত প্রাত্যহিক ম্যাগাজিন অনুষ্ঠান সকাল 8:30। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান প্রচারিত হবে বেলা 1:05। চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠান বিকেল 4:05। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনতে পাবেন দুপুর 12:15, সন্ধ্যে 6:55 এবং রাত 9:20। আধুনিক গান শুনতে পাবেন দুপুর 12:30 কাজী মৌমিতা হোসেন এবং সোহেলি পারভিন রুমার কণ্ঠে বেলা 2:40। রূপালি ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল 3:05। নজরুল সঙ্গীত নিলয় দাস দুপুর 12:20 এবং অর্পিতাদের কণ্ঠে বেলা 2:30। পল্লীগীতি শুনতে পাবেন কাজী গোলাম মোস্তফার কণ্ঠে বেলা 2:50। সুকুমার জোয়াদ্দারের কণ্ঠে বাউল গান শুনবেন দুপুর 12:40। পাঁচমিশালী গানের অনুষ্ঠান বিকেল 3:30 এবং সন্ধ্যে 6:10। এছাড়া FM 88.8 MHz তে NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم لقد كان

0: صدق الله العظيم.
1: যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল তখন বলল, আল্লাহ ও তার রাসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণ বৃদ্ধি পেল।
2: বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।